শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আর সামান্য সময় বাকি। সকাল 6টা পর্যন্ত রয়েছি সৌম্যকান্তি 107 FM রেনবোয়। তাও অনুষ্ঠান শেষের কিছুটা আগেই বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। পরপর শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান, জয়তী চক্রবর্তীর পরে রাজেশ্বরী দত্ত, এবং এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আজকের অনুষ্ঠানের শেষ গান শিল্পী পূর্বাদামের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 FM রেনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত এফএম রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত, প্রভাত বিনায় আমি অর্পিতা আপনাদের সাথে। সেপ্টেম্বর মাস পড়ে গেল,

আর সেপ্টেম্বর মাস পড়া মানেই কোথাও গিয়ে আমাদের মনে হয় মা আসছেন, এবং পৃথিবীতে যত দুঃখ, যত বিরহ, যত যন্ত্রণা, যতই যাতনা কষ্ট থাকুক না কেন, মা যখন আসছেন এই অনুভূতিটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে, তখন সত্যিই মনে হয় যে পৃথিবী সুন্দর। আজকে এমন এক কবির গল্প আপনাদেরকে করব, যিনি মানুষের কথা বলতেন, যিনি বলতেন একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মানুষের কথা চিরকাল যিনি বলে এসেছেন তার কবিতায়, তার গল্প করব। আসলে 2 সেপ্টেম্বর 1920 সালে ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বেজগাঁও গ্রামে তার জন্ম। পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা সুরবালা দেবীর 11 নম্বর সন্তানদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পড়ালেখা সবই কলকাতায় রিপন স্কুল অ্যান্ড কলেজ। পরবর্তীকালে ব্রিটিশ সরকারের শাসন শোষণ ছোট থেকেই কিন্তু তার মনে গভীর দাগ কেটেছিল। যুক্ত হয়েছিলেন স্বদেশী আন্দোলনে, রাজনৈতিকভাবে নেতা মানতেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে। যখন 40-এর দশক উত্তাল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে যুগান্তর নামে সশস্ত্র বিপ্লবীদের দলে তিনি নাম লেখালেন। যে কবি মানুষের কথা বলেন, মানুষের সাথে মিশে বলতে পারেন যে আশ্চর্য ভাতের গন্ধ রাত্রির আকাশে, কারা যেন আজ ভাত রাঁধে, ভাত বাড়ে, ভাত খায়, আর আমরা সারা রাত জেগে থাকি আশ্চর্য ভাতের গন্ধে, প্রার্থনায় সারা রাত। এইরকম লাইন যার কবিতা থেকে বেরোয়, তিনি বিদ্রোহের কবি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবি, তার আজকে জন্মবার্ষিকী। 1920 সালে জন্ম, 100 বলা যেতে পারে, শতবর্ষ পেরিয়ে এসেছে 2020 সালে, মানে 105 বছর অতিক্রান্ত, 106 বছরে পড়েছে কবির জন্মবার্ষিকী। তাকে নিয়ে কথা হবে এবং হবে গান।

এমন এক কবি যে কবি মানুষের কথা বলেন, যে কবি সমতার কথা বলেন, যে কবি বলেন মুক্ত মানুষের মুক্ত সমাজ গঠন হবে সেই বিশ্বাস থেকে যিনি কখনোই সরে দাঁড়াননি, যেখানে তিনি অন্যায় দেখেছেন, অবিচার দেখেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার কবিতায়, ব্যক্তি জীবনে বিভিন্ন আন্দোলনের মুখ হয়েছেন। এবং কবি জীবনে প্রথম যাদের কাছ থেকে কবিতা লেখার উৎসাহ পেয়েছিলেন তারা হলেন কবি বিমলচন্দ্র ঘোষ, কবি অরুণ মিত্র, আর কলেজে শিক্ষক ছিলেন কবি বুদ্ধদেব বসু এবং কবি বিষ্ণুদেব। চল্লিশের দশকের অনেক কবি লেখকের সঙ্গে ছিল প্রবল ঘনিষ্ঠতা। তাদের মধ্যে কবি রাম বসু, মঙ্গলাচর চট্টোপাধ্যায়, কবি কিরণ শঙ্কর সেনগুপ্ত উল্লেখযোগ্য। এবং নানানভাবেই আমরা দেখতে পাই তার কবিতা কোথাও গিয়ে মানুষের গান হয়েও প্রতিষ্ঠা পেয়েছে। কবি হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে কাগজের পত্রিকার আশীর্বাদ দরকার হয়, কিন্তু তিনি কখনোই কোনো বড় কাগজের পেছনে ছোটেননি। লিখেছেন ছোট ছোট কাগজে, বড় কাগজওয়ালাদের যে উদ্দেশ্য থাকে কাউকে পৃষ্ঠপোষকতা করার, সেই পৃষ্ঠপোষকতা তিনি করবেন না বলে ছোট ছোট পত্রিকায় লিখতেন। কাজ করেছেন ব্যাংকিংয়ের কাজ, কবি মানুষ, ব্যাংকিংয়ের কাজ ভালো না লাগলেও তাকে করতে হয়েছে, এবং স্কুলে পড়িয়েছেন, নানানভাবে নানান পেশা বদল করতে হয়েছে, কিন্তু ওই যে বলে কখনো হাল ছাড়েননি, ভেঙে পড়েননি। তার কবিতা কোথাও গিয়ে বিদ্রোহের কবিতা। একটি কবিতার পঙ্ক্তি কবিতা প্রেমীদের মুখে মুখে থাকত, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয়ে আসে সে বোবাও অন্ধ হয়ে যায়, এইভাবে লিখতে কজন পারে, তিনি লিখতেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবি, যাকে বিদ্রোহের কবি তো বলা যেতেই পারে, কাজী নজরুল ইসলামের উত্তরসূরি প্রকৃত বলা যেতেই পারে। আসলে ওই যে বলেছিলাম, নানান রকম পেশা বদল করেছেন। 1944 সালে দাদা দ্বিজেন্দ্রনাথের প্রতিষ্ঠান ঢাকুরিয়া ব্যাংকিং কর্পোরেশনে কর্মজীবন শুরু করার পরে কয়েক বছরের মধ্যেই সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, বেকার, আবারও বেকার। এই অবস্থায় ক্রান্তি এবং গণবার্তা এই দুই পত্রিকায় প্রুফ সংশোধন করে সংসার চালাতেন। একটি ছোট পত্রিকা পূর্বাশায় চাকরি পান, তারপরেও বেকারত্ব ঘোচেনি, মাস শেষে মাইনে আসে না। এবং তারপরে 1952 সালে চায়ের ব্যবসা। নানানভাবে নানান পেশায় তিনি কিন্তু ঘুরেছেন, ফিরেছেন, কিন্তু ওই যে তার মুক্তিকামী প্রগতির পথে ঊর্ধ্বমুখী যে মন ছিল, সে কিন্তু সবসময় চাইতো মানুষের কথা বলতে। ডাকনাম ছিল তুরতুরি, লেখার খাতা থেকে চশমা সবকিছুই ভুলে যেতেন, কিন্তু একটা জিনিস কিন্তু ভুলেননি, দেশভাগের যন্ত্রণা। দেশভাগ তার জীবনে গভীর রেখাপাত করেছিল, তার উদ্বাস্তু বুক থেকে শব্দের দীর্ঘ নিঃশ্বাস বেরোতে ভুল হতো না। এবং দেশভাগের যে যন্ত্রণা, যে নিদারুণ কষ্ট, যে দারিদ্রতা, যে অভাব এবং বিভিন্ন প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সব কিছুর সাথে তিনি কিন্তু নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। সেই কারণেই তাকে সমকালীন কবিদের মধ্যে দ্রোহের কবি বলা হয়। আর তার সেই বিখ্যাত কবিতা রাজা আসে রাজা যায় চিরন্তন হয়ে দাঁড়িয়েছে কবিতা প্রেমী মানুষের কাছে।

রবীন্দ্রনাথ যখন বলছেন মুক্ত কর ভয় এবং দুর্বলের পাশে থাকো, দুর্জনকে যখন পরাস্ত করতে হবে দুর্বলের পাশে থাকো, রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরি সেই অর্থে কিন্তু বলা যাবে না। কারণ তবে প্রেমের কবিতা কিন্তু তিনি লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন প্রথম দিকে যখন কবিতার হাতে খড়ি, কিন্তু তারপরে প্রেমের কবিতা থেকে তিনি চলে গিয়েছিলেন দ্রোহের কবিতায়। তাই রবীন্দ্রনাথের উত্তরসূরি প্রেমের কবিতার ক্ষেত্রে না হলেও রবীন্দ্রনাথ যখন মুক্তিকামী মানুষের কথা বলছেন, যখন বলছেন মানুষকে জেগে উঠতে, সেই মুক্তিকামী মানুষের কথা কিন্তু কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতেও আমরা পাই। নানান আন্দোলন, নানান বলা যেতে পারে নানান বিদ্রোহতে তাকে কিন্তু আমরা পেয়েছি। চিরকালই ওই যে বললাম, ছোট ছোট পত্রিকায় যেহেতু লিখতেন, চিরকালই প্রতিষ্ঠান বিরোধিতা কিন্তু তার রক্তে। কোনোদিনই প্রাতিষ্ঠানিক ব্যক্তি ছিলেন না, প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবার সাহস রাখতেন এবং চিরটা কাল আমৃত্যু তাই করে গিয়েছেন। এমনকি তিনি নিজে বলছেন তার সম্বন্ধে, তার কবিতা সম্বন্ধে নিজেই তিনি মূল্যায়ন করছেন, আমার কবিতা কোনোদিনই চল্লিশের প্রগতিশীল কবিতা বা কবিদের কাছ থেকে অন্ন বা জল আহরণ করেনি, বরং আমি নিজের কবিতাকে যতটা বুঝি আমার কবিতার শিকড় অন্যখানে। এবং এমনও অনেক ক্ষেত্রে হয়েছে সহকর্মীদের সাথে নানান বিষয়ে বিরোধিতা হয়েছে এই প্রাতিষ্ঠানিক বিরোধিতার জন্য, এবং প্রাতিষ্ঠানিক বিরোধিতার ফলে নানানভাবে নানান কাজ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলতেন কবিতাই তার কাছে মুক্তির পথ এবং মনে করতেন সংস্কৃতির মাধ্যমেই বিপ্লব আনা সম্ভব। চল্লিশের দশকের প্রগতিশীল সাহিত্য চর্চা সম্পর্কে তিনি বলেছিলেন যে কথা বললাম, যে আমার কবিতা কোনোদিনই চল্লিশের প্রগতিশীল কবিতা বা কবিদের কাছ থেকে অন্ন বা জল আহরণ করেনি। আর তিনি বলেছেন

যে আমার কবিতার শিকড় অন্যখানে। সেখানে আজও যারা জলসিঞ্চন করছেন তারা সবাই দলছুট একক কবি, যেমন জীবনানন্দ, তারপর নজরুল এবং সর্বোপরি রবীন্দ্রনাথ। জীবনানন্দের সঙ্গে দেখা হলে জীবনানন্দ বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন গুন্ডা দিয়ে তার বাড়ি থেকে ভাড়াটে তুলে দেওয়ার কথা। তারপরে তার উত্তরে বলেছিলেন, তারপর সেই গুন্ডা যদি আপনাকেও তুলে দেয়। এরকম মজার সম্পর্ক ছিল সহকবিদের সাথে। যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথ কিন্তু ছিলেন তার মননে, তাই রবীন্দ্রনাথের গানে যখন আমরা শুনছি যে মুক্ত কর ভয়, তো এই সংকোচের বিহ্বলতা কাটিয়ে ওঠো, তো বিদ্রোহের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু তাই বলেছেন বারে বারে।

যখন জীবনের নানান ক্ষত পেরিয়ে তিনি লিখছেন, তাও তিনি তার স্বদেশকে কিন্তু ভুলতে পারেননি। বারবার বলেছেন, আমার জন্মভূমিকে এখন আমি স্বদেশ বলতে পারি না। বইমেলাতে তাকে কিন্তু দেখা যেত নিজের বই, তরুণ কবিদের বই বিক্রি করছেন, কাঁধে ঝোলা, মালকোঁচা মেরে ধুতি পাঞ্জাবি, এই ছিল প্রিয় পোশাক। প্রিয় খাদ্য ছিল মুড়ি আর জিলিপি, যেহেতু ঢাকাই টানে কথা বলতেন এবং নানানভাবে সেই কথা বলার ভাষার জন্য এবং কথ্য ভাষার জন্য নানানভাবে কিন্তু বেশ বিপর্যস্ত হয়েছেন। আর চশমা, চটি, কলম, ছাতা বারে বারে হারিয়ে ফেলতেন। আসলে অদ্ভুত এক মানুষ ছিলেন। কবিতা মাথায় এলে লিখতেন সিগারেটের প্যাকেটে, ট্রেনের টিকিটে, হাতের কাছে যা পেতেন। আসলে এরকম মানুষ না হলে বোধহয় মানুষের কবি হওয়া যায় না। তিনি ছিলেন প্রকৃত অর্থেই মানুষের কবি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

বীরেন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কবি, যার কবিতায় সমগ্র পৃথিবীর প্রতারিত নিপীড়িত মানুষের বেদনা যাতনা মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ বিদ্রোহের কথা লেখা হয়েছে। আবারও তার কবিতায় অদ্ভুত এক রোমান্টিক, আদ্যন্ত রোমান্টিকের মতন সমাজ জীবনের সুন্দর স্বপ্নকে তিনি শেষ পর্যন্ত কিন্তু রক্ষা করে গেছেন এবং ভেবেছেন যে পৃথিবী বদল হবে, মানুষ মানুষের প্রতি সহনশীল হবে, মানুষ মানুষের জন্য ভাববে। তার কবিতার মধ্যে কাব্যের জগতে আমরা দেখতে পাই প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, সমাজ আন্দোলন, পৃথিবীর নানান ঘটনার স্পন্দন তার কাব্যকে ঘিরে রয়েছে। তার কাব্যকে ঘিরে আছে সচেতনতা, দায়বদ্ধতা।

সবথেকে বড় কথা, তার যে কবিতাটির কথা আমরা সবসময় উপমা হিসেবে দিই, যা প্রবাদে স্থান নিয়েছে বাংলা ভাষা সাহিত্যে, রাজা আসে রাজা যায়। নানানভাবে পুরস্কৃত হয়েছিলেন, রবীন্দ্র পুরস্কার এবং নানানভাবে আরও পুরস্কার তিনি পেয়েছেন। সবথেকে বড় কথা, 126তম জন্মদিন আজকে কবির। আসলে তার লেখনীতে তিনি লিখছেন, এমন এক অন্ধকার সময় আসে যখন সৎ থাকার অর্থ রাস্তায় দাঁড়ানো, যখন বিশ্বাস মানে পায়ের নিচে মাটি নেই। যে কবি হতে চেয়েছিল তাকে দেখলাম মর্গে শুয়ে আছে, যে ভালোবাসতে চেয়েছিল এখন তার গভীর ঘুম। এমন এক অন্ধকার সময় আসে যখন বন্ধুর দিকে দুহাত বাড়ানোই আত্মহত্যা। আসলে প্রত্যেকটা কবিতার মধ্যে বিদ্রোহ, যন্ত্রণা, দেশভাগের যাতনা আমরা কিন্তু পাই। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার 126তম জন্মদিন আজকে, সেই জন্যই কবিকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আমি অর্পিতা আপনাদের সাথে ছিলাম প্রভাত বিনায়, ঠিক 8:30 আবারও আসবো মনের মেলোডিতে আপনাদের সাথে গল্প করতে, কোনো না কোনো একটা বিষয় নিয়ে। আর আপনারা থাকবেন আমাদের সঙ্গে ফোন নাম্বারে আপনাদের বার্তা নিয়ে, 9903059922। 8:30 থেকে ঠিক সকাল 10:00 পর্যন্ত আমি থাকবো আপনাদের সাথে মনের মেলোডিতে, আপনাদের বেতার বন্ধু অর্পিতা। আর যেতে যেতে রেখে যাই মন ভালো করা এক গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।

মনের মেলোডিতে আপনাদের কাছে বিষয় বলার আগে আমি বলি একটা দরকারি ঘোষণার কথা। কিছুক্ষণের মধ্যে ঠিক আমাদের এখান থেকে যদিও দূরে উত্তরবঙ্গের মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, তাই অবশ্যই আজকে কর্মব্যস্ত দিন, বুধবার, সপ্তাহের ঠিক মাঝখান দিন, মালদা এবং তার সংলগ্ন বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই, তাই সকলে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই বর্ষাতি এবং ছাতা দুই সঙ্গে রাখবেন, কারণ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু হবে। আজকের দিনটি কি নিয়ে কথা হবে আপনাদের সাথে, নম্বর তো আপনারা জানেনই, 9903052992 এই নম্বর, কিন্তু কথা কি নিয়ে হবে আপনারা কি জানেন যে আজকে ওয়ার্ল্ড কোকোনাট ডে, মানে বিশ্ব নারকেল দিবস। আমরা যে ছোটবেলা থেকে যখন নারকেলের উপকারিতা নিয়ে পড়তাম তখন জানতাম যে নারকেল এমন একটি গাছ যার প্রত্যেকটা অংশ কাজে লাগে, যার জন্য নারকেলকে বলা হয় কল্পবৃক্ষ। তো এইরকম কল্পবৃক্ষ যখন আমাদের চোখের সামনে আছে, যার কারণ হচ্ছে যে তার প্রত্যেকটা অংশই মানব কল্যাণের কাজে লাগে, প্রত্যেকটা অংশ মানুষের কাজে লাগে এবং নানান রকম উপকারে সমৃদ্ধ, আমরা সবটাই জানি যে নারকেল গাছ, তার ফল, তার তেল, তার পাতা, সমস্ত তার কাণ্ড, সমস্ত কিছুই কিন্তু বিভিন্ন কাজে লাগে, যার জন্য একে কল্পবৃক্ষ বলে। কিন্তু পুরাণের যে কল্পবৃক্ষ তার কথা যেটা আমরা জানি, মানে কল্পতরু যাকে বলা হয়, সেই রকম ধরুন যদি কল্পতরুর সন্ধান পান তাহলে কি চাইবেন তার কাছ থেকে, কারণ কল্পতরু তো একটা অলৌকিক গাছ, যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কি চাইবেন, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য নাকি সবার জন্য শান্তি, সুখ, রোগমুক্তি এবং ঠাকুর যেটা বলেছিলেন মানসিক চৈতন্য, কোনটা চাইবেন, জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসবহুল জীবনের কথা, নাকি একদমই জাগতিক সুখ নয়, যেটা মহাজাগতিক বিষয়বস্তু সেগুলো। তো কল্পবৃক্ষের সন্ধান পেলে কি চাইবেন তার কাছ থেকে, সেই কথা জানাতে আসুন 9903052992 এই নম্বরে, আমি অর্পিতা আপনাদের সাথে।

সৌভিক সরকার লিখেছেন কসবাহালতু থেকে, সুপ্রভাত দিদি, কল্পতরু বৃক্ষের কাছে চাইব সবাই সুখে আনন্দে থাকুক, আর চাইব আমার মা বাবাকে ফিরিয়ে দিক যাদের কম বয়সে হারিয়েছি আমি। কল্পবৃক্ষ বা কল্পতরুর যদি সন্ধান পান তাহলে কি করবেন, কি চাইবেন তার কাছ থেকে? নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক মানে যেটাকে আমরা বলি মেটেরিয়ালিস্টিক নিড, তো সেই মেটেরিয়ালিস্টিক চাহিদা মেটাবে, নাকি নন মেটেরিয়ালিস্টিক যেটা মহাজাগতিক, মানে যেই কল্প তরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন তোদের চৈতন্য হোক, সেই মহাজাগতিক বস্তু চাইবেন, চৈতন্য চেতনা উন্নততর মানুষ হওয়ার কথা সেটা ভাববেন, নাকি জাগতিক জিনিস চাইবেন, সেই কথা বলতে আসুন 9903055992। আমি অর্পিতা আপনাদের সাথে মনের মেলোডিতে। লিখেছেন দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর ধর্মতলা, হাওড়া থেকে নেপালে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল, আমি কল্প বৃক্ষের কাছে চাইব নেপালের মানুষ যেন আবার নতুন করে বাঁচতে পারে, সেই শক্তি দাও। সত্যি কথা বলতে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা প্রকৃতি ঘটালো, আবারও প্রমাণ হলো যে প্রকৃতির কাছে আমরা মানুষ কত অসহায়। কল্পবৃক্ষের দেখা পেলে হয়তো আমি, যদি আমার কোনো ব্যক্তিগত চাহিদা চাইতে হয়, আমি এটাই বলবো, আমরা যে কত তুচ্ছ, কত সামান্য প্রকৃতির কাছে, প্রকৃতি যে কতটা অসামান্য, এবং সেই অসামান্য প্রকৃতি বা ধরিত্রী মা যে ভয়ঙ্কর সুন্দর, যে বলা হয় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মানুষের কিছু কার্যকলাপে, তিনি অসন্তুষ্ট হয়ে নিদারুণ হয়ে উঠতে পারেন, তার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই মানুষ যদি মানুষ হয়ে দাঁড়ায় তাহলে বোধহয় সেটা কল্পবৃক্ষের কাছে চাওয়া হবে, মানুষ যেন মানুষ হয়। তো দেখা যাক কি হয়, চলে যাই পরের গানে।

যাদবেন্দ্র পাণ্ডা ঝুঁকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, যদি আমি কল্পবৃক্ষের সাক্ষাৎ পাই তাহলে আমি চাইব জাগতিক সুখ অর্থাৎ জগতের সব মানুষের যেন রোগমুক্ত জীবনে সুখে শান্তিতে বসবাস করেন। লিখেছেন রজত, কল্পতরু বৃক্ষের কাছে চাইব নিজের জন্য কিছু না, চাই সবাই যেন ভালো থাকে। সবাই ভালো থাকলে তবে আমরা ভালো থাকব, একা ভালো থাকলে সবসময় প্রকৃত ভালো থাকা যায় না। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন। তার পরের বার্তায় যাই,

পবিত্র সাহা লিখেছেন, পবিত্র সাহা লিখেছেন এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে। তিনি বার্তা পাঠিয়েছেন, হ্যাঁ তিনি বার্তা পাঠিয়েছেন যে আমি চাইব বিশ্বের মানুষগুলি যেন শান্তিতে থাকে এবং আমার স্কুল জীবন ফিরিয়ে দাও। স্কুল জীবন যদি ফিরে পাওয়া যেত, সেই ইচ্ছা পূরণের চাবিকাঠিটা যদি থাকতো সেই কল্পবৃক্ষের কাছে, ইচ্ছা পূরণ গল্পের সেই ইচ্ছা ঠাকুরের মতন, ঠিক চাইবেন ছেলেবেলায় ফিরে পেতে। সেরকমই কল্পবৃক্ষ বা কল্পতরুর দেখা পেলে আপনারা কি চাইবেন, সেই বার্তা নিয়ে আসুন আমার কাছে।

চলে যাই বার্তায়। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, কল্পবৃক্ষের কাছে বলতাম, সবাই যেন সুখে শান্তিতে থাকে, পেট ভরে খেতে পায়, সবাই সমান যেন থাকে সব দিক থেকে।

যদিও এই ঘটনা কখনোই বাস্তবে আমরা দেখতে পাই না যে সবাই সমান আছে। কার্তিক মণ্ডল লিখেছেন, দাউদপুর থানা সন্দেশখালি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। আমি কল্পতরুর কাছে চাইব যখন খুশি যেখানে যেন যেতে পারি, যা খুশি যেন খেতে পারি, আর দেশের সমস্ত রাজনীতিবিদরা যেন সৎ হয়, আর যখনই চাইব FM গোল্ডে যেন কথা বলতে পারি। বা বেশ, সেই গোপী গায়েন বাঘা বাইনের মতন হাততালি দিয়ে যেখানে খুশি যেতে পারি, সেটা যদি হতো কি মজাই না হতো। মিষ্টি মধুর সকালের একরাশ ভালোবাসা, শুভেচ্ছা, সুপ্রভাত আপনাকে। আর কল্পতরু বৃক্ষে দেখা পেলে চাইব প্রাকৃতিক বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করো, মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রতিশোধ সব দূর করে সুন্দর পৃথিবী গড়ে তোলো। পূর্ণা ঘোষ লিখেছেন হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে। আর সত্যি কথা, কল্পবৃক্ষর যদি দেখা পাই তাহলে একটা জিনিসে চাইব, এই লোভ, লালসা, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ যা আমাদেরকে কোথাও পৌঁছে দিচ্ছে না, এবং প্রকৃতি যখন এরকম ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে আসে ঠিক সেই সময় যেন মনে হয় কতটা অসহায় আমরা, তো সেই লোভ লালসা তখন কোনোটাই আমাদের কাজে লাগে না। একটা শহর, একটা গ্রাম, অসংখ্য মানুষ একসাথে কোথাও উধাও হয়ে গেল প্রকৃতির রোষে, তাহলে এই ঈর্ষা বা বিদ্বেষের কী বা পরিণতি। সুতরাং কল্পবৃক্ষ যেন আমাদের মানুষের মন থেকে, যদি সেই পিন মানে আমরা যে পড়েছিলাম রূপকথার গল্পে প্যান্ডোরাস বক্সের সেই পরিগুলোর মতন, এগুলো যদি ভ্যানিশ করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো।

আবারও আপনাদের বলে দিই, মালদা জেলা সংলগ্ন সমস্ত অঞ্চলে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তাই সতর্ক হয়ে যাতায়াত করবেন অবশ্যই কর্মব্যস্ত দিন। রমা রায় দাসনগর হাওড়া থেকে লিখেছেন, যদি কল্পতরুর সন্ধান পাই, কল্পতরু বৃক্ষের, তাহলে শ্রী শ্রী ঠাকুরের কথায় মানুষের চৈতন্য হোক এই প্রার্থনা করব, কারণ পৃথিবী তাহলে সুন্দর হবে আর পৃথিবীর সেই সৌন্দর্য আমি দুচোখ ভরে দেখতে চাই। তারপরের বার্তায় চলে যায়।

লিখেছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন থেকে। কল্পবৃক্ষের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মানুষ যেন শান্তিতে থাকে। মানুষ শান্তি পেলে মানুষ নিজেই সুখের সন্ধান পাবে। লিখেছেন অমিতাভ হোর, গলফ গার্ডেন থেকে। মানুষই বৈদ্য লিখেছেন যে কন্যাগড় থেকে, যদি সত্যিই কল্পবৃক্ষের সন্ধান পাই তাহলে বলবো যে সারা বিশ্বে এত হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হোক, গাছ কাটা প্রকৃতিকে ধ্বংস করা থেকে মানুষ বিরত থাকুক। উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু এমন কালান্তক উন্নয়নের প্রয়োজন নেই, যার যা আছে তাই নিয়ে সকলে সুখে থাকুক, এইটুকুনি চাওয়া। অনেকগুলো বার্তা পড়ে দিলাম, চলে যাই গানে।

আমরা কথা বলছি, আপনাদের বার্তা পড়ছি। চলে যাই পরের বার্তায়। লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে। আমি কল্পতরু বৃক্ষের কাছে চাইব, পৃথিবী থেকে যেন অন্যায় শুধরে যায়, মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, মানুষের মধ্যে

যেন এই ধারণা গড়ে ওঠে যে আমরা সবাই মানুষ, আমরা সব মানুষরা হাতে হাত ধরে একসাথে পৃথিবী বদলাতে পারি। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন তার বার্তা। হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, আমি যদি কল্পবৃক্ষে দেখা পাই তাহলে চাইব যেন সব মানুষ আগের প্রকৃতিকে ফিরে পায়। প্রকৃতির এই যে রূপ পরিবর্তন ভয়ঙ্করভাবে, সেই রূপ পরিবর্তন বিভীষিকা নিয়ে আসছে, সেটা কিন্তু আমাদের মানুষেরই দোষে। আমাদের লোভ লালসা চাহিদা, প্রয়োজন এবং চাহিদার মধ্যে তফাৎ আছে। প্রয়োজন তো অবশ্যই মেটাতে হবে, কিন্তু চাহিদার কোনো শেষ নেই। সেই চাহিদার যোগান দিতে গিয়ে প্রকৃতির ধ্বংস করছি আমরাই। লিখেছেন উত্তম কুমার দাস ডানহাটা হরিপাল হুগলি থেকে, কল্পবৃক্ষের সন্ধান পেলে চাইব নেপালের ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয়বার আর কোথাও যেন না হয়, সকলের সুখ শান্তি মঙ্গল হোক। এই ঘটনাটি সবাইকেই কিন্তু এক নতুন অভিঘাত দিয়েছে বলা যেতেই পারে। সকলে কিন্তু অদ্ভুতভাবে আমরা একটু হলেও নড়ে চড়ে বসেছি। চলে যাই পরের বার্তায়, কিন্তু তার আগে গান।

ফিরে চাই মেঘ, সত্যি ফিরে চাই মেঘ, ফিরে চাই সেই অরণ্য, ফিরে চাই সেই আগের প্রকৃতি, ফিরে চাই এমনকি যখন এত মানুষ ছিল না, সেই নিশ্চুপ নিরালা নির্জন কোণ, এত এত পপুলেশন, এত এত জনসংখ্যা, সেটাই কি প্রকৃতির ধ্বংসের কারণ? নতুন করে ভাবব, কল্পবৃক্ষের কাছে চাইব পুরনো পৃথিবীকে ফিরিয়ে দিতে। হে কল্পতরু পৃথিবী, আবার নতুন করে হোক শুরু, না সে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানুষের যেন না হয় দুর্ভোগ। প্রকৃতি ভরে উঠুক ফুলে ফলে, দূষণ থাকবে না সমুদ্র নদীর জলে, দেখব প্রকৃতিকে নতুন করে কল্পবৃক্ষ তোমার হাত ধরে। সুব্রতমাল গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে।

আজ আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায়, শুধু বৃষ্টি এখানে ওখানে সর্বত্র, ভিজিয়েছে এপার ওপার হৃদয়। যখন সময় আর আলো মুছে একাকার, যখন বৃষ্টির ধারাপাত জানলার কাঁচে আঁকে অজস্র আলপনা, যখন নীরবতার মাঝে সহস্র যোজন সেতু, তখন আমি নিজেকেই খুঁজেছিলাম এখানে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনে মনটা ভালো হয়ে যায়। আর কল্পতরু বৃক্ষের কাছে চাহিদা থাকবে মানুষে মানুষে বিভেদ ভুলে সকলে মিলে একে অপরের পাশে দাঁড়িয়ে যেন সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। সীমা দাস লিখেছেন, কল্পবৃক্ষের কাছে সর্বশক্তিমান ঈশ্বরকে চিরসঙ্গী হিসেবে পেতে চাই। ঈশ্বর হলেন সেই বিশ্বস্ত আপনজন যিনি কখনো হাত ছাড়েন না, নিঃসঙ্গতার অন্ধকারেও পাশে থাকেন। পার্থিব চাওয়া বা প্রাপ্তি খুবই ক্ষণস্থায়ী, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য, তার উপর অগাধ বিশ্বাস মানুষের জীবনকে প্রকৃত অর্থে সুন্দর এবং শান্তিময় করে তোলে। তাই কল্পবৃক্ষের কাছে ঈশ্বরকে চাওয়া মানেই পরম শান্তি এবং চিরকালের এক পরম আপনজনকে লাভ করা। সীমা দাস লিখেছেন। সোমেন সরকার যাদবপুর থেকে লিখেছেন, কল্পতরু বৃক্ষের কাছে চাইব পৃথিবীতে সর্বদা শান্তি বিরাজমান হোক, হিংসা বিদ্বেষ ঘৃণা মানুষে মানুষে বিভাজন দূর হোক, যুদ্ধমুক্ত শান্ত পৃথিবী চাই, সর্বদা শান্তি বিরাজ করুক, প্রকৃতিক তাণ্ডবলীলা বন্ধ হোক, প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক। সোমেন যাদবপুর থেকে লিখেছেন। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলে সত্যি কথা বলতে আমাদেরকেই কিন্তু এগোতে হবে। এইভাবে যদি লোভ এবং লালসার আমরা থাকি আকৃষ্ট হয়ে, সব কিছু চাই আমাদের, কোনো রকম কোনো কিছুই আমরা ফেরত দেব না, শুধু চাই চাই চাই, চাহিদার কোনো শেষ নাই, তাহলে প্রকৃতি তো ধ্বংস হবেই, সে তার রুদ্র রূপ দেখাবে। উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না লিখেছেন, শুভ সকাল। কল্পবৃক্ষের কাছে যদি তার সাক্ষাৎ পাই তাহলে চাইব ছেলেবেলা অর্থাৎ 1968 সাল বা তারও আগের সমাজের মানুষরা যেরকম ছিল, ঠিক হানাহানি দ্বন্দ্ব ছিল কিন্তু সহজ সরল ছিল।

সেই সময়ে মানুষজন জীবনযাপন সহজ সরল ছিল, সেই সময়ে যেন ফিরে আসে বা ফিরে আসুক, তার কথাই কিন্তু বলছেন উৎপল মুখোপাধ্যায়। পুনা থেকে লিখেছেন, মনের মেলোডিতে কান পেতে আছি, বিষয়ে যাই, কল্পতরুর দেখা পেলে বলবো। যারা পলিসি মেকার তাদের সুবুদ্ধি দিয়ে নানা ধরনের ভালো পলিসি তৈরি করতে, আর ন্যাচারাল ডিজাস্টার যুদ্ধ হিংসা যাতে কম হয়, সকলের যাতে মঙ্গল হয় সেই ব্যবস্থা করতে। নেপালের যে বিপর্যয় হয়েছে আমরা পরিবেশকে ভুলে ভুলভাবে তাকে আঘাত করি, তাই ভুল পলিসি প্রয়োগ করি, এইরকম অনেক ঘটনা তাই ঘটছে। আসলে এই যে নীতি নির্ধারণ করা, পলিসি মেকিং, এইগুলো নিয়ে আমরা তো বহু কথা বলি, বহু আলোচনা করি, চায়ের কাপের আড্ডায়, কফির ক্যাফের আড্ডায়, নানানভাবে বাঙালি মেতে থাকে। এবং সামনে পুজো আসছে, পুজো আসলেই বোধহয় আমরা ভুলেও যাব এই ভয়ঙ্কর বিপর্যয়ের, ভয়ঙ্কর ধ্বংসলীলার কথা, তখন সাময়িক বিরতি পড়বে। কারণ ওই যে একটা কথা আছে, সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু প্রকৃতি কিন্তু সবটাই মনে রাখে এবং সবটাই ফেরত দেয়। কল্পতরুর চাবি যদি সত্যি পেতাম খুঁজে, সবার আগে চিত্ত শুদ্ধি করতাম নিজে, লোভ লালসা হিংসা বিদ্বেষ মনের যত কালি মুছে দিয়ে দেশের কাজে লাগতাম প্রাণ ঢালি। যত রকম দূষণ আছে বসুন্ধরায় ভরে, সাজিয়ে দিয়ে ধরিত্রীকে দিতাম দূর করে, সুজলা সুফলা মাটি মায়ের হবে না রক্তে লাল, সবাই থাকতাম সুখে দুঃখে মাথায় সবার চাল, যুদ্ধ ও জাত ধর্মের চাই ভেদাভেদ ভুলে, নবোদয়ের নবরবি উঠুক মুখ তুলে, পৃথিবীতে নেমে আসুক শান্তির ধারা, ফুলে ফলে শ্যাম নিবায় ভরুক বসুন্ধরা। নন্দা রায় পড়িল হাওড়া বেলগাছিয়া রোড থেকে।

লিখেছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, যে কল্পবৃক্ষের কাছে চাইব আবার সত্যযুগ ফিরে আসুক। লিখেছেন তপন রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে, কল্পবৃক্ষ পাওয়া স্বপ্ন, প্রকৃতিকে ভালোবাসতে না জানলে আপনি কোনোদিনই কল্পবৃক্ষর কাছে পৌঁছতে পারবেন না। যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তা প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার কারণ। প্রকৃতির বিরূপ হওয়ার ফলে প্রকৃতির রোষ নেমে আসছে আমাদের ওপরে। লিখেছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, কল্পতরু বৃক্ষের কাছে চাইব ভবিষ্যতে এই রকম যেন এই রকম ভয়ঙ্করভাবে যে যেই জীবনযাপন আমাদের আগে চলত সেই রকম যেন আমাদের জীবনটা কেটে যায়। মানুষের মন থেকে হিংসা দূর করা, যাতে পৃথিবীতে দূষণ না হয়। নেপালে ধ্বংস হয়ে যাওয়া বহু মানুষের প্রাণ চলে গেল দেখে খুব কষ্ট হচ্ছে। এই বিপদগুলি যাতে না আসে সেটাই কামনা করব কল্পবৃক্ষের কাছে। আসলে ওই যে বললাম, প্রকৃতি কিন্তু ভীষণ ব্যালেন্স করে চলে ভাঙা গড়ার খেলায়। সে কিন্তু নিজেই নিজেরটা ঠিক করে নেয়। বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, সাম্যবাদের পৃথিবী চাই, প্রকৃতির মানুষের প্রাণী জগতের ভালোবাসার সুস্বাস্থ্য শান্তিতে সুরে আনন্দে থাকার পূর্ণ স্বাধীনতা এবং সুযোগ সুবিধে যেখানে থাকবে। থাকবে না কোনো অস্ত্র বোমা তৈরির কারখানা, থাকবে না দুর্নীতি লুটেরা পুঁজিবাদ এবং সর্বগ্রাসী রাজনীতির কোনো অস্তিত্ব। কল্পবৃক্ষের কাছে এটাই কামনা। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, দক্ষিণেশ্বরে যে বটবৃক্ষের নিচে দক্ষিণেশ্বরে নয় হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, সেই কল্পবৃক্ষ দেখা যদি পাই। আসলে ঠাকুর তো হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে কল্পতরু উৎসব এখনও হয়, দক্ষিণেশ্বরে হননি। দক্ষিণেশ্বরে উৎসবটির একটা এক্সটেনশন এখনও পালিত হয়, মূল উৎসবটি কিন্তু কাশীপুর উদ্যানবাটিতে। যাই হোক, যদি সেই কল্পবৃক্ষের দেখা পান তাহলে কী চাইবেন? গরিব মানুষগুলোর ঘরে যেন ভাতের গন্ধ ওঠে, আর কিছু মানুষ আছে দুবেলা দুমুঠো খেতে পায় না, সেটা যেন না হয়। দুর্ঘটনা যেন আর না দেখতে হয়। নেপালে দুর্ঘটনা দেখে যেমন দুঃখ লেগেছে তেমনই কষ্ট হয়েছে। তাই টিভি নিউজ দেখি না, পেপার পড়ি না, শুধু খারাপ খবর দেখতে হয় বলে। লিখেছেন কিশোর বালি হাওড়া থেকে। আর কল্পতরুর কথা আরও কয়েকটি আছে, বার্তা কিন্তু গানেরও পারে।

দিভাই সুপ্রভাত, কল্পতরুর কাছে অনুরোধ থাকবে যে বা যারা বীর যোদ্ধারা আমাদের জীবন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছেন, যে সমস্ত বীর বিপ্লবীরা, তাদের সঙ্গে যদি একবার দেখা করার সুযোগ পেতাম। মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত, কত কিছু নিয়ে মোদের সোনার দেশ গড়া, ফল বৃক্ষ পাখি ফসল আছে বর্ষা খরা, তুমি আমি সবাই যেথা এক সূত্রে বাঁধা, তফাত আছে খাওয়া পড়ায় কত রকমের রাঁধা। কল্পতরু বলে যদি কিছু থাকে আদৌ ভাই, বলবো আমি সবার মুখে হাসি দেখতে চাই। লিখেছেন প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে। কল্পতরুর কাছে একটাই চাওয়া, ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেন আরেকবার আমাদের মধ্যে আবির্ভূত হন। বা ভারী ভারী সুন্দর বার্তা নিয়ে এতক্ষণ তো ছিলাম, আর সময় নেই, গানে চলে যাই, হবে পরে কথা।

চলে যাই প্রায় শেষ বার্তায়। মল্লিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখেছেন শিপ্রা কারার। হাজার ইচ্ছা হলেও যে প্রিয় মানুষরা চলে গিয়েছেন, যাদের হারিয়ে ফেলেছি, তাদের কোনোভাবে ফিরে পাবো না, এই সত্য আমি মেনে নিয়েছি। কল্পতরুর কাছে চাইব সুন্দর পৃথিবীতে সব রকম বিপদের হাত থেকে যেন রক্ষা করেন ঈশ্বর সকলকে, সব মানুষদের মনকে শিশুর মতো করে সহজ সরল যেন রাখেন, এই সুবুদ্ধি যেন কল্পতরুর কাছ থেকে সেটাই চাইব। আর সময় নেই, ঘড়ির কাঁটা বলছে একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। অনেক অনেক বার্তা পড়লাম, আরও একটি বার্তা আছে মধ্যমগ্রাম থেকে। ভুলু সাহা লিখেছেন, গুড মর্নিং, কল্পবৃক্ষের কাছে মাথা নত করে দেশমাকে বলবো সকলকে শুভ বুদ্ধি দাও, ছোটরা বড়দের সম্মান দি। সময় আর নেই, চলে যাই শেষ গানে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

0: আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে ইউরোপীয় কমিশনের অর্থ বিষয়ক কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরিম্যাচ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ তসরুপের অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যে অনিশ্চয়তা এবং এলনিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ বৃদ্ধির পরিসংখ্যানে ভারতের অন্তর্নিহিত অর্থনীতির শক্তি প্রতিফলিত করেছে। শ্রী বাঙ্গা বলেন, পরিবেশ খাতে রপ্তানি ও রপ্তানির বৃদ্ধি পাশাপাশি অব্যাহত বিনিয়োগ ভারতের অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, সড়ক, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ, জল এবং ডিজিটালাইজেশনে ভারত উল্লেখযোগ্য কাজ করছে।
1: What we're doing really is that you need three pillars to work for job creation. The first one is infrastructure, both physical and human. So bridges, roads, airports, power, water, digitization. India is doing a great deal of work on that front. The second is human infrastructure. So, you know, skilling, education and the like, healthcare. Again, much work going on, although more to be done there. I think the whole skilling and education ecosystem in India needs to be tuned even closer to where the jobs are going to come from in the future and what the private sector would want to do with you.
0: শ্রী বাঙ্গা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে G20 অর্থমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পর্যটন ও ক্ষুদ্র মাঝারি শিল্পের সুযোগ নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

0: জানিয়েছেন। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশে বিবাহ অনুষ্ঠান এবং অবকাশ যাপনের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আবেদন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়াতে হবে, আরও গুরুত্ব দিতে হবে দেশীয় উৎপাদনের ওপর।
1: ভারত কে ভিতর নিরাশা কি গত মে ডুবে হুয়ে লোক জুট কি গুঞ্জ চারো তরফ নিরাশা ফেলানে মে লগে হুয়ে ইন সারি চিজো কো পার করতে হুয়ে উন সবি বাতো কো চির করকে দেশ নে 7.8% গ্রোথ হাসিল কিয়া হ্যায়। হমে ইস গতি কো বানায়ে রাখনা, হমে বড়না ভি হ্যায় আর ইসকে লিয়ে আত্মনির্ভর ভারত বননা বহুত জরুরি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ হতাশা থেকে মিথ্যা প্রচার করে চলেছেন, তবে বর্তমানের কঠোর পরিশ্রমের ফলেই আগামী দিনে দেশের যুব সমাজের স্বপ্ন বাস্তবায়িত হবে। জাতীয় বিকাশে নাগরিকদের অবদান যুগিয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও উদ্দেশ্যে কোনো ভুল নেই, দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকারের সহযোগে আলোচনা হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা গ্রহণেরও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থবিষয়ক কমিশনার ভ্যালডিস ডমভস্কিসের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউর মধ্যে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী সীতারামন ও ডমভস্কিস চলতি ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ AI সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজে দেওয়ার পাশাপাশি ভারত ও ইউরোপীয় স্টার্ট আপগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ানোর উপরও তারা আলোচনা করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আগামীকাল ইউক্রেন ও পোল্যান্ডে তিন দিনের সফরে যাবেন। সফরে শ্রী জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং পোল্যান্ডের বিদেশ ও উপপ্রধানমন্ত্রী রাডোস্ল্যাভ সিকোরস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার ব্যবসায়ীদের জন্য চিনি মজুত রাখার সর্বোচ্চ সীমা 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল নির্ধারণ করেছে। চলতি মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। তবে বিশেষ চাহিদার কথা মাথায় রেখে কলকাতা এবং সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় এই মজুত সীমা 4,000 কুইন্টালই বহাল রাখা হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, মজুতদারি ও কালোবাজারি রোধ এবং সরবরাহ পর্যাপ্ত রেখে চিনির দামে স্থিতিশীলতা আনতে উপভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মরশুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3,000-এর বেশি পেঁয়াজ চাষিকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, EVM-এর সংখ্যা ও সংরক্ষণ ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিকাঠামো, জনবল ও আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, 95 জনের মৃতদেহ শনাক্ত করে পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নেপালের হরপাবানে বিধ্বস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে ১৯ সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। ভারতীয় দূতাবাস জানিয়েছে কাঠমান্ডু উপত্যকার খুমলাটারে নেপাল পুলিশ কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং জাতীয় ফরেন্সিক

0: ন্যাশনাল ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে। সে দেশের ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে ভারতীয় দলটি নমুনা বিশ্লেষণের কাজ করছে। অবৈধ বেটিং প্ল্যাটফর্ম পরিম্যাচ ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বিভিন্ন রাজ্যের মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থ তসরুপ প্রতিরোধ আইন পিএমএলএর আওতায় মহারাষ্ট্রের 5টি, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির 4টি, রাজস্থানের 2টি এবং গুজরাটের 1টি জায়গায় এই অভিযান চলছে। এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI-এর বিরুদ্ধে টোল প্লাজাগুলিতে টোল আদায়ে কারচুপির অভিযোগে ইডি উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং কলকাতার 14টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মিজোরামের সেরলুই বিধানসভা কেন্দ্রের উত্তর চাউনপুই এবং সাইহাপুই কে নামের 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভারী বৃষ্টির পর থেকে সেরলুই বি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার জলের স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে উত্তর চাউনপুইয়ের নিচু এলাকায় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। ভারত আফগানিস্তান যৌথ বাণিজ্য কর্মসমিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনায় বাণিজ্য সহজ করা ও শুল্ক সহযোগিতা, আফগান ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা, ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা, ওষুধ ও কৃষি সংক্রান্ত বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের প্রচার, শুল্ক ছাড়, কার্গো সংযোগ এবং বন্দর সংক্রান্ত ক্ষেত্রগুলিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এদিকে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় মাঝারি বজ্রপাত ও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7 থেকে 8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে ইউরোপীয় কমিশনের অর্থ বিষয়ক কমিশনারের সঙ্গে
1: নমস্কার। আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। विश्व बैंक के अध्यक्ष अजय बंगा ने कहा है कि भारत में वर्तमान 7 से 8% की वृद्धि दर से आगे बढ़ने की क्षमता है। श्री बंगा ने वैश्विक ऊर्जा दबाव, व्यापार अनिश्चितता और अल नीनो के प्रभाव के बावजूद देश के मौजूदा आर्थिक प्रदर्शन को मजबूत बताया। अमेरिका के एशविल में G20 वित्त मंत्रियों की बैठक के दौरान एक साक्षात्कार में श्री बंगा ने कहा कि नए आंकड़े भारत की अर्थव्यवस्था की बुनियादी स्थिति की मजबूती को दर्शाते हैं। वित्त मंत्री निर्मला सीतारामन ने कल अमेरिका के एशविल में G20 वित्त मंत्रियों और केंद्रीय बैंक गवर्नरों की बैठक से अलग यूरोपीय अर्थव्यवस्था आयुक्त वाल्दिस दोम्ब्रोस्किस से मुलाकात की। वित्त मंत्रालय के अनुसार दोनों पक्षों ने भारत यूरोपीय संघ आर्थिक और वित्तीय साझेदारी को और मजबूत करने पर चर्चा की। भारत का 5वां विमान आज राहत और बचाव सामग्री लेकर नेपाल पहुंचा। विमान में 11 सदस्यों के बचाव दल, विशेष उपकरणों और 5 टन से अधिक दवाएं हैं। नेपाल में भारत के राजदूत ने सोशल मीडिया पोस्ट में बताया कि भारत नेपाल में जारी राहत और बचाव कार्य में हर संभव मदद कर रहा है। इस बीच नेपाल में विनाशकारी बाढ़ से मरने वालों की संख्या 1100 से अधिक हो गई है। नेपाल के राष्ट्रीय आपदा जोखिम न्यूनीकरण और प्रबंधन प्राधिकरण के अनुसार अब तक 1114 शव बरामद हुए हैं। सबसे अधिक शव दक्षिणी चितवन जिले में बरामद किए गए। अधिकारियों ने बताया कि अब तक 95 मृतकों की पहचान के बाद शव परिजनों को सौंप दिए गए हैं। लगभग 4000 लोग अब भी लापता हैं। बाढ़ प्रभावित 11 पनबिजली परियोजनाओं से जुड़े 983 लापता लोगों की अभी तक कोई जानकारी नहीं है। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने आज अखिल भारतीय आयुर्विज्ञान संस्थान एम्स रायपुर के 3रे दीक्षांत समारोह में मुख्य अतिथि के रूप में भाग लिया। समारोह को संबोधित करते हुए श्री राधाकृष्णन ने विद्यार्थियों से नशीले पदार्थों का सेवन नहीं करने का आह्वान किया। उन्होंने छत्तीसगढ़ को नक्सलवाद से मुक्त राज्य बनाने के प्रयासों के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी, गृहमंत्री अमित शाह और राज्य के मुख्यमंत्री विष्णु देव साय की सराहना की।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে।

0: যায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে, গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 1:15 হয়ে 16 সেকেন্ড। প্রত্যেক দিনের মতো তোমায় গান শোনাবো নিয়ে হাজির হয়েছি আমি সুদীপ্ত,
3: আমি এমিলিয়া। আর একটা জিনিস দেখো, আমাদের কাছে সঙ্গীত মানে সুন্দরের প্রতীক, কিন্তু ব্যক্তি বিশেষে পছন্দের তারতম্য ঘটতেই পারে। এবার একই দিনে সমস্ত পছন্দের গান, আমাদের দুজনের সমস্ত পছন্দের গান একই দিনে অনুরোধ আসতে হলো, মানে আমরা এখন ভীষণ ধন্ধে পড়েছি যে কটা গান বাজাতে, মানে এই সময়ের মধ্যে কটা গান বাজিয়ে উঠতে পারবো, কারণ প্রত্যেকটা আমাদের খুব পছন্দের, খুব প্রিয় গান। সরাসরি গানে চলে যাই,
2: একদম
3: উত্তম কুমারের কণ্ঠে এই মম যোছনায় শুনতে চেয়েছেন রবীন মান্না, জুজা সাহা পাঁচলা, হাওড়া থেকে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে।

একবার শুরুতেই মহানায়কের কণ্ঠে গান দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো। এবারে চলে যাব আমাদের পরবর্তী গানে। পরবর্তী গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানের কথা মিল্টু ঘোষ, সুরকার অমল মুখোপাধ্যায়। গানটি রেকর্ড করা হয়েছিল 1965 সালে, আর গানটির জন্য অনুরোধ করেছেন প্রীতিনন্দন পানিহাটি থেকে।

ইলা বসুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন উত্তম দালাল, প্রতিমা দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। সুধীন দাশগুপ্তর কথায় সুরে শিল্পী ইলা বসু।

ইলা বসুর গানের পরে এবারে শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দেবব্রত বিশ্বাস আর অনুরোধ পাঠিয়েছেন পরমা মিত্র, ভবানীপুর, কলকাতা থেকে।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 99।

0: 8030 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: পম্পাচায়া ছবি থেকে এই গানটি আমরা শুনছিলাম বাণী জয়রামের কণ্ঠে। গানের কথা সমরেন্দ্র ঘোষাল এবং সুরকার নির্মল চক্রবর্তী। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছিলেন জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা।
1: এক সুদীপ্ত আর এক সুদীপ্তর কাছে গান শুনতে চেয়েছে কিন্তু। জামশেদপুর থেকে আবারও পরের অনুরোধ কদমা জামশেদপুর থেকে, চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শিভাংশ মণ্ডল, কুমার সৌরভ মাহাতো শুনতে চেয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে।

0: আমায় ভালোবাসবে আর মনে রাখবে।
1: চলে যাব পরবর্তী গানে। পরের গানটির শিল্পী নির্মলা মিশ্র, গানের কথা বাবু গুহ ঠাকুরতা এবং সুরকার প্রদীপ দাশগুপ্ত। শুনতে চেয়েছেন সুমিতা মাইতি এবং সৌমিতা মাইতি হাওড়া থেকে।
2: আর যেহেতু সময়টা কম, অনুরোধ অনেক বেশি, তাই ব্যাক টু ব্যাক আমরা শুনব শ্যামল মিত্র। শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে। পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের নিজের সুরে, ব্যাক টু ব্যাক নির্মলা মিশ্র, শ্যামল মিত্র।

0: চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানটির জন্য অনুরোধ করেছেন তাপসকান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, দমদম গোরাবাজার থেকে। শুনতে চেয়েছেন হীরক রাজার দেশে ছায়া ছবির সত্যজিৎ রায়ের কথায় ও সুরে অমর পালের কণ্ঠের এই গানটি।
1: ব্যাক টু ব্যাক আমরা শুনিনি অংশুমান রায়ের কণ্ঠে একটি লোকগীতি, লক্ষ্মীকান্ত রায়ের কথায় অংশুমান রায়ের নিজের সুরে। শুনতে চেয়েছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।

0: মিষ্টি করে সৈতি কথা বইলে বইয়ের ঝাল হয়, চুন সুপারি কয়ের দিলে সবুজে পান লাল হয়, মিষ্টি করে সৈতি কথা বইলে বইয়ের ঝাল হয়। ওগো মিষ্টি করে সৈতি।
1: চলে যাচ্ছি পরবর্তী গানে।
2: আমরা ব্যাক টু ব্যাক শুনলাম অমর পাল এবং অংশুমান রায়ের কণ্ঠে গান, চলে যাই পরের গানে।
1: পরের গানটি আমরা শুনব হার মানা হার ছায়া ছবি থেকে। গানের কথা ও সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী মান্না দে। আর শুনতে চেয়েছেন কুলডাঙ্গা হাওড়া থেকে পলাশ পোড়েল।

অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন। গানটি শুনিনি, তারপর এসে কে শুনতে চেয়েছেন বলবো, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে।

চলে যাব আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে। শেষ গানটির শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার নচিকেতা ঘোষ। শুনতে চেয়েছেন বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিকস 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিকস নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন।

0: ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় 2:35 হয়ে 16 সেকেন্ড। সুরেলা সফরে পাড়ি দিয়ে আজ আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত,
3: আমি এমিলিয়া।
2: একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, ছিল না হোয়াটসঅ্যাপ, ছিল না মেসেঞ্জার, ছিল না সিনের নীলটিক, শুধু ছিল একটা সাদা কাগজ, কখনো পোস্টকার্ড, কখনো ইনলাইন লেটার, আর ছিল একটা খাম। সেই খামের ভিতরে থাকতো কয়েকটা শব্দ, কিন্তু সেই কয়েকটা শব্দের জন্যেই কেউ দিনের পর দিন অপেক্ষা করত। পোস্টম্যান এলেই বুকটা ধরফর করে উঠত, আমার চিঠি রয়েছে।
3: কিংবা পোস্টম্যানের জন্যই অপেক্ষা করে থাকতাম, আর সেই যে বন্ধুগুলো চিঠিতে, চিঠির ওপারে লিখে লেখা লেখক যে বন্ধুরা, তাদেরকে অনেককে আমরা চিনতাম না, এমনও সময় গেছে। আজকে চিঠি অতীত বোধ হয় না, চিঠিকে আবার আধুনিকতার মোড়কে আমরা নতুন করে খুঁজে ফিরে দেখব। গানগুলো হ্যাঁ নস্টালজিক করে তুলবে আপনাদের, কিন্তু চিঠিকে আবার আমাদের এই যে ক্যাফে কালচার, সেখানে চিঠি আবার ফিরে আসছে। গানের ফাঁকে ফাঁকে সে কথাও বলবো।

0: চিঠি তো অবশ্যই নস্টালজিয়া, আর তার আগে যখন এই চিঠিটাও বয়ে বয়ে নিয়ে যেতে হতো রানারদের, বা তারও আগে যখন কালিদাসের মেঘদূত অলকাপুরীর যক্ষকে মেঘদূত করে পাঠিয়েছিলেন প্রিয়ার কাছে, সেই যে পরম্পরা, এটা তো বাংলা সাহিত্যের অপরূপ রূপক। সেই রূপক থেকে রানারের লণ্ঠনের আলো, সতীনাথ মুখোপাধ্যায়ের সেই যে এসেছে কি চিঠি মোর, তুমি কি এখন দেখেছ স্বপন, এই সব কিছু ঘুরে বাংলা আধুনিক গানে চিঠির একটা আলাদা মর্যাদা, আলাদা জায়গা, যে জায়গাটা চিঠি আবার নতুন মোড়কে ফিরে আসবে। গানগুলোর যে তাৎপর্য, যে আবেদন, সেটা একই জায়গায় থেকে যাবে। যেন ফ্রিজড হয়ে গেছে একটা কোনো ছবি কথার শব্দে, লিরিক্সে, সেটা বারবার আমাদের মনে সেই যে একটা হাতছানি দেয়, সেটা শুধু স্মৃতি নয়, স্মৃতির সঙ্গে আজকের ভীষণভাবে বেঁচে থাকা, দুটো মিলেমিশে একাকার হয়ে যায়।
1: এমিলিয়া, তোমার কথার অনুসঙ্গে আমার একটা গানের কথা ভীষণ মনে পড়ছে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান খুব অল্পশ্রুত। গানের কথা শৈলেন রায়, সুরকার অনুপম ঘটক। গানটি 1972 সালে রেকর্ড করা হয়েছিল।
0: শুনে দেখি তো কতটুকু লেখা যায় চিঠিতে।

0: একটা সময় ছিল যখন যোগাযোগ মাধ্যম শুধুমাত্র চিঠি ছিল, এবং একেবারে শুরুর দিকে সেই চিঠির পত্রবাহক যারা থাকতেন রানারেরও আগে, তারা পায়রা। পায়রার পায়ে চিঠি একটা ছোট্ট মাদুলির মতো জিনিসে ভরে পাঠানো হতো, এবং সেই চিঠির গুরুত্ব ছিল অপরিসীম। শত্রুপক্ষের গতিবিধির নজর রাখতে বা কারুর চোখ এড়িয়ে পায়রাকে দূত করে পাঠানো হতো যার কাছে খবরটি পাঠানো হচ্ছে। তেমন অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, দেখব সেইভাবে চিঠির চালাচালিরও একটা প্রচলন ছিল। তারপরে এসেছে রানার, এবং রানার তো এমিলিয়া অমর হয়ে আছেন বাংলা গানে। রানারের গান বোধহয় প্রত্যেক বাঙালির মর্মে একবারে গেঁথে রয়েছে, তাই না?
1: এবং আমাদের ছোটবেলাটায় চিঠির বেশ একটা প্রচলন ছিল, কারণ মোবাইল ফোন এতটাই দামি ছিল, আমাদের হাতে সেই মোবাইল এসে পৌঁছয়নি। ফলে এই যে চিঠির ব্যাপারটা আমাদের কাছে আলাদা একটা আকর্ষণ রাখত, সেটা হচ্ছে যে বিভিন্ন রঙের কাগজ, বিভিন্ন রঙের কাগজ মানে সেখানে সব রং আছে, রামধনু সব রং আছে সেখানে, রামধনু মিশিয়ে আবার নতুন কোনো রং তৈরি করা যায় কিনা সেরকমও আছে। এবং চিঠির সঙ্গে আমার পত্রমিতা যে ছিল, এই রেডিও সূত্রেই যার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল পত্রমিতা, সেই অনামিকাদি চিঠির সঙ্গে মানে প্রত্যেকটা তার চিঠিতে খুব সুন্দর কিছু আঁকা থাকতো। মানে ধরো যে জায়গাটায় বসে, ও মেদিনীপুরের একটা গ্রাম থেকে চিঠি লিখত, এবং যে জায়গাটায় বসে চিঠি লিখছে তার চারপাশের গাছপালা, পুকুর বা ঋতু অনুযায়ী যে প্রকৃতির সাজ বদল, সেই আঁকাটা থাকতো চিঠির মধ্যে। এবং চিঠির শব্দগুলো যতটা আকর্ষণীয়, আঁকাটা ততটাই আকর্ষণীয়। এবং চিঠির জন্য প্রতীক্ষা, ওই সুন্দর অক্ষরে শুধু আমার জন্য, আমার জন্য এই শব্দগুলো, এই অক্ষরগুলো, এই ছবিগুলো, যে ছবিগুলো ক্যামেরার ছবির থেকে অনেক বেশি দামি, কারণ সেখানে কল্পনা, ভালোবাসা এবং বাস্তব তিনটে মিলেমিশে এসে পৌঁছতো চিঠির মাধ্যমে আমাদের কাছে।
0: আরও একটা ব্যাপার ঘটতো চিঠির সময়, একটা নম্বরের এদিক ওদিক বা কোথাও একটা দাঁড়ি কমার হেরফেরে চিঠি অনেক সময় ভুল ঠিকানায় পৌঁছে যেত। এরকম বহুবার হয়েছে, আমাদের বাড়িতে চলে এসছে অন্য কারুর চিঠি, হয়তো নাম্বারের একটু এদিক ওদিক হয়ে গেছে, ভুল ঠিকানায় চলে এসছে চিঠি, এবং সেই ভুল ঠিকানায় আসা চিঠি থেকে অনেকের মধ্যে অনেক বন্ধুত্ব গড়ে উঠেছে, এমন দৃষ্টান্তও কিন্তু আছে। ভুল ঠিকানার কথা যখন উঠল, তখন চলে যাচ্ছি পরের গানে, শিল্পী অজিত পাণ্ডে।

0: আবহাওয়ার একটি বিশেষ জরুরি বার্তা দেওয়ার আছে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু অংশে আগামী দু তিন ঘণ্টায় হালকা বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে জোরো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুতরাং এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর ওই যে ছাতা, রেনকোট, এগুলো সাথে রাখতে হবে। শুনলেন আবহাওয়ার জরুরি বার্তা।
1: আবারও চলে আসছি চিঠির কথায়, চিঠির গানে, কেননা গতকালই আমরা পেরিয়ে আসছি বিশ্ব পত্রলেখা দিবস।
0: এবং এই বিশ্ব পত্রলেখা দিবস তুমি মনে করালে যখন আমাকে, কারণ বিষয়টা তুমি ঠিক করেছিলে, পরে আমি দেখলাম যে কেন সুদীপ্ত এই বিষয়টা নিল, তখন আমি খুঁজে পেলাম কারণটা। কারণ গতকাল আমরা বিশ্ব পত্রলেখা দিবস পেরিয়ে এসেছি, কিন্তু এই বিশ্ব পত্রলেখা দিবসটা কেন কিভাবে শুরু হলো তার একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং গল্প আছে, সেইটা গানের ওপারে এসে বলবো।

0: এবারে আমরা চলে যাব আমাদের দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, চিঠিকে ভর করে,
1: কারণ অনুসঙ্গটা তুমি উস্কে দিয়েছ। সেটা হচ্ছে ওয়ার্ল্ড লেটার ডে বা বিশ্ব পত্র লেখা দিবস। গতকাল আমরা ফেলে এসেছি, কিন্তু এই দিবসটা শুরু করেছিলেন কে, কেন, কিভাবে? 2014-এ এক অস্ট্রেলিয়ান লেখক, শিল্পী, ফটোগ্রাফার রিচার্ড সিমকিন এটা শুরু করেছিলেন। না, এটা কোনো আন্দোলন নয়, এটা একটা মজার খেলার মতো। উনি 2014 মানে বুঝতেই পারছো, তখন সেলফোন বা মুঠোফোন আমাদের হাতে এসে গেছে। তো তখন উনি ভাবলেন যে আরও রমরমা, মানে অস্ট্রেলিয়ান একজন রাইটার, ফটোগ্রাফার, সেখানে তিনি দেখছেন সবার হাতে মুঠোফোন, তাহলে কি চিঠি হারিয়ে গেল? উনি একটা কাজ করলেন কি, র্যান্ডামলি বা সিলেক্টেড, উনি ওনার পরিচিত অপরিচিত যে ঠিকানাগুলো ওনার হাতের কাছে ছিল সবাইকে চিঠি পাঠালেন এবং প্রত্যেকের কাছ থেকে উত্তর পেলেন। তখন উনি বুঝতে পারলেন যে তার মানে চিঠি লেখা গুরুত্ব হারায়নি, এটা কোথাও একটা সময়ের গতিতে কোথাও একটা এটা ছাই চাপার মতন পড়ে আছে, একটু উস্কে দিলেই কিন্তু তার থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে আসবে। এবং 2014 সালে

0: রিচার্ড সিমকিন এই দিনটাকে, মানে পয়লা সেপ্টেম্বর দিনটাকে ঠিক করলেন যে ওয়ার্ল্ড লেটার ডে বা বিশ্ব পত্রলেখা দিবস হিসেবে পালন করা হবে।
1: এবং তারপর থেকে এই দিনটায় আমরা বোধহয় প্রত্যেকেই যারা একটু সেন্সিটিভ মানুষ একটা করে চিঠি অবশ্যই লিখি, কিন্তু কি লিখি তোমায়?
2: কি লিখি তোমায়?

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: আবারও চলে এলাম চিঠির কথা নিয়ে, চিঠির ঝাঁপি নিয়ে। একটু আগেই এমিলিয়া পত্রবন্ধুর কথা বলছিল অনুষ্ঠানের একবারে শুরুর দিকে। মনের মধ্যে ঘুরঘুর করছিল একটা নাম, ঠিক মনে করতে পারছিলাম না, এতক্ষণ পরে মনে পড়েছে, সমীরেন্দু মণ্ডল। অনেক ছোটবেলায় বিশাখাপত্তনমে থাকত সেই সমীরেন্দু, তার সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল, দীর্ঘদিন চিঠির যোগাযোগ ছিল আমাদের দুজনের মধ্যে। তারপর সময়ের নিরিখে, কালের আবর্তে কে কোথায় হারিয়ে গেছে আমি জানি না। এই মুহূর্তে সমীরেন্দু বাই এনি চান্স রেডিওর প্রান্তে রয়েছে কিনা, তাহলে হয়তো চিন্তা করতে চিনে নিতে পারবে আমাকে। কিন্তু এইরকমই হয়, মানে যখন চিঠির আধিপত্য ছিল আমাদের প্রত্যেকের মননে, তখন কিন্তু পত্রমিতালি, পত্রবন্ধু এই বিষয়টাও ছিল।
2: আর আমাদের যেহেতু ঠিকানা বদলে যায়নি, তাই তোমার বন্ধু, তোমার সেই পত্রমিতা, সে কিন্তু খুঁজলে তোমাকে পেয়েও যেতে পারে
1: নিশ্চয়ই।
2: আমার মনে পড়ছে মহাদেব সাহা সেই কবিতাটা যেখানে তিনি বলছেন না যে, করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও, আঙুনের মিহিল সেলাই, ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পারবো না একখানি চিঠি।
1: আহ, কি অপূর্ব! আর প্রথম চিঠি, মানে প্রেমকে ধরে বলছি, প্রেমের একটা বড় অনুষঙ্গ, সেখানে তো চিঠি ছিল, এখন হোয়াটসঅ্যাপ এসছে, মেসেজ এসছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ এসছে, কিন্তু একটা সময় চিঠিই ছিল বোধহয় প্রেমের প্রথম বহিঃপ্রকাশের একটা

0: অঙ্গ, সেই প্রথম চিঠির যে আবেশ, যে উন্মাদনা, যে গোপনীয়তা, যে ভালো লাগা, তা বোধ হয় সত্যিই বিরল। সেরকমই একটা গান।
1: এবং সেই চিঠি আবার নিজে দেওয়ার সাহস ছিল না, সেটা মানে পত্রবাহক বা পত্রদূত খুঁজতে হতো, যার হাত দিয়ে সেই মানুষটার কাছে চিঠিটা পৌঁছে দেওয়া যাবে।
0: এবং তাকে তার জন্য মানে সেই চিঠি পৌঁছে দেওয়ার জন্য তাকে অনেক সময় অনেক মানে ভালো বাংলায় বললে উপডহুকনও দিতে হতো।
1: একদম।
0: একটা গান আমরা শুনবো, বহুদিন পর এ গান, আমি জানি আমরা তো শুনছি বটেই, আপনারা অনেক দিন পরে এই গান শুনবেন। শিল্পী শ্রাবন্তী মজুমদার।
2: কি বল।

0: চিঠির কল্পনা জল্পনা যাই আপনার মনের ভিতর ঘুরে বেড়াক, একটা ক্যাফে, তার কনসেপ্টটাই এরকম, যদিও সেটা সুদূর প্যারিসে, আমি জানি না ভারতবর্ষে এরকম কোনো ক্যাফে আছে কি না, জানবার নিশ্চয়ই চেষ্টা করব, বা আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেই এরকম ক্যাফে আমরা পাব। যে ক্যাফেটার নাম ক্যাফে প্লি, এবার প্যারিসের এই ক্যাফেটায় আপনি নিজেকে চিঠি লিখতে পারেন, আপনার সেই ভবিষ্যৎ সত্তাকে বা ফিউচার সেলফকে আপনি একটা চিঠি লিখে আপনার নির্ধারিত ঠিকানায় এবং তারিখে তাদের কাছে রেখে দিলে তারা আঠা দিয়ে মুখ বন্ধ করা চিঠি তাদের কাছে রেখে দেবে, তাদের জিম্মায় রেখে দেবে, এবং আপনার নির্ধারিত তারিখ এবং ঠিকানায় তারা ঠিক নির্ধারিত সময় পৌঁছে দেবে। সেটা আপনি আপনার ফিউচার সেলফকে বা ভবিষ্যৎ সত্তাকে লিখতে পারেন, অথবা আপনার কোনো নির্বাচিত ঠিকানা, নির্বাচিত কোনো মানুষ, তাকে আপনি এইভাবে চিঠি পৌঁছে দিতে পারেন অন্য কারোর মাধ্যমে। শুধু প্যারিস নয়, সাউথ কোরিয়ার সোলেও এই ধরনের একটা ক্যাফে আছে। সুতরাং চিঠি, বলেছিলাম না শুরুতে যে এই যে সময়ের পরিবর্তনে প্রযুক্তির যে প্রগতি, সেইটার সঙ্গে সঙ্গে তার ভাবধারা, তার মোড়কটা বদলে যাচ্ছে, কিন্তু তার অস্তিত্বটা একেবারে ভীষণভাবে সক্রিয়, ভীষণভাবে উপস্থিত তার অস্তিত্ব।
1: চলে যাব পরবর্তী গানে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী মান্না দে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aarfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30টায় 100.1 FM গোল্ডে।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: পত্র সাহিত্যের কথা অবধারিতভাবে চলে আসে। আর ছিন্নপত্রাবলী আমাদের এক অমূল্য সম্পদ, যেখানে বিশ্বকবি তার প্রচুর অভিজ্ঞতা, তার দর্শন আমাদের জন্য রেখে গেছেন। এছাড়াও মনীষীদের বহু চিঠি একটা যেন সময়ের দলিল হয়ে রয়েছে আমাদের প্রত্যেকের কাছে, এবং সেই চিঠির মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই, বুঝতে পারি অনেক কিছু সেই সময়কে ধরে, সেই মানুষটিকে ধরে, তার পারিপার্শ্বিক পরিবেশকে ধরে। কাজেই চিঠির একটা অপরিসীম গুরুত্ব রয়েছে আমাদের প্রত্যেকের কাছেই।
1: একদম। এবং একটা কবিতা, তার নাম সংকেত, আমি কবির নাম খুঁজে পাইনি, তিনি লিখছেন যে, মেঘেদের ডানায় বেঁধেছিলাম যে চিঠি, সে তো বর্ষা হয়ে ঝরে গেছে তোমার উঠোনে, তুমি তো পড়নি তার জলছাপ লিপি, অভিমান জমেছিল চাতকের মায়াবী গুঞ্জনে, তারপর ডাকপিয়ন দিয়ে গেল হলুদ খাম, যাতে লেখা ছিল কিছু চেনা চেনা ডাকনাম, বুকের ভিতর আজও কাঁপে সেই কাগজের ভাঁজ, যেখানে থমকে আছে আমাদের ফেলে আসা কাজ। আজকাল মুঠোফোনে রিংটোন বেজে ওঠে রোজ, তারের ওপারে তুমি নাও না তো কোনো খোঁজ, টেলিফোনের এই ব্যস্ত সুরের খাঁচায় পুরনো চিঠির গন্ধ আজও স্মৃতি বাঁচায়।
0: একটা সময় চিঠি লিখে পোস্ট করতে হতো, তারপর থাকতো দীর্ঘ অপেক্ষা। আজ একটা মেসেজ পাঠিয়ে দু মিনিট উত্তর না এলেই মনে হয় কি হলো, বারবার করে দেখতে ইচ্ছে হয় উত্তর এলো কি না। চিঠির যুগ কিন্তু এই দু মিনিট বলে কিছু ছিল না সেই সময়। একটা চিঠি কলকাতা থেকে শিলিগুড়ি যেত, কত সময় লাগত, বহরমপুর যেত, বর্ধমান যেত, এবং তারও বাইরে অনেক দূরে যেত, কিন্তু তার জন্য একটা দীর্ঘ প্রতীক্ষা থেকে যেত।

0: Great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Chithi kokhono premer dut, kokhono bichheder shongi, kokhono smritir baksho, abar kokhono emon ek jogajog jar uttor kono dino asheni. Ei muhurte
2: tar age tomake boli kothay bola hoy shatti jibone shatkhana chithi obosshoi lekha uchit, ekta tomar baba ma ke, ekta prem potro, একটা থ্যাংক ইউ নোটের লেখা চিঠি অর্থাৎ থ্যাংক ইউ লেটার, একটা হচ্ছে এমন কাউকে যাকে তুমি মিস করো, আরেকটা হচ্ছে একটা চিঠি যেটা তুমি কখনো কাউকে পাঠাওনি, একটা চিঠি তোমার নিজেকে, নিজের ভবিষ্যৎ সত্তাকে, যে গল্পটা বলছিলাম, এবং একটা চিঠি তুলে রাখো তার জন্যে, মানে তোমার সেই ফিউচার সেলফটার জন্য যেটা তুমি অনেক দিন পরে খুলবে, আর আরেকটা নিজের জন্য যেটা তুমি যখন খুশি খুলো কিন্তু সেটা নিজের জন্য তুলে রেখো, অর্থাৎ দুটো নিজের চিঠি আর পাঁচটা এরকম বিভিন্নভাবে লেখা চিঠি। এইটা নাকি লিখতেই হবে চিঠির, চিঠি যদি ভালোবাসো তাহলে এই কাজটা করে
1: সাতটি চিঠি লিখতেই হবে
2: একদম।
1: এই সময় মনে পড়ছে একবারে চিঠির ঝাঁপি আবার বন্ধ করতে হবে, একেবারে শেষ মুহূর্তে মনে পড়ছে সেই সময়টার কথা, বাংলার অগ্নিযুগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপ্লবীদের ফাঁসি হচ্ছে এবং ফাঁসির আগে তারা তাদের প্রিয়জনকে লিখে রেখে যাচ্ছেন এক একটি চিঠি, একটা কবিতার একটা অংশ। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। এরকম বহু ছোট্ট ছোট্ট অংশ আমাদের কাছে মাঝে মাঝে ভেসে আসে, যেমন দীনেশ গুপ্ত চিঠিতে লিখেছিলেন তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। অথচ তখন মধ্যরাত, আর বেশি দেরি নেই, একটু পরেই তার ফাঁসি হবে। কিন্তু সত্যিকার সত্যি কথা বলতে গেলে আজকের দিনে সেই অগ্নিযুগের এই সমস্ত চিঠি অমর দলিল হয়ে রয়েছে আমাদের প্রত্যেক ভারতবাসীর জীবনে।
2: এবং সেই সব চিঠিরা কে জানে কোথায় এলোমেলো পড়ে আছে, হয়তো পুরনো একলা কোনো চিলে কোঠায়, যে চিঠি কেউ কাউকে শুনিয়েছিল, কেউ কাউকে পাঠিয়েছিল, কোনো অভিমান ভরা চিঠি, নীল খামে কিংবা ব্রাউন খামে কিংবা সাদা খামে, সেই চিঠিগুলো কিন্তু এলোমেলো এদিক ওদিক ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, অথচ আমাদেরই মনের কোণে উঁকি মারে তারা।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: কিছু মুখ শুধু পর্দায় দেখা যায় না, মনে থেকে যায়। কিছু চোখ শুধু অভিনয় করে না, একটা গল্প বলে। আর কিছু নায়িকা আছেন যাদের কথা মনে পড়লেই যেন ভেসে ওঠে সাদা কালো পর্দা, কুয়াশায় ঢাকা রাস্তা, দূরে কোথাও একটা গাড়ির হেডলাইট আর মায়াবী কণ্ঠে লাগজা গেলে। আজ তেমনই এক মায়াবী মুখের অধিকারিণী নায়িকার জন্মদিন, হ্যাঁ, সাধনা।
1: এবং সাধনা মানেই তার সেই রহস্যময়ী নাম, রহস্যময়ী চোখ তার এবং রহস্যময়ী হাসি। কারণ ও কণ্ঠী যে ছবির গান শুনছিলাম, যে ছবির গান দিয়ে তার জন্মদিনের উদযাপন শুরু করেছিলাম, এরপর আরও দুটো ছবি তিনি করেছিলেন, মেরা সায়া এবং অনিতা। এই তিনটের মধ্যে যে রহস্যময়তা, সেটা তাকে মিস্ট্রি গার্ল করে তুলেছিল। এবং তিনি ট্রেন্ড সেটার, আজও কিন্তু তার সেই ট্রেন্ড আমাদের অনেকের ভালো লাগে। হেয়ার কাট, যেটা সাধনা কাট বলেই পরিচিত ছিল, এবং সেই সময়কার প্রেক্ষিতে তার যে পোশাক, তার সিনেমায় যে পোশাক, সব কিছু মিলিয়ে তিনি ভীষণ অনন্য। এবং তাকে ঘিরে যে ছবিটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে মেরা সায়া। মনোজ কুমারের বিপরীতে পেয়েছিলাম ও কণ্ঠী, যে ছবির গান দিয়ে শুরু করেছিলাম। সুনীল দত্তের বিপরীতে ছিলেন মেরা সায়া, কিন্তু এটাতে এই গানটা একেবারেই তার উপর পিকচারাইজড।

শুধু সুন্দরী নায়িকা নন। সাধনাকে শুধু সুন্দরী বললে তার প্রতি অন্যায় করা হবে। ব্যক্তে তার অভিনয় তাকে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর মনোনয়ন এনে দেয়। বোকন্থী ছবিতে তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন। অর্থাৎ তার জনপ্রিয়তার কারণ শুধু তার চোখ, তার চুল, তার পোশাকই ছিল না, তিনি অভিনয় করতে জানতেন, চোখের ভাষায় অভিনয় করতে জানতেন তিনি। আর বিশেষ করে রহস্যময় চরিত্রে তার উপস্থিতি ছিল অসাধারণ।

আজ তার জন্মদিন, আজ সাধনার জন্মদিন। মাত্র 7 বছর বয়সে তাকে আমরা পেয়েছিলাম স্ত্রী 420 ছবিতে, যেখানে ওই মুড়মুড়কে না দেখো সেখানে তাকে পেয়েছিলাম ওই শিশু চরিত্রে। তারপর 15 বছর বয়স থেকে তাকে ছবিতে পেয়েছি, নানা ধরনের ছবিতে পেয়েছি, এবং তার বিপরীতে সেই সময়ে সমস্ত বিখ্যাত যারা লেজেন্ড, দেবানন্দ, মনোজ কুমার, সুনীল দত্ত এবং শাম্মী কাপুর, সবাইকে তার অপোজিটে পেয়েছি। আর যেতে যেতে সাধনার প্রতি তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য গোল্ড পরিবারের পক্ষ থেকে।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত করার জন্য রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হয় বৈঠকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ার্ড পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, ভোটার তালিকা, ভোট কেন্দ্র, ভোটকর্মী নিয়োগ এবং অন্য প্রশাসনিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। কমিশন জানিয়েছে, আসন সংরক্ষণের খসড়া তালিকা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ প্রকাশ করা হতে পারে। চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের সম্ভাবনা অক্টোবরের শেষ নাগাদ। বৈঠকে ইভিএম এর সংখ্যা, সংরক্ষণ, ফার্স্ট লেভেল চেকিং এবং ভোটের জন্য ইভিএম কাজে লাগানোর প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি জেলা প্রশাসনকে নির্ধারিত সময়ের মধ্যে ভোট কর্মীদের চাহিদা নিরূপণ, ভোটার তালিকা সংশোধন, ভোট কেন্দ্রের প্রস্তুতি এবং ভোটারদের জন্য ন্যূনতম পরিকাঠামো সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু পুরভোট নিশ্চিত করতে সমস্ত বিধি ও প্রক্রিয়া কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এদিকে এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন থাকা ভোটাররা আসন্ন পুরসভা নির্বাচনেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন পুর নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকাই একমাত্র গ্রহণযোগ্য হবে। দুর্গাপুজোর আগে সেই তালিকার রাজ্য নির্বাচন কমিশনের হাতে পৌঁছানোর সম্ভাবনা। এরপর ওয়ার্ড পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোটদাতাদের নতুন করে ওয়ার্ড ভিত্তিক বিন্যাসের কাজ সম্পন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভিযান শুরু করেছেন সেই লক্ষ্যেই রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশার কারবারিদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে প্রায় 2 লক্ষ ফেন্সিডিলের বোতল প্রতীকীভাবে নষ্ট করে দেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাখা নিষিদ্ধ কাশির সিরাপের বোতলের ওপর রোড রোলারও চালান তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সরকার গঠনের 4 মাসের মধ্যে বিপুল পরিমাণ মাদক ও নেশার দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: নেশা মুক্ত ভারত যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রী চালাচ্ছেন, এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আমরা সরকারে আসার পরে 4 মাস আমরা ব্যাপক পরিমাণে এই ধরনের নেশাদ্রব্যকে বাজেয়াপ্ত করেছি। মূলত দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ বর্ডার বিএসএফ এবং পুলিশের আগে কোর্ডিনেশন ছিল না, কারণ বিএসএফ কে শত্রুপক্ষ বানানো থাকে। এই 4 মাস বিএসএফ এবং পুলিশ তাদের জয়েন্ট অপারেশন এই নেশাদ্রব্যগুলো বাজেয়াপ্ত হয়েছে।
0: বালুরঘাটের উন্নয়ন নিয়েও মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেন। তিনি জানান, কেন্দ্রের উড়ান প্রকল্পে বালুরঘাট বিমানবন্দরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রানওয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া বালুরঘাট মেডিকেল কলেজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কাউন্সিলের অনুমোদন মিললে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করা হবে। শিল্পায়নের লক্ষ্যে ষষ্ঠ রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ বা রাইস কনক্লেভ আগামী 6ই সেপ্টেম্বর সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে শুরু হতে চলেছে। দুদিনের ওই কনক্লেভে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী উপস্থিত থাকবেন। সিএসআইআর আইআইসিবির অধিকর্তা অধ্যাপক বিভা ট্যান্ডন একথা জানিয়েছেন।
2: তো ইয়ে এক বহুত হি আচ্ছা মৌকা হ্যায় অর ইসমে ইনোগ্রাল সেশন মে হমনে জো হ্যায় ও জিতেন্দ্র সিং জি আ রহে হ্যায় অর হমনে শ্রী শুভেন্দু অধিকারী জি কো ইনভাইট কিয়া হ্যায় অর ভ্যালিডিক্ট জি মে জো হ্যায় ওয়েস্ট বেঙ্গল কে সায়েন্স মিনিস্টার ইয়া আইটি মিনিস্টার ডক্টর কল্যাণ চক্রবর্তী জি ভি আ রহে হ্যায়।
0: প্রতিবেশী ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জেরে নিম্ন দাবদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। জলাধারগুলিতে ক্রমবর্ধমান জলের চাপ সামাল দিতে ডিভিসি আজ বেলা 12টা পর্যন্ত বিভিন্ন জলাধার থেকে 99,800 কিউসেক জল ছেড়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই তারা জারি করেছে হলুদ সতর্কতা। সকাল 11টা নাগাদ দুর্গাপুর ব্যারেজ থেকে 96,900 কিউসেক জল ছাড়া হয়। পরে তা বেড়ে দাঁড়ায় 111,400 কিউসেক। এই জল ছাড়ার ফলে দুই বর্ধমান, হাওড়া ও হুগলির দামোদর তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। বিহারের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। নেপাল, পার্শ্ববর্তী রাজ্য ও রাজ্যের ভেতরে টানা বৃষ্টিপাতের ফলে গণ্ডক, কোশি, গঙ্গাসহ প্রধান নদীর জলস্তর বাড়ছে। এদিকে নেপালে হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে সেদেশের হাউস অব রিপ্রেজেন্টেটিভে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দৃঢ় ইচ্ছা এবং সাহসের প্রয়োজন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দর থেকে 72 আসনের এটিআর বিমান চালানোর পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এক বছরের মধ্যে 19 আসনের বিমান পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত। পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশন আজ 6টি জেলার জেলাশাসক এবং জেলা পুর নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। সংশ্লিষ্ট জেলাগুলিকে এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ। ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি পরিদর্শন এবং উপসর্গ থাকা রোগীর রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রতিবেশী ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দর থেকে আগামী এক বছরের মধ্যে 19 আসনের বিমান পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ভবিষ্যতে 72 আসনের এটিআর বিমান চালানোর জন্য রানওয়ে সম্প্রসারণ সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক সফরে গিয়ে আজ বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবিলম্বে 19 আসনের বিমান পরিষেবার লাইসেন্স প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পূর্ব উত্তর পূর্ব ভারতে 19 আসনের বিমান পরিচালনাকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।
1: ফ্লাইট আমরা এখনই চালাতে চাই, তার লাইসেন্সের ফেয়ার সিভিল এভিয়েশন করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অলরেডি বালুরঘাট এয়ারপোর্টকে হ্যান্ডওভার করে দিয়েছে ভারত সরকারের সিভিল এভিয়েশন অসামরিক বিমান কর্তৃপক্ষকে। এক বছরের মধ্যে এটা অপারেটেড হবে, এটা কমিটেড। আমি এটাতে সন্তুষ্ট নই, 72 সিটার এটিআর চালাতে হবে। তার জন্য 150 একর নতুন জমি পারচেজের জন্য আমরা টাকা দেব, ডিএম স্যারকে দায়িত্ব দিয়েছি।
0: দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের জন্য আরও 2টি বড় প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3টি বিষয়ের পরিবর্তে আরও 7টি বিষয়ে পাঠ্যক্রম চালুর জন্য উচ্চশিক্ষা দপ্তরকে দ্রুত অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামো গড়তে ধাপে ধাপে প্রায় 200 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণেই দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রাথমিক পরিকাঠামো গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, জেলায় ইতোমধ্যেই 3 লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনা সুবিধা পেয়েছেন, 13,000 পরিবার আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে এবং স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় লক্ষাধিক মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জলজীবন মিশনের কাজ দ্রুত শেষ করা, ICDS কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, অবৈধ বালিঘাট নিয়মিতকরণ এবং ছোট নির্মাণকারীদের কম দামে বালি সরবরাহের ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশন আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং জেলা পুর নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তার পৌরোহিত্যে ভার্চুয়াল এই বৈঠকে এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন সংরক্ষণের খসড়া তালিকা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ প্রকাশ করা হতে পারে বলে কমিশন জানিয়েছে। চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের সম্ভাবনা অক্টোবরের শেষ নাগাদ। সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি, ভোট কেন্দ্র বাছাই, পর্যাপ্ত ভোটকর্মী নিয়োগ সহ বিভিন্ন বিষয় বৈঠকে খতিয়ে দেখা হয়। পাশাপাশি ইভিএম এর সংখ্যা, সংরক্ষণ, ফার্স্ট লেভেল চেকিং ইত্যাদি বিষয়ও পর্যালোচনা করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত এসআইআর ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা ভোটাররা আসন্ন পুরসভা নির্বাচনেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পুর নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় একমাত্র গ্রহণযোগ্য হবে। ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে খাদ্যের গুণমান এবং যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে খাদ্য সুরক্ষা দপ্তর হোটেল, রেস্তোরাঁ সহ খাবারের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে। কলকাতার ট্যাংরায় একটি নামি রেস্তোরাঁয় পুরসভার তরফে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাসি পচা মাছ, মাংস, চিংড়ি এবং খাদ্যে ব্যবহৃত অস্বাস্থ্যকর রং। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানের পর আজ বর্ধমান শহরে সীতাভোগ, মিহিদানা সহ অন্য বিখ্যাত মিষ্টির দোকানগুলিতে অভিযানে উদ্ধার হয়েছে কয়েক কেজি মেয়াদ উত্তীর্ণ পনির। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম এবং নরম পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর বাসি মাংস, ক্ষতিকারক রং মিশ্রিত তন্দুরি বিরিয়ানি নষ্ট করে দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। হুগলির রিষড়ায় জিটি রোডের ধারে অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফুড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি বিরিয়ানির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। রাজ্যে সরকারি হাসপাতালে নন মেডিকেল ডেপুটি ও অ্যাসিস্ট্যান্ট সুপারদের মধ্যে ব্যাপক রদবদল করেছে স্বাস্থ্য দপ্তর। সব মিলিয়ে 180 জন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টদের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। চিকিৎসা পরিষেবা বাদ দিয়ে হাসপাতালের অন্য পরিষেবা ও পরিকাঠামোর বিষয় দেখভাল করেন এই নন মেডিকেল সুপাররা। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাইনবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তি এবং পুলিশের ওপর আক্রমণের প্রেক্ষিতে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ শেক্সপিয়ার সরণী থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনায় গত সোমবার ডেরেককে তলব করা হলেও ওইদিন তিনি হাজিরা দেননি। আজ তাকে প্রায় দু ঘণ্টা জেরা করা হয়। সুমিতকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় শিবিরের অস্থায়ী নির্মাণ সরিয়ে দিতে রাজ্যকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। খেলার মাঠ দখল করে মেডিকেল কলেজের নামে ওই সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি পরিদর্শন এবং উপসর্গ থাকা রোগীর রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে আজ এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বর হয়েছে এমন রোগীর সন্ধান করবেন। 48 ঘন্টার বেশি জ্বর থাকলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের নজরে আনতে হবে। এই সমস্ত রোগীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা করাতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। 15ই অক্টোবর পর্যন্ত রক্ত পরীক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক অভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর। রক্ত পরীক্ষার জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত শিবির চালু থাকবে। যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের খবর মিলবে সেখানে বিশেষ পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নির্মূল করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির জেরে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। জলাধারগুলিতে ক্রমবর্ধমান জলের চাপ সামাল দিতে ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইতোমধ্যেই তারা জারি করেছে হলুদ সতর্কতা। দুর্গাপুর ব্যারেজ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত 1,11,400 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এদিকে দুপুর 1টা পর্যন্ত মাইথন জলাধার থেকে 45,000 এবং পাঞ্চেক জলাধার থেকে 54,800 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যাওয়ায় দুই বর্ধমান, হাওড়া ও হুগলির দামোদর তীরবর্তী অঞ্চলে উদ্বেগ বাড়ছে। পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন। আসানসোলের বারাবণী বিধানসভা এলাকায় মদনমোহনপুর গ্রামে প্রায় 70-80 ফুট এলাকা জুড়ে ধস নেমে গভীর খাদের সৃষ্টি হয়েছে। একটানা ভারী বৃষ্টির জেরে বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে 9,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার পাঁচশোয়ার ব্লকের জামকড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাষা সেতু ভেঙে গিয়েছে। কুস্তোরা গ্রামে বৃষ্টির জেরে মাটি বাড়ি ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। হুগলি, দুই বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানালেন,
2: উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ রেখা বাতাসের নিম্ন স্তরে 1.5 কিলোমিটার হাইট পর্যন্ত রয়েছে। তার সঙ্গে সঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে। এই দুই প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে।
0: অন্যদিকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিয়েছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাস।

আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আগামীকাল রাত 8টা থেকে শোনা যাবে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সামাজিক মাধ্যমগুলিতে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল 10 ম্যাচে 26 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দর থেকে 72 আসনের এটিআর বিমান চালানোর পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 7:01। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ সারা কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি, জলে জলে জলময় চারিদিক। তারই মধ্যে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অফিসে ফিরতে ফিরতে বা বাড়িতে পৌঁছে গিয়ে, যে 8টা থেকে 8:30 অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষজ্ঞরা থাকবেন, কী বিষয়ে কথা বলবেন, তাদের জন্য জানাই আজকের আলোচনার বিষয়, জাতীয় পুষ্টি মাস পালন ও আশাকর্মীদের ভূমিকা। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কলকাতা মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক সামিমা ইয়াসমিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত।
1: সব শ্রোতা বন্ধুদের শুভ সন্ধ্যা। আমি ডক্টর সামিমা ইয়াসমিন, অ্যাসোসিয়েট প্রফেসর, কমিউনিটি মেডিসিন, মেডিকেল কলেজ কলকাতা।
0: যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে জাতীয় পুষ্টি মাস পালন। আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, গতকাল থেকে আমরা জানি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। আজকে এই সময় দাঁড়িয়ে এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের তাৎপর্য বা এই ধরনের অনুষ্ঠান বা চিন্তাভাবনার কথা কেন গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে যদি একটু বলেন।
1: জাতীয় পুষ্টি সপ্তাহ, এটা আমাদের সবার জন্য প্রয়োজন, কারণ খাদ্য আমাদের সবার লাগে। তাই সঠিক খাবার সঠিক সময় সঠিক পরিমাণে কি খেতে হয় সেইটার জন্য সচেতনতা সব স্টাফ সবার জন্য, একজন গর্ভবতী মা, একটু শিশু, একটা কিশোর, কারণ খাবার শুধু একজনের জন্য নয়। একটি বাচ্চা যদি সুস্থভাবে সুস্থ থাকে, সে বড় হয়ে একটি সুস্থ কিশোর হবে, তখন একটা সুস্থ গর্ভবতী মা হবে, সে আবার একটা সুস্থ শিশু জন্ম দেবে, তাহলে সেখান থেকে একটা সুস্থ পরিবার হবে এবং সুস্থ সমাজ থাকবে। তার জন্য আমাদের পুষ্টি খুব সচেতনতা দরকার, ঠিক খাবার ঠিক সময় খাওয়া, যাতে অপুষ্টি বা অতিপুষ্টি দুটোকেই আমরা যেন ভালোভাবে দমন করতে পারি।
0: এবার এক্ষেত্রে কি বিশেষভাবে লক্ষ্য দেওয়া হয় গর্ভবতী মা এবং যে বাচ্চাটি ভূমিষ্ঠ হলো সেই ক্ষেত্রে বেশি করে আলোকপাত করা হয় বা গুরুত্ব দেওয়া হয়?
1: একদম প্রথম 1000 দিন, আমরা বলি প্রথম 1000 দিন, প্রেগনেন্সি 9 মাস এবং বাচ্চা 2 বছর বয়স অবধি, এই প্রথম 1000 দিনটি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ

0: কখন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়, মা কী খাচ্ছে গর্ভবতী অবস্থায়, শিশু জন্মানোর পর সে ব্রেস্ট ফিডিং করছে কি না, মায়ের বুকের দুধ প্রথম ছ মাস আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সেটা খেলো, তারপরে আবার ছ মাসে আমরা যে কমপ্লিমেন্টারি ফিডিং সেই খাবারটা সে শুরু করলো, আমরা বলি সেমি সলিড খাবারটাকে খেতে হবে, দু বছর অবধি তার পুষ্টির দিকে মানে স্পেশাল কেয়ার নিয়ে দেখতে হবে যাতে সে কম পুষ্টি না খায়, কারণ এই বয়সে আমরা দেখেছি আমাদের রিসেন্টলি যে NFHS ডাটা বলছে যদিও আগের থেকে জিনিসটা কমেছে তো এখনও প্রায় 31% মতো, তাই এই এজ গ্রুপটাকে কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে যাতে অপুষ্টি না হয়।
1: এই যে যে মা গর্ভবতী হচ্ছেন তার যে সঠিক খাদ্যাভ্যাস, যেটা ধরুন বারবার এবছরেরও যে থিম সেখানেও বলা হয়েছে যে উন্নত জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস, যেটা আপনি বললেন যে আমাদের খাদ্যাভ্যাসে যদি কোথাও পুষ্টির ঘাটতি থাকে তাহলে নানান সমস্যা হয়, সেইখানে কিভাবে আপনারা গাইড করেন যে কি কি খাবে, কি কি খেলে মা ও বাচ্চা সুস্থ থাকবে সেই বিষয়ে? যদি
0: মানে খাবার কিন্তু যে আপনার একদম সেই নামি দামি খাবার খেতে হবে, দোকানের কেনা প্রচুর দামি কিছু সেই অ্যালমন্ডস বা বাদাম খেতে হবে সেরকম না, একদম বাড়ির খাবার যদি আমরা ঠিকঠাক খাই তাহলেই কিন্তু হবে। একটা প্রেগনেন্ট মাদারের এক্সট্রা ক্যালোরি লাগে, তাকে বেশি খেতে হয়, অত ক্যালোরি যদি মারা বুঝতেও না পারে আমাদের যেটা বলি আমরা একটা এক্সট্রা খাওয়া, সে এমনি নর্মাল যখন গর্ভবতী ছিল না সে যদি দিনে চারবার খেত তাহলে সে পাঁচবার খাবে, এবং সে একটা এক্সট্রা খাবার খাবে, সে যতক্ষণ যতদিন বাচ্চাকে ফিডিং করাবে তা মায়ের বুকে দুধ খাবে বাচ্চা ততদিন মাকে এক্সট্রা খাবার খেতে হবে, এইটার দিকে খেয়াল রাখতে হবে। এবং খাবার আমরা বলি খাবার থালা যেন কালারফুল হয়, মানে সেই সব রকমের সবজি, সে লাল সবজি লাল সবুজ সব
1: সবজি ফল মিলে যেন রঙিন থাকে,
0: মানে প্লেটটা যেন কালার্ড থাকে সেইটা বলি, তাহলে মানে সব রকমের মানে সব রকমের খাবার থাকবে, একই রকম নয়, সে অর্ধেকটা আমি যদি একটা থামরুল বলি অর্ধেকটা হবে সবজি শাকসবজি এগুলো অর্ধেকটা হবে, তার বাকি অর্ধেকের অর্ধেক হবে কার্বোহাইড্রেট, বাকিটা হবে প্রোটিন ফ্যাট মিলে, মানে 60% আমার হবে কার্বোহাইড্রেট, 30-35% মতো আমার ফ্যাট আর 15% মতো প্রোটিন, এটা হচ্ছে হিসেব, আর একটুখানি অয়েল, মানে সব রকমের খাবার যেন তার প্লেটে থাকে এবং প্লেটটা দেখতে যেন রঙিন হয় আর কি, সব গাজর থাকলো টমেটো থাকলো একটু কালার্ড থাকবে, মানে একই সাদা একই রকম যেন না হয়।
1: এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ধরুন একটু বমি বমি সমস্যা আসে, খেতে রুচি থাকে না, সেক্ষেত্রে কি হতে পারে ধরুন তার হয়তো ডিম খেতে বেশি ভালো লাগছে, তাহলে তিনি কি সেক্ষেত্রে হিসেবের কথা মাথায় রাখবেন নাকি তার যদি ভালো লাগে দিনে একটা বা দুটো একটা জায়গায় দুটো ডিম তিনি খেতেই পারেন, এরকম কোনো বাধা ধরা বিষয় আছে নাকি সেই সময় যা ভালো লাগছে সেই জিনিসটার ওপরেই তিনি নজর দেবেন?
0: প্রেগনেন্সিতে এরকম অরুচি হয় সব মাদেরই হয়, কারোর বেশি হয় কারোর কম হয়, প্রথম দিকে একটু বেশি হয় পরের দিকে, মেন হচ্ছে সুষম খাবার খেতে হবে, সুষম খাবারের মধ্যে তার যদি একটা কিছু বেশি খেতে ইচ্ছা করে সে খেতেই পারে, অসুবিধা নেই, আমার প্রেগনেন্সিতে ভীষণ ধোসা খেতে ইচ্ছা করে রুটি খেতেই পারি, তো এরকম হতেই থাকে আর কি।
1: বা ভাত রুটির যে ব্যালেন্সটা এখন ধরুন আজকালকার সময়ে একটা এই যে ডায়েট ব্যালেন্স আমরা যেটা বলছি সেখানে একটা প্রবণতা আসছে যে ভাত বাদ দিয়ে দেওয়া, সত্যি কি ভাত বাদ দিয়ে দেওয়ার দরকার? ভাত বাদ দিয়ে দিলেই কি সমস্যার সমাধান হবে, সেটা প্রেগনেন্সির ক্ষেত্রেও যেমন বা বাকি সবার ক্ষেত্রেই?
0: না, প্রেগনেন্সির সময় ডায়েটিংয়ের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ওই সময় তাকে সুষম খেতে হবে,
1: কারণ তার ওজন বাড়তে থাকুক কোনো অসুবিধা নেই,
0: বাড়াই তো দরকার, আমরা তো চাই মোটামুটি যাতে 12 কিলো মতো বাড়ে, মানে এক এক মাসে মানে সেই হিসেবে 1-2 কিলো ওজন যেন তার বাড়ে, না বাড়লেই বরঞ্চ সমস্যা, তখন তাকে ডায়েটিং করতে হবে না, কারণ যখন তার বাচ্চা যখন তার গর্ভে বড় হচ্ছে তাকে এক এক মাসে এক এক এক্সট্রা আমাদের লাগে, তার সেখানে রক্তঅল্পতা হতে পারে, তাকে আয়রন রিচ ফুড খেতে হবে, তার ক্যালসিয়াম তার লাগছে, বাচ্চার হাড়গুলো তখন হচ্ছে তার ক্যালসিয়াম এক্সট্রা লাগছে, তার প্রথম দিকে প্রথম 3 মাস ফলিক অ্যাসিড এক্সট্রা লাগছে, আলাদা আলাদা মাসে আলাদা আলাদা খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশি লাগে, তার সাথে আমাদের কিছু গভর্নমেন্ট থেকে আয়রনের জন্য ওষুধ দেওয়া হয় ক্যালসিয়াম দেওয়া হয়, এগুলো তো সাথে সাপ্লিমেন্টসগুলো খাবেই।
1: ঠিক এই জায়গাটাতেই তো আশা কর্মীদের একটা বিরাট ভূমিকা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, তারা দেখছেন এবং তারাই তো একটা মোটামুটি এই সময় একটা গাইডলাইন দেয় যে কি কি খাচ্ছে, কোথায় তাদের ঘাটতি হচ্ছে, সেই জায়গাটার কথা যদি একটু বলেন যে আশা দিদিরা কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে।
0: মানে আমাদের জনস্বাস্থ্যতে তো প্রায় এরকম কাজে আমাদের প্রায় অনেক ফিল্ড ওয়ার্কে যেতে হয় বা অনেক কাজে, আমরা যেটা দেখি আশা দিদিরা সব থেকে বেশি যেটা ফেস করেন, গর্ভবতী মারা একদম আয়রন ট্যাবলেট খেতে চায় না, তারা বলে যে খেলে পারে গা বমি দিচ্ছে বা এরকম।

0: এটা বলা যে এমনি প্রেগনেন্সিতে গা বমি দেয়, আয়রন ট্যাবলেটের জন্য আলাদা করে মানে ভরা পেটে যদি খায় তাহলে সেটার অ্যাবজর্পশন কম হয়, আর খালি পেটে খেলে বমি বেশি লাগে। তাহলে একটা মধ্যতা কিছু আনতে হবে, আমরা যেটা বলি দুটো খাবারের মাঝখানে খেতে, ধরুন সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যাহ্ন খাবারের মাঝখানে একটা সময় 11:30-11:30 নাগাদ খাক, তাহলে অ্যাবজর্পশনটাও হলো, তার বমি ভাবটাও কম লাগলো। তারপরে দুপুরে রাতে সে ক্যালসিয়ামটুকু খেলো, সাথে কিছু টিপস থাকে যেমন লেবু যদি সাথে খায় তার বমি ভাবটাও কম লাগবে, প্লাস আয়রন অবজর্পশনটাও বেটার হবে। আয়রন যেটা শরীরের মধ্যে মিশছে সেটা লেবু খেলে আরও ভালোভাবে শরীরে যায়। তো আমরা বলি আমরা এমনিতেই বাঙালিরা আমরা অনেকেই দুপুরের খাবারের সাথে একটু করে লেবু ব্যবহারই করি, সেই লেবুটার কিন্তু বিশাল সুবিধে এই প্রেগনেন্সিকালে, ভিটামিন সিটাও ইউজ হচ্ছে আবার আয়রনটাও তার ভালো ইয়ে হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে।
1: অর্থাৎ যদি আর সেই সঙ্গে আপনি বলছেন আমাদের বারবার তো ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পুষ্টির ক্ষেত্রে, সেখানে ধরুন দুধ ডিম ছানা এই জাতীয় যে ঘরোয়া খাবার সেগুলো তার যেটা ভালো লাগবে, অনেকে দুধ খেতে পারেন না, তিনি ছানা খেতে পারেন, এইভাবে তিনি ভাগ করে যা আমাদের সহজাত যে সহজলভ্য যে
0: একদম যে সেই দাম দিয়ে কিনে আপেল কিনে খেতে হবে সেটা বলছি না, তার বাড়িতে যদি একটা পেয়ারা গাছ থাকে সে পেয়ারাই খাক, পেঁপে গাছ আছে পাকা পেঁপে খাক। মানে কিছু কিছু থাকে প্রেগনেন্সিতে এসে মারা বলে না বাড়িতে পেঁপে খেতে বারণ করেছে, এরকম কিন্তু কোনো মানে বইতে আমরা পাইনি যে লেখা আছে যে পেঁপে খেলে পার প্রবলেম, কিন্তু হ্যাঁ যদি কারোর বাড়িতে কিছু যদি কেউ মা ঠাকুরমা বলে থাকে খেও না, তাহলে একটা পেঁপে না খেলে কোনো অসুবিধা হবে না, তার বদলে অন্য কিছু খাক, সে একটা পেয়ারা খেতে পারে, একটা মৌসুমি লেবু খেতে পারে, তার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই খেতে পারে। সবসময় দাম দিয়ে যে দামি খাবার খেতে হবে তা না, ছোলা খুব ভালো খাবার, অনেকের বাড়িতেই ছোলা হয়, ছোলা ভিজিয়ে রেখে অঙ্কুরিত ছোলা একটু লেবু মাখিয়ে একটু ধনে পাতা একটু টমেটো মাখিয়ে ভালোই লাগে খেতে, এগুলো কিন্তু প্রচণ্ড পুষ্টিকর, এগুলো বাচ্চাদেরও দেওয়া যায় মাদেরও দেওয়া যায়।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি বীরভূমের দুবলালপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: বলুন।
2: হ্যাঁ দিদি, খুব সুন্দর আলোচনা হচ্ছে, শ্রদ্ধেয়া দিদিকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তো দেখুন, এই ছোট্ট বাচ্চারা যারা ধরুন এমনি কিছু খেতে চায় না, অনেকে দুধ খেতে চায় না, অনেকে হয়তো আরো কিছু খেতে চায় না, তো তাদের জন্য যে পুষ্টির যে অভাবটা রয়েছে সেই অভাবটা দূর করার জন্য মানে কি খাওয়া উচিত?
1: বেশ বেশ, হ্যাঁ শুনতে থাকুন আপনি, অনেক ধন্যবাদ। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে ছোটবেলাতে বাচ্চারা অনেক কিছুই চট করে খেতে চায় না, মায়েরা বলে কিছুই খায় না, বা অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ খাবার মুখে নিয়ে বসে আছে, সেখানেও একটা বিরক্তি মায়েদের আসে, তো সেখানে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে কি, বা যে প্রশ্নটা উনি করলেন যে কিভাবে তাহলে একটি শিশু বা বাড়ির সন্তানটির ক্ষেত্রে সুষম পুষ্টি বজায় রাখবে?
0: হ্যাঁ বাচ্চারা তো এরকম করবেই তাই না, যেটা দিতে হবে তাদের সময় দিতে হবে, খাবারটাই খা খা খা করে তাকে তার মুখে দিয়ে দিলাম, সে তার হাতে একটা ফোন ধরিয়ে দিলাম, সে দেখতে দেখতে খেয়ে নিল, এরম হবে না, তাদেরকে খুব ইন্টারেস্টিং করতে হবে। তাকে একটা আপেল দেখালাম প্রথমে, দেখো লাল লাল আপেল, একটা টমেটো দেখালাম লাল লাল টমেটো, তার মনে সেই ইচ্ছাটা জাগিয়ে আমরা এটাকে বলি রেসপন্সিভ ফিডিং, সে নিজে বললো দাও তো আমি খাই, মানে তাকে সময় দিয়ে এক একটা জিনিস, আমি যদি সেই একটা সেই প্রেশার কুকারে খিচড়ি ফুটিয়ে সেটাকে ছাঁকনি দিয়ে দিয়ে তার মুখে খাওয়াই, আমি আমার পেশেন্টদের বলি আপনি খেয়ে দেখুন তো কি বাজে খেতে, আপনিও খাবেন না, তাকেও যদি আমি আমার ফ্যামিলি পটে আমার পাশে বসিয়ে আমি যেরকমভাবে খাচ্ছি তার হাতে একটু ধরিয়ে দিলাম, সে একটু ছড়াক, সে নিজে একটু খেলো একটু ফেললো, তাতে ঠিক আছে আমাকে পরিষ্কার করতে হবে বুঝলাম, কিন্তু সেভাবে কিন্তু সে খাওয়া শিখবে।
1: এই জায়গাটাতে একটা কথা খুব মনে হয় বা দেখি, ধরুন যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাচ্চাটি হয়তো যেটা ফেলে দিয়েছে আমরা ভাবছি খেলোই না, তা এইখানে বাচ্চার পেট ভরলো কি না এইটা কি বোঝার কোনো উপায় আছে? মানে সে যখন খাবারটা ফেলে দিচ্ছে আমরা কি ধরে নিতে পারি যে তার পেট ভরে গেছে বলেই সে ফেলে দিচ্ছে?
0: মানে তাকে আমি জোর করবো না, তাকে মেরে ধরে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, সে যদি ছেড়ে দেয় আমি একটু পরে আবার তাকে চেষ্টা করবো, তার যদি খিদে থাকে সে ঠিকই খাবে, মানে তার মধ্যে ওই খাবার প্রতি ইন্টারেস্টটা করতে হবে, সে যে মায়ের জন্য খাচ্ছে এরম যেন তাই না হয়, মা বকবে বলে খাচ্ছে এরমটি যেন না হয়, সে নিজেরই তার ইন্টারেস্ট হলো যে হ্যাঁ জিনিসটা খেতে ভালো একটু খেয়ে দেখি, তো মানে তাকে সময় দিতে হবে, এই সময় দিয়ে বসে তাকে বোঝাতে হবে।
1: এই যে খাদ্যাভ্যাসের কথা আপনি বলছেন, এটা কি 6 মাস পর থেকে যেটা আমরা হয়তো মুখে ভাত বা অন্নপ্রাশন এই যে আমাদের সামাজিক উৎসব আছে, এই সময়ের পর থেকেই চলবে যে বাড়ির তৈরি খাবার, মানে ওই যেটা
0: একদম
1: বারবার গলা খাবার না খেয়ে
0: একদম কেনা খাবার তো একদমই বলবো না, বাজারের কেনা খাবার ঘুলে খাইয়ে দিলাম খুব সহজ, আমি বুঝি আজকাল সব সব ওয়ার্কিং মাদার মারা কাজ করেন তাদের পক্ষে ডিফিকাল্ট, কিন্তু সেটা না করে একদম বাড়ির খাবার প্রথম থেকে শুরু করুক, সুজি খাবে, ডালিয়া খাবে, খিচুড়ি খাবে, সবই খাবে, আস্তে আস্তে এক টুকরো আম ধরান, এক টুকরো কলা ধরান,

0: আস্তে আস্তে ছ মাসেই তো পারবে না, একটু একটু করে একটু একটু করে তার মুখে টেস্ট দেওয়া, এবং এক বছর পর থেকে তাকে কিন্তু ফ্যামিলির খাবার সাথে বসিয়ে তাকে খাওয়ানো। অ্যান্ড বাই দু বছর যেন ওর জন্য আর আলাদা রান্না হয়ই না, মানে এক বছর পর থেকেই সে বাড়ির খাবে, সে বাড়ির সবাই একটু নয় নরম ভাত খাক না, অসুবিধে কী আছে, তার জন্য আলাদা করে খাবার করে তাকে অত দরকার পড়ে না, সে যত তাড়াতাড়ি ফ্যামিলি ফুড খাবে তার জন্য ভালো, সব জায়গায় সে খেতে পারবে তখন।
1: অর্থাৎ আপনি বলছেন যে ওই গলিয়ে একটা খাবার খাওয়ানোর তাকে কোনো দরকার নেই, বরং আমরা যেভাবে রান্না করে খাচ্ছি সাধারণত বাড়িতে,
0: হ্যাঁ গলিয়ে হাত দিয়ে চটকে, একটু ভাতটা নরম করলেই হয়, একটু হাতে করে চটকে একটু একটু করে দিলেই সে খাবে, একটু মাখন মাখিয়ে দিলাম, মানে জিনিসটাকে আরো টেস্টি করে তাকে প্রথম দিকে শুরু করলাম, তারপর সে আস্তে আস্তে ফ্যামিলি ফুডে চলে আসে।
1: অর্থাৎ খাদ্যাভ্যাসটা তার তৈরি করা,
0: হ্যাঁ হ্যাঁ, তার ইন্টারেস্ট জাগানো তার।
1: ঠিক, হ্যালো, অর্থাৎ এই আমাদের সাধারণ যে ধারণাগুলো আছে যে বিভিন্ন আজকাল যে বাজার চলতি ফুড সেগুলো না খাইয়ে, আপনি বলছেন আমাদের চারপাশে সময়ের যে শাক সবজি, সময়ের যে ফল সেইগুলো খাওয়ালি এবং তার মতো করে খাওয়ালি, আস্তে আস্তে আমরা তার মধ্যে সুষম পুষ্টি দিতে পারবো।
0: হ্যাঁ,
1: আচ্ছা, এবার ধরুন অনেক সময় আমরা দেখতে পাই মায়ের হয়তো এমনি অ্যামোনিয়া আছে, বা কোনো কোনো ক্ষেত্রে এরকম কি কোনো ক্ষেত্র আপনারা বলেন যেখানে যে মা যদি এই রোগে আক্রান্ত হয় বা বাচ্চাটির মধ্যে যদি এরকম কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে কোনো খাবারে বাধ্যবাধকতা এরকম কোনো সতর্কতা আছে কি?
0: না, সে তো স্পেসিফিক, কারো যদি ইনটলারেন্স থাকে সেটা খেলে তার অ্যালার্জি থাকে বা কোনো অসুবিধা থাকে সেগুলো আলাদা, বাট জেনারেল পপুলেশনে মায়ের খাবারের সাথে সেরকম নেই, মায়ের কোনো অসুখ হলে সেটা স্পেসিফিক, সেই ম্যাক্সিমাম কেসে মায়ের সাথে সম্পর্ক নেই, বাচ্চা খেতেই পারে, এবং আমরা ব্রেস্টফিডিংয়েও বলি মায়ের যদি এইচআইভি থাকে তখনও আমরা বলি বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা, তো সেটা খুব একটা যে খুব সিগনিফিকেন্ট কিছু নয়, বাচ্চা সবই খাবে। আর যেটা আমি বলি বারবার যে যখন বাচ্চার ভ্যাকসিন দেওয়া হয় একটা বই দেওয়া হয় তাদের, এমসিপিসির বই, হ্যাঁ একটা মোটা বই থাকে, সেই বইটায় কিন্তু পুরো ছবি দেওয়া আছে কোন বয়সে কতটা বাচ্চা খাবে কি খাবে, ওইটা আমরা দেখি মারা মোটামুটি বাড়ি নিয়ে গিয়ে ওটা আলমারিতে চাবি লাগিয়ে ভেতরে রেখে দেয়, সেইটা না করে ওইটা যেন একটু পড়া হয়, কারণ ওটা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া, ওটা খুব সুন্দর বইটা, ওটা যেন পড়ে এবং প্রত্যেকটা বয়সে ঠিক কতটা খেতে হবে এবং কী কী খেতে হবে সুন্দরভাবে লেখা আছে, ওটা যেন পড়ে।
1: আর অর্থাৎ সরকার একটি সুন্দর গাইডলাইন আপনার জন্য তৈরি করেই দিয়েছে।
0: হ্যাঁ, সেটা সম্মানিত থাকে,
1: সেই গাইডলাইনটা যদি একটু মেনে চলেন তাহলে আমাদের এই যে আলোচনা এবং এই যে নিরন্তর প্রয়াস, সেই নিরন্তর প্রয়াসটা সার্থক হয়। একবার টেলিফোনে কান পাতি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ
2: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন।
2: আচ্ছা, বাচ্চাদের জল খাওয়ার পরিমাণটা কত?
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
0: হ্যাঁ, বাচ্চারা তো জল খেতে চায় না, কিন্তু তাদের মানে মানে সারাদিনে মোটামুটি 2 লিটার 2.5 লিটার জল খাওয়াই উচিত, কিন্তু ওরকম মেপে খাওয়ানোর নেই, তাদেরকে যেরকম খাচ্ছে তারা চেষ্টা পেলো তাদের স্কুলে যে তাদেরকে বটলে জল দেওয়া সেটা যেন পুরোটা খাচ্ছে, তারা ভুলে গেলে তাদের মনে করানো, বাইরে থেকে খেলে আসলো তারপরে একটু তাদের জল খাওয়ানো।
1: এই বাচ্চা বলতে কোন এজ গ্রুপটার কথা বলছেন?
0: না, প্রথম 6 মাসে তো জল দেবেই না, তার লাগে না, আমাদের বাচ্চারা যারা মায়ের দুধ খাচ্ছে মায়ের দুধে যে ততটা জল থাকে সেটা সেই পরিমাণ তার জন্য যথেষ্ট, তাকে লাগে না। এটা নিয়ে আমি একটু বলতে চাইবো, অনেকেরই ভুল ধারণা থাকে, তারা যেটা করেন ব্রেস্টফিডিং এর সময় একটা ব্রেস্ট পুরোটা খাইয়ে তারপরে অন্য ব্রেস্টে যেতে হয়, কারণ প্রথম যে দুধটা বেরোয় সেই দুধটার মধ্যে কিন্তু জলের মাত্রা বেশি থাকে, সেটা বাচ্চা তেষ্টাটা মেটায়, তারপরে ঘন দুধটা বেরোয়, তাই একটা দুধ খাইয়ে তারপরে যেন অন্য দুধটা খাওয়ানো হয়, যাতে তার জলের পোষণ এবং তার মানে পুষ্টি যেটা দুটোই যেন সে পায়,
1: দুটোই বজায় থাকলো, পুষ্টিগুণ এবং জল। তার পরবর্তীতে অর্থাৎ কোন সময় থেকে বাচ্চার কোন এজ থেকে এই জলের পরিমাপটা খেয়াল করা হবে?
0: না, ওরকম পরিমাপ বলে কিছু নেই যে এত ML খাওয়াতে হবে বা কিছু, সে নর্মালি যেরকম খাচ্ছে তার গরমে বেশি লাগছে শীতকালে কম লাগছে, তার মধ্যে মোটামুটি সে মানে জলের হিসেবটা এভাবেই থাকে যে সে ইউরিন ঠিক মতো করছে, সে পেচ্ছাপ করছে, সে অনেকক্ষণ 12 ঘন্টা পেচ্ছাপ করলো না, সেরকম যেন না হয়, সে যেরকম লাগছে গরম হলে সে বেশি খাবে, জল বেশি খেলে যে বাচ্চার কোনো অসুখ নেই তার তো বেশি খেলে কোনো প্রবলেম নেই, সে যেরকম আমরা যেরকম খাচ্ছি সেরকমই খাবে, ওরকম মেপে মেপে বোতল বোতল
1: না
0: যে 2 লিটার খেলো 3 লিটার খেলো এরকম
1: এরকম দরকার নেই। তবে সেক্ষেত্রে ছোট বাচ্চার ক্ষেত্রে ধরুন একটু আপনি যেটা বললেন যে টয়লেটের দিকটা একটু খেয়াল রাখতে হবে যে কতক্ষণ অন্তর অন্তর
0: হচ্ছে, কতক্ষণ অন্তর হচ্ছে, এবং ইউরিনের কালারটা খুব হাই মানে বেশি কালার্ড হচ্ছে কিনা, তার মানে সে জল কম খেলো,

0: নর্মাল জলের মতো রঙের ইউরিন হওয়াটা, সেটাই আমরা চাইবো, যে তার মানে জলটা ঠিকঠাক খাচ্ছে।
1: এবং জল বলতে তো শুধু আমরা যেটা আপনি বারবার বলতে চাইছেন যে জল বলতে শুধু জল নয়, ফলের রস, তার মধ্যে ধরুন যে আমরা যে শাক সবজি তরকারি খাচ্ছি তার যে একটু ডাল,
0: ফলের রস দিয়ে বলবো আমরা, কিন্তু ফলের রস বলি না, তার থেকে ফল খাওয়া ভালো। ফলটা ফলের জুস বানিয়ে চিনি মাখিয়ে খাওয়াচ্ছে, ফলটা গোটা খাওয়া, তা আপেলটাকে পুরো চিবিয়ে খাওয়া অনেক ভালো, তার দাঁতেরও কাজ করলো, মাড়িরও কাজ করলো, মানে আপেল ছিলে খাওয়া একদমই আমরা বলবো না, কারণ আপেলের খোসাটাও কিন্তু তার কাজে দিচ্ছে। তাই জুস বানিয়ে মোসাম্মি জুস বানানোর দরকার নেই, মোসাম্মিটা কেটে ওর হাতে দিন, ও এমনি খাক, সেটাই।
1: অর্থাৎ এখানে একটা
0: মায়ের কাজও কমবে।
1: হ্যাঁ, আমি সবে ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম, আমাদের একটা ধারণা, অনেক চলতি ধারণা আছে যে ফলের রস খাওয়ানো, আর সেই জন্য ওই জায়গা থেকে অনেকে পিছিয়ে আসে। আমরা সেই দেখতাম যে ফলের রস মোসাম্বি কেটে, এই কথাটা বললে কাজটা অনেক সহজ হয়ে গেল, যে ফলটা কেটে গোটা দিয়ে দিলেই হয়ে যাবে, সেক্ষেত্রে কাজও কমলো এবং ফলের যে পরিপূর্ণ ভিটামিন বলুন মিনারেলস বলুন যা যা আছে সেই দিকটা সম্পূর্ণ হলো। এইবারে একটু বাচ্চা যখন আমাদের ধরুন স্কুলে গেল, আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখি বা আরেকটা হয় যে বাচ্চা যে স্কুলে গেল, মায়েরাও এখন যেহেতু ওয়ার্কিং মাদারের সংখ্যা বাড়ছে, টিফিন একটা অনেকক্ষণ সময় বাচ্চা স্কুলে থাকছে, তো বাবা বাড়ি থেকে যদি দূরত্ব বেশি হয় অনেক আগে বেরোচ্ছে, এই টিফিন দিতে গিয়ে মায়েদের একটা ভীষণ সমস্যা হয়, আর বাচ্চারাও অন্যান্য যে আজকাল ধরুন জাঙ্ক ফুড প্যাকেটজাত খাবার সেই দিকে একটু আকৃষ্ট হয়, সেই দিকটা যদি একটু পরামর্শ দেন।
0: একদম বাড়ির খাবার, একটা বাড়িতে আমরা যে রুটি খাই সেই রুটিটার মধ্যে ধরুন একটু পনির দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম, একদিন হয়তো পনির দিলাম, একদিন একটু চিকেন দিলাম, একদিন কিছু একটা মানে কোনো ঘুগনি যাবে, যে কোনো দানা শস্য হচ্ছে খুব ভালো পুষ্টিকর, যে কোনো দানা শস্য, সে চানা বলুন, ঘুগনি বলুন, মটর বলুন, সেগুলোকে একটু করে একটু একটু টমেটো দিয়ে, একটু লেবু দিয়ে, একটু ধনে পাতা দিয়ে ওইগুলোকে দিতে পারেন, বা যে কোনো একটা ডিম দিয়ে একটা রোল করে দেওয়া, যদি রুটি করতে না পারে পাউরুটির মধ্যে স্যান্ডউইচ, কোনো দিন চিকেন, কোনো দিন চিজ, বা মানে দুধের প্রোডাক্ট, কোনো দিন চিকেন প্রোডাক্ট, কোনো দিন ডিমের প্রোডাক্ট, কোনো দিন ডালের প্রোডাক্ট, এগুলো দেওয়া যায়। কোনো মানে প্রোটিন আমাকে দেখে নিতে হবে আমার যেন কম্বিনেশনটা ঠিক থাকে ব্যালেন্স ডায়েটের, যে আর কী কী দেবো না সেটা, চিপস দেবো না, কেক দেবো না, নুডলস দেবো না, এগুলো হচ্ছে যে আমার যে বাজারে যেগুলো প্যাকেট ফুড সেগুলোতে নুন চিনি অংশটা বেশি থাকে, আমরা ওগুলো অ্যাভয়েড করবো, যে কোনো নুন চিনি বেশিওয়ালা খাবার
1: যেটা খুব সহজে হয়ে যায় সেগুলো দেবো না।
0: না, এগুলোও সহজে হয়, একটু খালি ভেবে রাখতে হবে আগের দিন রাতে যে পরের দিন
1: হোমওয়ার্কটা সেরে রাখতে হবে,
0: হোমওয়ার্কটা সেরে রাখতে হবে। একটা ফল কি আছে, একটা পেয়ারা যদি আমি কেটে পেয়ারা গোটাও দিয়ে দেওয়া যায়, পেয়ারাটা ধুয়ে একটা যদি দিয়ে দিই, একটা পেয়ারা সেই অভ্যেসটা করতে হবে আর কি, এমন কিছু ডিফিকাল্ট না, ভাবতে হবে খালি,
1: অর্থাৎ ভাবুন ভাবুন ভাবা অভ্যেস করুন। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: নমস্কার
1: নমস্কার।
2: হ্যাঁ, আমার কি সম্পূর্ণ আম্মা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: সম্পূর্ণ কিছু খেতে খেতে যায় না আপনি?
1: আচ্ছা বেশ,
2: বয়স হয়ে গেছে। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
2: মাছ মাছ একদম খেতে যায় না, ডিম তো খায় না, ডিমে একটু অ্যালার্জি আছে।
1: হ্যাঁ, অ্যালার্জি কি টেস্ট করিয়েছেন?
2: না, টেস্ট করানো হয়নি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: কিন্তু খাইয়ে দেখেছি ও একটুখানি খাওয়ার পরে বন্দি করে ফেলে।
1: না আচ্ছা, আপনি শুনতে থাকুন, খাবার পরে বমি করে ফেলে, এই এটা দেখে তো আমরা ধরতে পারি না যে তার ডিমে অ্যালার্জি আছে।
0: না না, সেটা না, অ্যালার্জি থাকলে তার অসুবিধা নিশ্চয় হয়, হয়তো গায়ে তার চাকা চাকা বেরোয়, যেগুলো তো যদি অ্যালার্জি থাকে বা ডাক্তার বলে থাকে বা তার খাওয়ার পর কোনো সমস্যা হয়েছে সেটা না দেওয়াই ভালো। কিন্তু আমাকে তো প্রোটিন খেতে হবে, প্রোটিন তো অনেক কিছুতেই আছে, সে চিকেন খেতে পারে, যে কোনো ডালে আছে, একদম কিছু খায় না এটা হতে পারে না, তাই না? কোনো রকম একটু তরকার ডাল, একটু অড়হর ডাল, কোন রকম একটু ঘন করে ডাল, যে বেশি খায় না তাকে জিনিসটা ঘন দিতে হবে,
1: সম্পূর্ণ ঠাকুমার মতো। কিন্তু অনেক ঠাম্মাই আছেন, ঠাম্মা বা মা আছেন, যাদের একটা চিন্তা যে প্রশ্নটা উনি করলেন, আজকালকার বাচ্চাদের মধ্যে অনেকেরই ডিম এবং বিশেষত মাছ খাওয়ার প্রবণতা ভীষণ কম, তারা চিকেনটা খুব বেশি খেতে পছন্দ করে। সেক্ষেত্রে কি আবার আজকাল তো যে ধরুন যে ধরনের চিকেন আমরা ব্রয়লার চিকেন খাই, সেটাও কি আবার কোথাও স্বাস্থ্যের পক্ষে কোথাও একটা সমস্যা তৈরি করে, নাকি অনায়াসে সে রোজ রোজের খাদ্যাভ্যাসে চিকেন রাখতেই পারে?
0: না মানে দেখুন, সেটা তো সে কোথায় এলো, সে কীভাবে তৈরি হলো, সে হরমোন দিয়ে তৈরি হয়েছে না হয়েছে, সেসব প্রশ্ন পড়ে, সেটা আমার ডোমেনের বাইরে। আমার হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, সেইটা ঠিক রাখতে হবে, যে সে দিনে একটা যে কোনো মানুষ, তার আমি যদি 50 কিলো ওজন হয় তার অ্যাটলিস্ট 0.383 গ্রামস পার কেজি

0: তার খাওয়া উচিত, তার 40-45 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। মোটামুটি একটা ডিমে ধরুন 6-7 গ্রাম প্রোটিন থাকে, এক বাটি ডালে এরকম প্রায় 10-12 গ্রাম প্রোটিন থাকে। সেইগুলো মেপে তার শরীরের যা প্রয়োজন সেই প্রোটিনটা তাকে খেতে হবে। তার টোটাল খাবারের মধ্যে 60% সে কার্বোহাইড্রেট খাবে। এই হিসেবগুলো যেন ঠিক থাকে, মানে একদম সে সারাদিন ধরে ফ্যাট খেয়ে গেল সেটা যেন না হয়। আমরা বলি জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড মানে কি? জাঙ্ক ফুড মানে এমন একটা খাবার যেটাতে ক্যালোরি আছে কিন্তু নিউট্রিশন নেই। যেমন কোল্ড ড্রিঙ্ক, শুধুই ক্যালোরি, তার মধ্যে কোনো ভিটামিন নেই, কোনো মিনারেল নেই, কিছু নেই। তাহলে এমন খাবার, চিপস একটা, এইগুলোতে শুধুই ক্যালোরি, ওই ধরনের খাবার আমি খাবো না। যে কোনো চিনিযুক্ত খাবার, যে কোনো নুনযুক্ত খাবার, বেশি নুন বেশি চিনি এগুলো আমি খাবো না। তার থেকে আমি ফাইবার ফুড পাবো, আমি আটার রুটি, এই এই ধরনের ফাইবার কার্বোহাইড্রেট খেতে পারি, প্রোটিন আমি খাবো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস খেতে কিন্তু বাচ্চারা খারাপ ভাবে না, ওরা কিন্তু ফ্রুটসটা খায়, ভেজিটেবলটা না খেতে চাইলেও আমরা দেখি ফ্রুটটা, কলা, একটা কলা যদি রোজ তাকে খাওয়ানো যায়, একটা পেয়ারা তাকে খাওয়ানো যায়, সে ফলটা খেলো। এমন সবজি, যেমন আমি দেখি যে সবজি খেতে চায় না, আমার বাড়িতে তো আমি ডালের সাথে সবজি দিয়ে দিই, ডালের সাথে একটা পেঁপে দিয়ে দেওয়া, একটা লাউ দিয়ে দেওয়া, একটা গাজর দিয়ে দেওয়া, ওরা মাখিয়ে খেয়ে নিল। তাহলে এইভাবে ভেরিয়েশনটা দেখতে হবে। মোট কথা, বাচ্চাকে আমাকে শাক সবজি খাওয়াতে হবে।
1: পুষ্টির অভাবে এই সময়ে, ধরুন অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা তার চেয়েও একটু ছোট বয়সে, আপনারা কী কী রোগ বা কী কী সমস্যা দেখেন বাচ্চাদের মধ্যে?
0: এখন তো যেটা, দুরকমই হতে পারে, অপুষ্টিও হতে পারে, অতিপুষ্টিও হতে পারে। এখন যেটা কিশোর কিশোরীদের মধ্যে ওজন বেড়ে যাওয়াটা অনেক বেড়ে যাচ্ছে, তার সাথে মেনস্ট্রুয়াল কিছু প্রবলেম হতে পারে, সেই জন্য যেটা দরকার একটু তাদের হাঁটাহাঁটি, একটু এক্সারসাইজ, অ্যাটলিস্ট দিনে 8 ঘন্টা যদি তারা হাঁটে সপ্তাহে 5 দিন, এইগুলো প্রয়োজন। খাবার মানে ওই ভাগ করে খাওয়া, বেশি ফ্যাটজনিত খাবার না খাওয়া, মানে তিন বেলা খেলো, মাঝে একটা করে স্ন্যাক্স, স্ন্যাক্স বলতে একটা ফল হতে পারে, মানে ওই ওই ধরনের, মানে বারবার খাওয়াটাকে আমরা বারণ করি যে খাবারের একটা টাইম থাকবে। আমি ব্রেকফাস্ট খেলাম, লাঞ্চ খেলাম, ওই প্রত্যেক 1 ঘন্টায় একটা মিষ্টি খেলাম, একটা কিছু ইন বিটুইন খাবারটা যেন না খায়। অতিপুষ্টির কথা বলছি, ওবিসিটি যেখানে, আর যেখানে আন্ডার নিউট্রিশন সেখানে আন্ডার একটা, মানে অ্যাডোলেসেন্টদের খাবারের প্রয়োজন কিন্তু আমাদের থেকে অনেক বেশি। মানে আমাদের যেখানে হয়তো পার ডে 1600 ক্যালোরি লাগবে, সেখানে একটা কিশোর কিশোরীর কিন্তু অনেকটা বেশি লাগে, তার 2700-2800 কিলো ক্যালোরি লাগে। এবং বাবার থেকে ছেলে বা মেয়ে যে কিশোরী, তার কিন্তু বেশি পুষ্টির প্রয়োজন। তার সে কী কাজ করে সব কিছুর উপর ডিপেন্ড করেই পুষ্টি ডিসাইড হয়, কিন্তু তাদের এই বয়সে পুষ্টিটা বেশি লাগে, কারণ তাদের গ্রোথ হয়, আর প্রোটিনটাও তাদের এই বয়সে বেশি করে দিতে হবে।
1: তো সেই ক্ষেত্রে যদি প্রোটিন বা আপনি যে কোনো ভিটামিনের, প্রোটিন বা ভিটামিনের যদি ঘাটতি হয়, সেক্ষেত্রে আগামীতে কী কী সমস্যা দেখা দিতে পারে? কোথাও কি, আমরা যেমন পড়তাম যে চোখের কোনো সমস্যা, অন্ধত্ব, এগুলোর সঙ্গে কোথাও কি পুষ্টি রিলেটেড?
0: হ্যাঁ, ভিটামিন এ, কিন্তু এই বয়সে সব থেকে যেটা বেশি আমাদের দেশে সেটা হচ্ছে অ্যানিমিয়া। মানে বলতে পারি আমাদের দেশে যদি 10টা মেয়ে দেখি, 7 জনের আয়রন ডেফিসিয়েন্সি থাকবে। অ্যানিমিয়া হয়তো কম, মানে সেটা মানে পরিস্ফুট হয়ে হিমোগ্লোবিন কমবে, কিন্তু 10 জনের মধ্যে 7টা মেয়ের আয়রন ডেফিসিয়েন্সি থাকে। তার সেই জন্য আয়রন রিচ ফুড খাওয়া ভীষণ দরকার। আয়রন রিচ ফুডে মাছ মাংস তো আছেই, সাথে আমাদের শাকসবজি, তার সাথে লেবু খাওয়া, যেটা বললাম সবাই যদি খাওয়ার সাথে একটু লেবু খায় তাহলে আয়রন অ্যাবজর্পশনগুলো ভালো হয়। আয়রন ট্যাবলেটস সব জায়গা থেকে দেওয়া হয়, স্কুলগুলোতে দেওয়া হয়, ICDSগুলোতে দেওয়া হয়, একটু প্রোফাইল্যাকটিক আয়রন ট্যাবলেট খেলে ভালোই তাদের জন্য।
1: অর্থাৎ যে রক্তাল্পতার যে সমস্যাটা এখনও কোথাও আমরা পুরোটা দূর করতে পারিনি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বারবার আজকের কথার যে সারমর্ম সেটা হলো, বারবার একটা জিনিসই ভাবুন, কোনো আপনার এই পুষ্টির সঙ্গে অর্থের খুব একটা সম্পর্ক কিন্তু নেই। আপনার হাতের কাছে যা পাওয়া যাচ্ছে, বরঞ্চ যেগুলো সহজলভ্য, সেটা শাকসবজি হোক, সেটা ফল হোক, মরশুমি ফল, মরশুমি সবজি, সেগুলো বেশি বেশি করে খান। আর আজকে আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন, তিনি যেটা বললেন যে বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে সে যা খেতে চাইছে তার খাদ্যাভ্যাসটা তৈরি করা, অর্থাৎ ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করতে হবে, তার খাবার নিয়েও ভাবতে হবে। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো সময় প্রায় শেষ, অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আজকের বিষয় জাতীয় পুষ্টি মাস পালন ও আশাদিদের ভূমিকা। এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন কলকাতা

মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক সামিমা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী দিন। খুব ভালো থাকবেন।

আশার কথা অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আইইসি ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

100.1 FM গোল্ডে আপনাদের সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর মনীষা। আপনার কথা নয়, এখন আপনার প্রিয় গান শোনাবো আপনাকে, সঙ্গে থাকুন।

100.1 FM গোল্ডে শুনছেন ভালো লাগা কিছু গান বিশ্বজিৎ আর মনীষার সঙ্গে। এতক্ষণ শুনলেন আশা ভোসলে এবং রাহুল দেব বর্মনের কণ্ঠে। এবারে শাহানা বাজপেয়ী এবং সুপ্রতীক এর কণ্ঠে শুনব পরপর দুটি গান।

0: welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Nana Kotha, Nana Kaj. Janabin, Specialistra. শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে
2: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই সঙ্গে স্পেশালিস্ট পর্বে এমন একজন মানুষ আমাদের সঙ্গে থাকেন অতিথি হিসাবে, যিনি কিনা আমাদের পরামর্শ দেন বিভিন্ন বিষয়ে, আর আমরা আমাদের যত প্রশ্ন আছে সরাসরি নিয়ে তার কাছে যাই। আজকে এমন একটা বিষয় আমরা রেখেছি যে আপনারা প্রত্যেকেই প্রশ্ন করার জন্য উৎসাহিত হবেন, কারণ ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে যে পোস্টার দেওয়া আছে সেটা আপনারা দেখেছেন। কারণ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় ইনভেস্টমেন্টে একটা ঝোঁক থাকে, আমরা ইনভেস্টমেন্ট নিয়ে নানা শঙ্কা বা আশঙ্কা করি, কিন্তু বিশ্বাস করুন আজ আপনারা ওই প্রশ্ন করবেন না যে কোন শেয়ারে আপনি ইনভেস্ট করবেন বা কোথায় ইনভেস্ট করলে সুনিশ্চিত আপনার একটা লাভ হবে।
3: সুতরাং গাড়ি কিনতে চাই আমি, ঠিক কত বছর ধরে একটা এসআইপি করবো বা কীভাবে এসআইপি করলে আমার সুবিধে হয়, এসব নয়। কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকারকে যা যা প্রশ্ন করা যায়, তাই তো?
2: একদম, এবং সেই জন্য আমাদের আজকে অতিথি হিসাবে আছেন অরিন্দম চক্রবর্তী, ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
4: থ্যাংক ইউ।
2: আর আমাদের যারা অনুষ্ঠান শুনছেন, এটা ভাবার কারণ নেই যে বিশ্বজিৎ আর মনীষা এখানে বসে বসে শুধু প্রশ্ন করে যাবে, আর আপনারা শুনে যাবেন আমাদের অতিথি যিনি আছেন উত্তর দেবেন, আপনারাও প্রশ্ন করতে পারেন। সরাসরি আসুন আমাদের কাছে 2248 8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992 এই নম্বরে।
3: এছাড়া আমাদের লাইভ চলছে আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের পেজে, সেখানে লাইভে এসেও কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন রাখতে পারেন।
2: শুরুতেই আপনাকে যেটা জানতে চাইবো, যেটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর মিসকনসেপশন রয়েছে, ফাইন্যান্স বলতে ঠিক কি বুঝি আমরা?
4: সো ফাইন্যান্স বলতে কি বুঝি প্রশ্নে আমি প্রথম উত্তর দিতে চাইবো যে অ্যাকাউন্টস মানে কি, কেন অনেকে আমি দেখেছি অ্যাকাউন্টস আর ফাইন্যান্সের মধ্যেই বেসিক পার্থক্যটা বোঝে না। তো আমি যদি সেখান থেকে একটু শুরু করি, তো অ্যাকাউন্টস মানে হচ্ছে একটা কোম্পানি চলেছে একটা বছর পুরো, তার হিসেবপত্র আমরা যে রাখছি, তার মানে বলে না কিপিং অ্যান অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। পাস্ট ব্যাংকের ম্যানেজার, একটা কোম্পানি এলো যার 10,000 কোটি টাকা দরকার, এবার সে যে 10,000 কোটি টাকার সে যে একটা ফ্যাক্টরি লাগাবে সেটা তৈরি হতেই 4-5 বছর নিতে হচ্ছে, যে আমি তাকে টাকা দেব কি দেব না। তার মানে আমি আজকে ডিসিশনটা নিচ্ছি রিলেটেড টু সামথিং উইচ ইজ টু দ্য ফিউচার, রাইট? আর আমরা কেউ ভগবান নই, আমরা কেউ ফিউচার দেখতে পাই না, কিন্তু আমাকে কিন্তু আজকে ডিসিশনটা নিতে হবে যে আমি তাকে টাকা দেব কি দেব না। সো দিস ইজ, তার মানে এই মানে যেই স্টাডিটা আমরা করছি আজকে, আমরা একটা স্টাডি করছি যার ভিত্তিতে সেই ডিসিশনটা নিচ্ছি, দিস ইজ ফাইন্যান্স। বা দুটো কোম্পানি মার্জ করছে, তারা যাতে একটা বেনিফিট পায় ফিউচারে, তারা ডিসিশনটা আজকে নিচ্ছে, কিন্তু কালকে কি হবে কেউই জানে না, কিন্তু একটা ডিসিশন সে আজকে নিচ্ছে। তো এই যে স্টাডি যেটা ফিউচারকে নিয়ে রিলেটেড, দ্যাট ইজ ফাইন্যান্স।
2: তাহলে ফাইন্যান্স আর অ্যাকাউন্টসের মূল ফারাক কি?
4: তো অ্যাকাউন্টস হচ্ছে পাস্টে যা ঘটেছে তার হিসেবপত্র রাখা, আর ফাইন্যান্স হচ্ছে ফিউচারে কি ঘটতে পারে তার ভিত্তিতে, মানে তার কনটেক্সটে আমাকে ডিসিশনটা আজকে নিতে হচ্ছে। সাপোজ আমি একটা হসপিটাল বানাবো, তো হসপিটালটা কি বানাবো তার পেছনে আমি কি টাকা লাগাবো, কালকে কি ওই হসপিটালের বিজনেসটা আমার চলবে বা হোটেলের বিজনেসটা চলবে, ডিসিশনটা কিন্তু আমাকে আজকে নিতে হচ্ছে, রাইট?
3: একটা দেশের যে জিডিপি বা একটা দেশের যে গ্রস প্রফিট আমরা দেখতে পাই, তাতেই ফাইন্যান্সের ভূমিকা কতটা আছে?
4: প্রচুর, কেননা একটা একটা জিডিপিকে কী করে আমরা ক্যালকুলেট করি, জিডিপির ক্যালকুলেশন হচ্ছে

0: বেসিক ডিসিশনস যখন আছে সেখানে ফাইন্যান্স আছে। আজকে সি প্লাস আই হচ্ছে ইনভেস্টমেন্ট, তো মানুষ যে ইনভেস্ট করছে সেটাও একটা ফিউচারকে নিয়ে ব্যাপার, রাইট? সেখানে ফাইন্যান্স দাঁড়িয়ে আছে। আজকে জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট অনেক খরচা করছে নানান প্রজেক্টসে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, রেল প্রজেক্টস, নানা রকম প্রজেক্টসে। তারা কিন্তু ডিসিশনটা আজকে নিচ্ছে যার ফিউচারে বেনিফিট পাবে, সেখানেও ফাইন্যান্স দাঁড়িয়েছে। এনএক্স মানে নেট এক্সপোর্টস, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যে এক্সপোর্ট করছে মানুষ সেটাও তো একটা ফিউচারিস্টিক পার্সপেক্টিভ নিয়ে করছে, রাইট? যাতে বেনিফিট পায়। তো সব জায়গায় ফাইন্যান্স দাঁড়িয়ে আছে। অনেকে এই ভুলটা করে, ফাইন্যান্স মানে তারা পার্সোনাল ফাইন্যান্স পেজটাকেই বুঝে। হ্যাঁ, তারা ভাবে ফাইন্যান্স মানে হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এসআইপি, রাইট? না, ওইটা হচ্ছে ওইটা ফাইন্যান্সের জাস্ট একটা ছোট পার্ট, দ্যাট ইজ পার্সোনাল ফাইন্যান্স। কিন্তু ফাইন্যান্সে অনেক বড় পরিধি আছে, যেমন ফান্ড রেজিং, মার্জার্স অ্যাকুইজিশনস, ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, ওয়েলথ ম্যানেজমেন্ট।
1: আমরা এই প্রত্যেকটা বিষয় শুনবো আলাদা করে, কিন্তু তার আগে একটা উৎসাহ জাগছে, আপনি এমনভাবে বলছেন, আপনি ফাইন্যান্সের এই জগতে এলেন কী করে এবং কেন?
0: তো জিনিসটা অবভিয়াসলি শুরু হয়েছিল স্টক মার্কেটের একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। আসলে আমি চাকরি করছি খুব কম বয়স থেকে, প্রায় 16 বছর বয়স থেকে। তো তখন যেহেতু একটা ছোট কোম্পানিতে কাজ করতাম, যেটা ল্যাম্পোস বানাতো সেই কোম্পানি, তারপর আমি জয়েন করি সিএসসি, অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। তো এই একটা ছোট কোম্পানিতে একটা বড় কোম্পানিতে কাজ করার সুবাদে একটা বিজনেস সম্বন্ধে ধারণা হয়, আর সেখান থেকে তারপর আমি স্টক মার্কেটের সম্বন্ধে জানতে পারি। তো আমার স্টক মার্কেটে হাতে খড়ি হয় 1998 সালে, একজন ভদ্রলোক মিস্টার ধীরাজ মহিন্দার, তার থেকে আমি প্রথম শিখি। সেখান থেকে হি মানে ব্রড দ্যাট ইন্টারেস্ট ইন মি, যে ফাইন্যান্স জিনিসটা কী। স্টক মার্কেট তো শিখতে গেছিলাম, কিন্তু উনি আমাদের ফাইন্যান্স জগতের সাথে এক্সপোজ করেন। তো এটা আমার 1998 থেকে জার্নি শুরু, প্রথম কিন্তু ওইখান থেকে শুরু, এর নিপটা ওইখান থেকে পাতা হয়েছে আর কি।
1: দেখুন, আপনার কথা শুনে আমার খুব ইচ্ছা করছে যে স্টক মার্কেট বা শেয়ারের সঙ্গে ফাইন্যান্সের সম্পর্ক, কিন্তু সেই প্রশ্ন আগে নয়, এই মুহূর্তে আমাদের একজন লিসনার রয়েছেন, সরাসরি তার কাছে যাব। 2248-8085-এ কে আছেন? হ্যালো,
2: নমস্কার।
3: নমস্কার,
2: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
3: বলুন,
2: আমার দুটো জিজ্ঞাসা আছে যে এই মুহূর্তে কোন প্রবীণ নাগরিক যদি গার্মেন্ট সেক্টরে কোনো ইনভেস্ট করতে চায় বা স্মার্টফোন সেক্টরে ইনভেস্ট করতে চায়, তাহলে তার ক্ষেত্রে কি লং টার্ম ইনভেস্টমেন্ট করাটা সঠিক হবে নাকি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করাটা সঠিক হবে? নমস্কার।
1: উনি মূলত যে প্রশ্ন করলেন যে কোনো প্রবীণ নাগরিক যদি ইনভেস্ট করতে চান গার্মেন্টস সেক্টরে, তাহলে লং টার্ম ইনভেস্টমেন্ট না শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ওই যেটা আপনি বলেছিলেন ব্যক্তিগত ইনভেস্ট কোথায় করবে,
0: বিজনেসের কনটেক্সটে নাকি স্টকের কনটেক্সটে?
1: এইটা তো পরিষ্কার করে বললেন না, অবশ্যই তার আমার মনে হয় স্টক বা শেয়ারের
0: টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দেখুন, দু রকমের ইন্ডাস্ট্রি হয় যেখানে একটা মানুষ ইনভেস্ট করতে পারে, একটাকে বলা হয় ট্র্যাডিশনাল সেক্টর, আর একটাকে বলা হয় সানরাইজ সেক্টর। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো ইজ এ ট্র্যাডিশনাল সেক্টর, সেটা আগেও ছিল, ফিউচারেও থাকবে, কিন্তু ব্যাপারটা তো খালি একটা সেক্টরে টাকা লাগানো না, সেক্টরে সেই কোম্পানিটাকে আমাদের বুঝতে হবে, তার ফিউচারিস্টিক যে ফোকাস বা পার্সপেক্টিভ, কোন দিকে তারা বিজনেসটাকে নিয়ে যেতে চাইছে, সেখানে পোটেনশিয়ালিটি কী, যদি আমরা লং টার্মে সেই কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করি।
3: আচ্ছা, এই যে একটু আগে শেয়ার বাজার এবং স্টক মার্কেটের সাথে ফাইন্যান্সের কি যোগাযোগের কথা বিশ্বজিৎ বলছিল, আমার প্রশ্নটা একটু অন্য, প্রশ্নটা সরিয়ে রেখেই করছি, কোনো একটা কোম্পানি শেয়ার বাজারে কত দাম উঠবে এটা কীভাবে নির্ধারণ হয়?
0: দেখুন, দাম আজকে একটা, ধরুন ইলিশ মাছের দাম আজকে বাজারে কীভাবে নির্ধারণ হয়, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। যদি অনেক মানুষ একটা মাছ কিনতে চায় আর বিক্রেতা যদি কম থাকে, তাহলে সেই ইলিশ মাছের দাম বেড়ে যায়, রাইট? আর যদি উল্টোটা হয়, যে যদি এটা মানে বিক্রেতা অনেক বেশি থাকে আর যে কিনবে তারা নাম্বারসে কম থাকে, তাহলে দাম কমে যায়, তাই না? তো ইটস অল অ্যাবাউট ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। তো সেরকমভাবেই প্রাইস, মানে স্টক প্রাইসেরও কিন্তু সেরকমই ব্যাপার। এটা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্টক মার্কেট, মানে মার্কেট এটা, রাইট? তো মার্কেট আছে, তো বায়ার সেলার্স আছে। তো বায়ার সেলাররা একই সময় কারা ওই স্টকের সম্বন্ধে কিনতে চাইছে কতজন আর কতজন বেচতে

0: চাইছে, এই যে একটা ইন্টারেস্ট জেনারেট হয় তার ভিত্তিতে কিন্তু ওই প্রাইসটা বাড়ে কমে, রাইট? তো ইট জাস্ট অ্যাজ সিমিলার অ্যাজ হোয়াট উই গেট টু সি ইন মার্কেট।
1: আচ্ছা, ডেলি যারা শেয়ারে টাকা খাটান বা স্টক মার্কেট ব্যবহার করেন, এটা কি খুব প্রশিক্ষণ নিয়ে আসা উচিত নাকি হাতে গরমে কাজ করতে করতে এটা শিখতে হয়?
0: দেখুন, যে কোনো জিনিসই আমরা যত কাজ করি তাতে তো একটা এফিসিয়েন্সি এফেক্টিভনেস বাড়ে, সেই নিয়ে কোনো মানে দ্বিধা নেই, কিন্তু শুরুটা প্রশিক্ষণ নিয়ে একদম করা উচিত। স্টক মার্কেটের মতো যে সাবজেক্ট, এখানে প্রশিক্ষণ না নিয়ে করাটা একদমই উচিত না, এটা খুবই জরুরি। মানুষকে একটা লেভেল পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে শুরু করে তারপর তো সে যত করবে ফিনেস যেটাকে বলে সে ফিনেস আসবে ধীরে ধীরে।
2: এই মুহূর্তে আরও একজন আমাদের সঙ্গে এসেছেন প্রশ্ন নিয়ে, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
3: নমস্কার, আমি হাওড়া থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
2: বলুন।
3: হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার যে এই যে স্টক মার্কেটের ব্যাপারটা আপনি বলছেন বা যে এটা প্রশিক্ষণ নিয়ে করা উচিত, কি ধরনের প্রশিক্ষণ? মানে আমি ধরুন স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আমার কি ধরনের জ্ঞান চাই, মানে কি ধরনের জ্ঞান অর্জন আমাকে করতে হবে, এবং আমি কি করে বুঝবো আমি একটা সাধারণ মানুষ হয়ে যে কোন শেয়ারের দামটা পড়বে, কোন শেয়ারের দামটা মানে বাড়বে? আর আমি ইলিশ মাছের উদাহরণটা দিয়েছেন, খুব ভালো, কিন্তু এই যে নলেজটা বা এই এই যে খবরাখবরটা আমরা কোত্থেকে পাবো বা যেখান থেকে পাবো সেটা কতটা নির্ভরযোগ্য হবে সেটাই বা আমরা কি করে বুঝবো, এই অভিজ্ঞতাটা আমাদের কি করে হবে এবং কিভাবে আমরা এগোবো, এটাই হচ্ছে প্রাথমিক স্তর থেকে এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। তিনি প্রশ্ন করলেন,
1: যে প্রশ্নটা করেছেন আমি আরো প্রিসাইজ করে শর্ট করে দিচ্ছি, যে শেয়ার বাজার বা স্টক মানে যে মার্কেটটা উঠছে সেটা কি শুধুই ফাটকা ভাগ্য, আমি বুঝবো কি করে, আমি লাভ করব না ক্ষতি হবে আমার?
0: এটা কখনোই ইটস আ ফাইন্যান্স যে সাবজেক্টের উপর স্টক মার্কেট দাঁড়িয়ে আছে, এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, রাইট? আর এটা এই জন্য বললাম আমি যে ওই ফাইন্যান্সের ডিসকাশনটা করলাম, আমি সেখান থেকে জিনিসটাকে নিয়ে আসি যে ফাইন্যান্সে যেটা বোঝালাম যে একটা ব্যাংক ম্যানেজার ডিসাইড করছে যে আমি টাকা দেব কি দেব না, তার মানে সে আজকে রিস্ক নিচ্ছে। কেন রিস্কটা নিচ্ছে? যাতে ফিউচারে সে ব্যাংকের জন্য উপার্জন করতে পারে, রাইট? তো সেরকমই একটা স্টকে আমরা টাকা লাগাই, একটা রিস্ক নিচ্ছি যাতে আমরা সেই স্টকে টাকা উপার্জন করতে পারি, রাইট? সো ফাইন্যান্সের যে কনসেপ্টের উপর ফাইন্যান্স দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রিস্ক ভার্সেস রিটার্ন। এবার যে কোনো আমি ধরুন আজকে এখানে বসে আছি, মাথার উপর পাখা পড়বে কিনা যাই না, বা আমি খুব সুন্দরভাবে রাস্তা গাড়ি চালাচ্ছি আরেকটা গাড়ি এসে ধাক্কা মারবে কিনা যাই না, সো মানুষের লাইফের প্রতি মুহূর্তে একটা রিস্ক আছে, সেরকম স্টক মার্কেটেও রিস্ক আছে। এবার আমাকে জানতে কী হবে যে রিস্কটাকে কমাবো কী করে আর রিটার্নটাকে বাড়াবো কী করে। এবার মানুষ খালি রিটার্নটাকে নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু যেটা রিয়েল ফোকাস করতে হবে যে আমি রিস্ককে কমাবো কী করে, এইগুলোকেই মানে এরই প্রশিক্ষণ নিতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। আর ওনার যে প্রশ্নটা ছিল যে স্টক মার্কেট কী জিনিস আমাদের শেখা উচিত, এবার দেখুন স্টক মার্কেটকে মানে স্টক মার্কেট মানে আমি টাকা লাগাবো কোনো স্টকে, তো যখন আমি সেটা লাগাবো তার জন্য আমাকে অ্যানালিসিস কিছু একটা করতে হবে। এবার স্টক মার্কেটে দুটো প্রধানত অ্যানালিসিস হয়, একটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস আর একটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এবার ধরুন আমি যদি খুব কম সময়ের মধ্যে টাকা উপার্জন করতে চাই তা সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যবহার হয়, আর যদি আমরা লং টার্মে টাকা উপার্জন করতে চাই সেক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ব্যবহার করি।
2: আমার একটা কথা মনে পড়ছে আপনার কথা শুনতে শুনতে, কম সময়ে কি বড়লোক হওয়া যায়?
0: বড়লোক তো ইজ আ ভেরি রিলেটিভ টার্ম, বড়লোক কার কাছে কতটা টাকা হলে সে নিয়ে কি বড়লোক এ করবে, কিন্তু কম সময়ে জিনিসটা হচ্ছে গিয়ে তখন তার আবার আলাদা মার্কেট আছে যেটা বলে ডেরিভেটিভস মার্কেট, যেখানে কম পয়সায় লিভারেজ বলে একটা জিনিস আছে যে মানে মানে আপনি ধার নিতে পারেন সর্ট অফ যাতে আপনি বেশি রিটার্নস জেনারেট করতে পারেন, কিন্তু সেই সবে একদমই যাওয়া না যতক্ষণ না একটা মানুষ বেসিক ইকুইটি মার্কেট ভালো করে বুঝছে। এবার এখানে কতটা আপনি রিটার্ন জেনারেট করবেন ইজ আ ফাংশন অফ আপনি কত টাকা লাগাচ্ছেন, কারণ এই স্টক মার্কেটের র মেটেরিয়ালটা কী, র মেটেরিয়াল হচ্ছে টাকা। আপনি কিছু টাকা লাগিয়ে যদি ভাবছেন যে আপনি অনেক কোটি টাকা কামাবেন আর তাও খুব কম সময়ের মধ্যে, দেন আমার মনে হয় দ্য এক্সপেকটেশন ইজ নট কারেক্ট।
1: না, আচ্ছা, কোনো কোম্পানি

0: শেয়ার মার্কেটে খুব ভালো দেখাচ্ছে, তার মানে কি কোম্পানিটার অবস্থা ভালো?
1: না না, অ্যাবসলুটলি না। এটা তো যেটা বললাম, একটা একটা পারসেপশন, একটা স্টোরি চলে একটা কোম্পানির বিষয়ে, সেই বিষয়ে একটা সাধারণ মানুষ একটা কোম্পানি সম্বন্ধে ধারণা বিল করে, কিন্তু তার ভিতরে কি চলছে সেটাকে বোঝাটা, মানে সেটা একটা বোঝাটা একটা ডিফারেন্ট অ্যাফেয়ার, সেটাকে ভালো করে বুঝতে হয়, জানতে হয়। তো স্টক প্রাইস সবসময় যে রিয়েল কোম্পানির কে ঠিক মানে ভাবে বোঝাচ্ছে, রিফ্লেক্ট করছে, সেটা কিন্তু না।
2: না বুঝে কি শেয়ার ইনভেস্ট করা ভালো, বন্ধু বলছে বা পাশে একজন করে?
1: একদমই না, কেননা যেটা বললাম যে স্টক মার্কেট দাঁড়িয়ে আছে যে সাবজেক্টের উপর, সেটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রিস্ক ভার্সেস রিটার্ন। এবার প্রতি মানুষের রিস্ক নেবার ক্ষমতা আলাদা হতেই পারে। আমরা দুজনে এখানে বসে আছি, আমি হয়তো এই সাবজেক্টটাকে নিয়ে ডিল করছি অনেক বছর, কিন্তু আমার রিস্ক নেবার ক্ষমতা হয়তো অতটা বেশি না যতটা আপনার, রাইট? তো রিস্ক যদি নেবার ক্ষমতা আলাদা হয় তো রিটার্ন কি করে এক হবে, তাই না? তো সুতরাং ইট অলওয়েজ ভ্যারিজ। তো সুতরাং আমার রিস্ক টেকিং এবিলিটির কনটেক্সটে আমাকে বুঝে সুঝে আমার ডিসিশনটা আমার নেওয়া উচিত, কারোর উপর ভরসা করা উচিত না।
2: এবার আমি একটা বোকা বোকা প্রশ্ন করতে চাই।
1: একদম,
2: অনেকে বলেন এবং অনেকে পরামর্শ দেন, কিন্তু অন্যের পরামর্শ থেকে আপনার পরামর্শ আমার কাছে অনেক জরুরি। আমি 100 টাকা মানে ইনকাম করলে কত টাকা ইনভেস্ট করব, কত টাকা অবধি আমি ঝুঁকি নিতে পারি?
1: এটা আবার ডিপেন্ড, এটা একটু পার্সোনাল ফাইন্যান্সের কনটেক্সে ডিসকাশনটা এসে যাচ্ছে। সো বেসিক্যালি এখানে এক একটা মানুষের এক একটা ওই বললাম রিস্ক টেকিং এবিলিটির উপর জিনিসটা ডিপেন্ড করে, কিন্তু যদি আমি কিছু থামরুলের বেসিসে বলি তো এটা জেনারেলি মার্কেটে যেটা বলা হয় যে আপনার যা বয়স, ধরুন কারোর 70 বছর বয়স, তাহলে 100 - 70 মানে 30 টাকা যেন সে রিস্কি অ্যাসেটসে রাখতে পারে, 70% তার যেখানে রিস্কলেস অ্যাসেটে রাখা উচিত। আবার কারোর যদি 20 বছর বয়স, তাহলে সে যেহেতু বয়সটা কম সে বেশি রিস্কি অ্যাসেটসে টাকা রাখতে পারে, কম রিস্ক ফ্রি অ্যাসেটসে রাখতে পারে, রাইট? তো এরমভাবে একটা বেঞ্চমার্কে দেওয়া হয়েছে, কিন্তু যতই যাই হোক আমি কিন্তু সেটাকে অতটা গ্রাহ্য করি না। একটা মানুষের পুরোপুরি ব্যাপারটা ডিপেন্ড করে একটা মানুষের ইন্ডিভিজুয়াল রিস্ক টেকিং এবিলিটির উপর, আর সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করা বা জেনারেলাইজ করাটাকে আমি খুব একটা সমর্থন করি না।
2: এই মুহূর্তে আরও একজন লিস্টার রয়েছেন আমাদের সঙ্গে প্রশ্ন নিয়ে, দেখি তার প্রশ্নে কোনো রিস্ক আছে কি না। হ্যালো, না ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। আমরা পরের প্রশ্নে যাব কি?
0: আইপিও ভীষণ উন্মাদনা হয় আইপিও নিয়ে, কোনো সংস্থা আইপিওতে যাবে কি যাবে না বা টাকা কতটা তুলবে, এই সিদ্ধান্তটার পেছনে কি কি কাজ করে, আর আইপিওটা কি যদি একটু সহজ করে বলেন?
1: আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রথমবার কি হয় যখন একটা কোম্পানি টাকা লাগে, ধরুন আজকে যদি আপনি একটা ব্যবসা শুরু করবেন, আপনি প্রথম টাকা কার কাছে চাইতে যাবেন? সো যেটাকে বলা হয় FFF, মানে ফ্রেন্ডস ফ্যামিলিজ অ্যান্ড ফুলস, যারা হয়তো আপনাকে বিশ্বাস করে সে টাকা দেবে। তারপর আপনার ব্যবসাটাকে কিছুটা বাড়ালেন, তারপর আপনি যদি টাকা চাইতে যান তখন আপনি যাবেন হচ্ছে অ্যাঞ্জেল ফান্ডিং, রাইট? তারপর হচ্ছে গিয়ে আপনার ভেঞ্চার ক্যাপিটাল, তারপর হচ্ছে প্রাইভেট ইকুইটি, এইসব করতে করতে তারপর একটা আবার তার সাথে আপনি ব্যাংকেও, কিন্তু প্রথম থেকেই হয়তো ব্যাংকের টাকা নাও পেতে পারেন। ব্যাংকে কি হয় ফিউচারে মানে 3 বছর ভিনটেজ পিরিয়ড দরকার লাগে, মানে 3 বছর ব্যবসাটা দেখালে তবে গিয়ে ব্যাংক টাকা দিতে রাজি থাকে। তো এরকম করতে করতে যখন একটা খাপে খাপে ব্যবসাটা বাড়লো, যখন আরও বেশি টাকা তখন একটা কোম্পানি লাগে, তখন সে কী করে মার্কেটে টাকা তুলতে যায়। এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। প্রথমবার যখন পাবলিকের কাছে সে টাকা চাইতে যাচ্ছে সেটাকে বলা হয় আইপিও, রাইট? তো এবার হ্যাঁ, উন্মাদনা থাকে মানুষের কাছে, মানুষ সো বেসিক্যালি আইপিওতে টাকা লাগাবার যে কারণে উন্মাদনা থাকে সেখানে দে সামনে কল লিস্টিং গেইন, যে আমার লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তারা ভাবে প্রাইসটা একটু বাড়বে আর আমি সেখান থেকে উপার্জন করব। যদিও আমি খুব একটা আইপিওর ফেভারে না, কেননা এই আইপিওতে টাকা রেস করতে কে হেল্প করে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট ব্যাংকার্স, যে কমিউনিটি থেকে।

0: আমি আসছি। তো এবার সেখানে তার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আমি হয়তো এখানে সব বলে উঠতে পারবো না।
1: না, আপনি যখন এই বিষয়টাতে এলেন তাহলে আমাদের একদম সহজ করে বোঝার দরকার, ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলতে আমরা ঠিক কী বুঝি।
0: সো ইনভেস্টমেন্ট ব্যাংকিং মানে হচ্ছে যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং আমি যদি সিম্পলভাবে বোঝাবার চেষ্টা করি তো এর চারটে মেজর ভাগ থাকে। একটা হচ্ছে ফান্ড রেজিং। ফান্ড রেজিং মানে আজকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা আপনি ফাইভ স্টার হোটেল দেখতে পারেন বা একটা হসপিটাল দেখতে পারেন, একটা স্টিল প্লান্ট দেখতে পারেন, এই কোম্পানিগুলোকে টাকা রেজ করতে কে হেল্প করছে? কারণ সে হয়তো যে স্টিলের কোম্পানি সে হয়তো স্টিল খুব ভালো বানায় কিন্তু টাকা কী করে রেজ করবে সে জানে না, বা সে এটা জানে না যে কোন ব্যাংকের কাছে বা কার কাছে গিয়ে আমি কী বললে সে টাকা দিতে রাজি থাকবে, আর সেটাও কম ইন্টারেস্ট রেটে। ধরুন কেউ 10,000 কোটি টাকা রেজ করছে, সে যদি 0.5% ইন্টারেস্ট কম পায় তার কিন্তু সেটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে, রাইট? তো একটা পার্ট অফ ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইজ ফান্ড রেজিং। সেকেন্ড হচ্ছে মার্জার্স অ্যাকুইজিশনস, দুটো কোম্পানি একসাথে আসছে যাতে তারা ফিউচারিস্টিক বেনিফিট পায়। থার্ড হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, যে বড় বড় কোম্পানির হয়তো অনেক টাকা আছে কিন্তু সেই টাকা নিয়ে তো তারা বসে থাকবে না, এই টাকাটা তারা কোন খাতে ব্যবহার করবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস। আর ফোর্থ হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট, যে অনেক বড়লোক মানুষ আছেন যাদের প্রচুর টাকা আছে কিন্তু তারা জানে না যে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি টাকাটাকে কোথায় রাখবো। তো এই যে জিনিসগুলোকে হেল্প করে যারা, তারা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার্স।
1: এই ইনভেস্টমেন্ট ব্যাংকার কি কোনো কেরিয়ার হতে পারে?
0: একদম, আর এটা মানে খুব বড় একটা কেরিয়ার, আমার বলতে কোনো দ্বিধা নেই। আজকে পৃথিবীতে আমার মনে হয় চাকরি করে গড়ে সবথেকে বেশি যারা উপার্জন করে দে আর ইনভেস্টমেন্ট ব্যাংকার্স। আপনারা নিশ্চয়ই ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংকার্স শুনে থাকবেন, রাইট? সো দে আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড প্রফেশনালস। তো এটার প্রচণ্ড অপরচুনিটিও আর অনেক ডিম্যান্ডও, খালি এটাই ব্যাপার যে দক্ষতা থাকতে হবে। যে আমি যেহেতু মুম্বাই শহরে ছিলাম, এই কাজের সাথে যুক্ত ছিলাম, আমি নিজে যখন রিক্রুট করতাম আমার খুব অসুবিধা হয়েছে মানে মানুষ পেতে, যে ভালো আসলে কি হয় শিক্ষিত মানুষ প্রচুর কিন্তু দক্ষতা যে মানুষের আছে সেটা কিন্তু খুব কম।
2: আচ্ছা, কি পড়াশুনো করতে হয় ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে গেলে?
0: দেখুন, পড়াশুনোর একটা ব্যাপার তো হচ্ছে যেগুলো নর্মাল কোয়ালিফিকেশনস, MBA ফাইন্যান্স বা ধরুন এটাকে কী বলে যেন আপনার CA CFA, রাইট? যেগুলো কমার্স অ্যাকাউন্টস ফাইন্যান্স নিয়ে যে পড়াশুনো সেটা নিয়ে একটা মানুষ স্টাডি করতেই পারে। কিন্তু মোর দ্যান দ্যাট আমার মনে হয় একটা বিজনেসের সম্বন্ধে জেনারেল একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ব্যবসাকে ফুল 360 ডিগ্রি পার্সপেক্টিভে দেখার একটা মানসিকতা আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি যখন নিজে রিক্রুট করতাম আমার কাছে অনেক শিক্ষিত লোক আসতো, আর যেহেতু মুম্বাইতে আমি কাজ করতাম তো প্রচুর মানুষ আসতো যাদের অনেক কোয়ালিফিকেশন। কিন্তু আমি একটা সিম্পল প্রশ্ন করতাম যে ধরো আমি তোমাকে একটা জেনারেল ম্যানেজার, সে টাটা মোটরসের জেনারেল ম্যানেজারের কাছে পাঠাচ্ছি যাদের 5,000 কোটি টাকা লাগবে একটা ফ্যাক্টরি লাগাতে, তুমি সেই মানুষটাকে গিয়ে কী প্রশ্ন করবে? এবার এরা তো অনেক শিক্ষিত ছেলে মেয়ে, রাইট? তো এদের অঙ্ক দাও, খুব ফাস্ট অঙ্ক করে দেবে, কিন্তু রিয়েল লাইফে অঙ্কটা কিন্তু কেউ দিচ্ছে না। রিয়েল লাইফে আমি যা প্রশ্ন করব মানুষকে সেখান থেকে আমাকে কন্টেন্টটা জোগাড় করে আমার সেখান থেকে অঙ্কটাকে তৈরি করে তারপর অঙ্কটাকে সলভ করতে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু শিক্ষিত মানুষ হলেও তার বেসিক সেন্সিবিলিটিস আমি দেখেছি অনেক অভাব থাকে অনেক মানুষের মধ্যে। এই এইগুলো হচ্ছে চোখ কান খোলা রাখারও একটা ব্যাপার থাকে, ইন্টারেস্ট একটা ডেফিনেটলি একটা ব্যাপার থাকে, তো অনেক কিছু মিলিয়ে কিন্তু ইট ইজ অল কানেক্টেড ইন দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস। তো সেই বিজনেসের সম্বন্ধে একটা ধারণা বা আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট।
1: অনেক সময় ধরে বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে 2448-0085 কে আছেন দেখে। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার। অরিন্দম বাবুর কাছে আমার দেড়খানা প্রশ্ন। যে অর্ধ প্রশ্ন সেটা হচ্ছে এই স্টক মার্কেট এবং শেয়ারেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু আলোচনাটা চলছিল, একটা খুব বেসিক জিনিস যেটা অনেক সময় দেখি অনেকে বুঝে উঠতে পারেন না, বিশেষ করে বাঙালিদের মধ্যে, সেটা যদি একটু বুঝিয়ে দেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খোলাটা বাধ্যতামূলক কেন, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে দেন।

0: এবং আমার মূল প্রশ্ন যেটা, সেটা একটু এই বিষয় থেকে একটু অন্য দিকে। কোনো একটা যৌথ পরিবার ধরুন, যারা অনেক বছর ধরে পারিবারিক পুজো, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যে কোনো পুজো করে আসছে, ধরুন নানান কারণে, সমস্যার কারণে মানুষ মারা যাওয়া, নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার ফলে তারা হয়তো সেইভাবে সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারছে না, তখন ঠিক হলো ফ্যামিলি থেকে একটা ট্রাস্ট তৈরি করা হবে, যে ক্ষেত্রে হয়তো অলরেডি দেবত্র ট্রাস্ট নেই ফ্যামিলির। এই ট্রাস্ট তৈরি করে, মানে একটা কর্পাস ফান্ড তৈরি করে, সেইটা থেকে বছরের পর বছর পুজো চালানোর জন্যে যেভাবে অর্থ সংযোজন করা, এই জিনিসটা গঠন কিভাবে করতে হয় এবং সেই ক্ষেত্রে পারিবারিক পরিবারের সদস্যদের কি কি জিনিস মেনে চলা উচিত এবং দৃষ্টিগোচরে রাখা উচিত, যদি একটু বোঝাতে পারেন তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। সাহেব মিত্র হাতিবাগান থেকে।
1: হাতিবাগান থেকে সাহেব মিত্র বলেছেন।
2: সো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্ট কেন খোলা উচিত। সো বেসিক্যালি আমরা যখন ব্যাংকে টাকা রাখবো ভাবি, তো তখন আমরা তো সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট খুলি, রাইট, যাতে আমরা ব্যাংকে টাকা রাখতে পারি। তো সেরকমই আমরা যদি শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করতে চাই, তো সেখানে তো আমাকে একটা মাধ্যম দরকার, যার মাধ্যমে আমরা একটা প্রসেসের বা মাধ্যমের, মানে ব্রোকিং প্ল্যাটফর্ম যেটাকে বলে, একটা ব্রোকারের মাধ্যমে আমরা শেয়ার কেনা বেচা করি। এবার সেই ব্রোকিং প্ল্যাটফর্মকে ইউজ করতে গেলে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় তাতে, আর সেই অ্যাকাউন্ট যেটা খোলা হয় সেটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। তো আগে আসলে সব পেপার ট্রানজ্যাকশনস হতো, কিন্তু এখন ডিজিটাল হয়ে যাওয়াতে সেই পেপার ব্যাপারটা একটু সাইডে হয়ে গেছে। তো সেই জন্য ওইটা ডিম্যাটের ফুল ফর্ম হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন, মানে মেটেরিয়াল ফর্মে এটা থাকছে না কাগজপত্র সামনে, কিন্তু সবই হিসেবপত্র থাকবে, আর এটা একটা ব্রোকিং প্ল্যাটফর্মের, ব্রোকারের মাধ্যমে আমরা শেয়ার কেনা বেচা যাতে করতে পারি, সেই জন্য ডিম্যাট অ্যাকাউন্টের ব্যবহারটা, রাইট। দ্বিতীয় যে জিনিসটা উনি ট্রাস্টের কথাটা বললেন, এটা আমার পারভিউ অফ, এতে আমি সে বিষয়ে ওনাকে কোনো কিছু হেল্প করতে পারবো না।
3: আমাদের ঘড়ির কাঁটা বলছে খুব বেশি সময় বাকি নেই, যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে এই সময় অন্য সব প্রশ্ন বাদ দিয়ে, আপনি যে প্রশ্নটা সকলকে করতেন মুম্বাইতে ইন্টারভিউতে, আপনি নিজে সেই উত্তরটা দিন। আপনি নিজে কি প্রশ্ন করতেন ওই টাটা মোটরসের সেই জিএম এর কাছে গিয়ে, যিনি 5000 কোটি টাকা
2: বেসিক্যালি, রাইট, গট ইট। সো জিনিসটা হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্কের কনটেক্সটে জিনিসটাকে ভাবতে হবে। আমাকে যখন আমি কোনো কোম্পানিকে স্টাডি করতে চাই, আমাকে তার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ বুঝতে হবে, আমার টেকনিক্যাল পার্সপেক্টিভ বুঝতে হবে, আমার মার্কেটে মার্কেট বা কমার্শিয়াল যে অপরচুনিটি সেটাকে বুঝতে হবে, আর ফাইন্যান্স, এই পুরো জিনিসটা নাম্বারসে গিয়ে কী দাঁড়াচ্ছে, রাইট। সো সে ফর এক্সাম্পল ধরুন একটা কেউ ফাইভ স্টার হোটেল তৈরি করছে, এবার সেই একটা ফাইভ স্টার হোটেল,
1: আমরা না এই বিষয়টা বুঝবো, মানে আমাদেরও উৎসাহ বাড়ছে, এবং যারা অনুষ্ঠান শুনছেন যে 5 কোটি টাকা লোন নেবেন বা 50 কোটি টাকা লোন নেবেন কিভাবে, সেটা নিয়ে জানবো। তবে তার আগে এই মুহূর্তে বলে দেওয়া ভালো, যারা রেডিও শুনছেন তারা এখনই আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সংবাদ বিরতিতে, কারণ তারা আবার 10:10 আমাদের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু যারা আমাদের ফেসবুক পেজে লাইভ দেখছেন তারা অনুষ্ঠান শুনতে পারবেন এবং তারা প্রশ্নও করতে পারবেন, আমাদের অনুষ্ঠান চলবে কারণ ফেসবুক লাইভ রয়েছে। রেডিওতে যারা শুনছেন তারা ফিরে আসবেন আবার ঠিক 10:10, তখন তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, আর এখন ফেসবুক লাইভের

বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ 4200-ও বেশি। বন্যা দুর্গত নেপালে উদ্ধার কাজের সহায়তায় ভারত থেকে 11 জনের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান পৌঁছেছে কাঠমান্ডুতে। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শক্তি বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনা হবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি

CJCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB প্লাস থেকে উন্নীত করে এ মাইনাস করেছে। মহিলাদের প্রথম ICC ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলি যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারি বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধে নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1204, এখনও নিখোঁজ প্রায় 4216। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আজ দেশের সংসদে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, হিমালয়ের উঁচু অংশের বরফ ও পাথরের ধসের ফলে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শাহ জানান, বিপর্যয়ে রসাতুয়া, নুয়াকোট ও ধাডিং এই তিনটি ক্ষতিগ্রস্ত জেলাতে শুধু ধ্বংসলীলা চলেনি, বরং পুরো দেশ এক চরম সংকটের মুখে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে বেসরকারি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে। নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজের সহায়তায় ভারত থেকে আজ 11 জনের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে। বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রিশূলী বাজারে পৌঁছেছেন তারা। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল থেকে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করবেন তারা। আজ বিকেলে 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। গঙ্গা, গণ্ডক এবং কোশি নদীর জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের, দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গা নদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বাণসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যার শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মণিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত CEO শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ট্রাস্টে তিনজন নতুন সদস্য নিয়োগ পেয়েছেন। এরা হলেন অযোধ্যার বরিষ্ঠ আইনজীবী মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগ চন্ডকা এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর নির্মলা যাদব। কেন্দ্রীয় সরকার 2024 সালের তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে এই পুরস্কার দেওয়া হয়। মোট 4টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন যে জাতীয় নিরাপত্তা, কৌশলগত স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে শক্তি নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। নতুন দিল্লিতে PhD চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন এ বক্তব্য তিনি ক্রমবর্ধমান স্বনির্ভর দেশীয় সাশ্রয়ী এবং প্রযুক্তিগতভাবে উন্নত শক্তিক্ষেত্রের উপর জোর দেন। তিনি বর্তমান সময়কে নিরাপদ ও সুস্থায়ী শক্তির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে বর্ণনা করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ডে ওয়েফার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে

0: দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ডে ভেভার ভারত মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তার মুম্বাই সফরকালে হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আজ এক সরকারি বিবৃতিতে JCRA জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে, সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রে উন্নতি করেছে। দেউলিয়া আইন, IBC প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলে JCRA জানিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে আজ পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ার্সো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদোস্লো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তার নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিয়ার সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নতুন দিল্লিতে পশু পাচারের বিষয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে 2 দিনব্যাপী একটি সমন্বয় বৈঠকের আয়োজন করছে। ইন্টারপোলের এনভায়রনমেন্টাল সিকিউরিটি সাব ডিরেক্টরের সহযোগিতায় আজ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই 2 দিন ধরে বৈঠকে অংশগ্রহণকারীরা বিদেশি প্রজাতির পশু পাচারের প্রবণতা, চোরাচালানের পথ, অপরাধ চক্রের অপরাধ গোপন করার কৌশল এবং পাচারকারীদের শনাক্তকরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন। সৌদি আরবের জাতীয় জলপথ পরিবহন সংস্থা বাহরির মালিকানাধীন সিডোর নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি হামলায় 2 ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গতকাল রাতে তাদের জাহাজে এই হামলা চলে। সৌদি আরব তাদের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরই নতুন ভিত্তি বছর বা BCR অনুসরণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14 থেকে 28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা খেলবে। T20 ফরম্যাটে প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ বক্তব্য রাখেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। খবর এখন এ পর্যন্তই। এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।

0: শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, আপনার সঙ্গে রয়েছি মনীষা এবং রয়েছি বিশ্বজিৎ। যে প্রশ্নই বিশ্বজিৎ ছিল সেই প্রশ্নে যাব, তবে তার আগে বলে দিই আপনিও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার অরিন্দমবাবু। অরিন্দমবাবুর কাছে যে প্রশ্ন নিয়ে এসেছি আমরা, তো সেই প্রশ্ন করব। আপনি প্রশ্ন করতে চাইলে প্রশ্ন পাঠান 9903 05 999 এই নাম্বারে SMS করে কিংবা হোয়াটসঅ্যাপ করে, আমাদের লাইভে এসে সেখানে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। এছাড়া আমাদের ফোন নাম্বারেও প্রশ্ন করতে পারেন
1: 2248 8085 এই নাম্বারে এসে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন 9903 05 999 এই নাম্বারে। এবং
0: যে প্রশ্নে তুমি
1: ছিলাম সেটাই হচ্ছে যে আমি লং টার্ম এবং শর্ট টার্ম কোন ইনভেস্টমেন্ট করা উচিত।
2: এটা টোটালি ডিপেন্ড করছে যে আপনি কত দিনে কত রিটার্নস জেনারেট করতে চাইছেন। শর্ট টার্মের ব্যাপারটা হচ্ছে যে দেখুন, শর্ট টার্ম মানে কম সময়। এবার কম সময়ে সেটা 5 মিনিটের মধ্যেও আপনি উপার্জন করতে পারেন বা ভাবতে পারেন, বা একদিনে ভাবতে পারেন, বা কিছু 10-15 দিনে ভাবতে পারেন। তো জিনিসটা হচ্ছে কত সময়ের মধ্যে আপনি উপার্জন করতে চান, সেটা একটা খুবই ব্যক্তিগত একটা মানুষের ডিসিশন। কিন্তু শর্ট টার্মে জিনিসটা কি, যে শর্ট টার্মে তো মার্কেট বেশি মুভ করে না, তো সেখানে যদি আমি কম সময়ের মধ্যে বেশি উপার্জন করতে চাই তাহলে আমাকে বেশি টাকা লাগাতে হবে অথবা মানে বেশি স্টকে ইনভেস্ট করতে হবে, রাইট? তো সেটার কেউ যদি পারে তো সেই আমি যেটা বললাম, এখানে র মেটেরিয়াল হচ্ছে টাকা। সো টাকা কামাতে গেলে আমার টাকাটাও ইনভেস্ট করতে হবে। কিন্তু লং টার্মে যেহেতু কি হয় যে মানুষ মানে অনেক সময়ের জন্য মানুষ টাকা লাগাচ্ছে এখানে, তো আপনার যদি মাল্টিব্যাগার কথাটা শুনে থাকেন, মাল্টিব্যাগার অর্থাৎ মাল্টিপল রিটার্নস, এবার যেহেতু সেখানে সময়টা বেশি থাকে, মুভমেন্টের প্রাইস মুভমেন্টের জায়গাটা অনেকটা পাওয়া যায়, তো সেইখানে টাকা ইনভেস্টমেন্ট হয়তো কম লাগে কিন্তু রিটার্নস অনেক বেশি জেনারেট করতে পারে একটা মানে অ্যাজ আ ইনভেস্টার। তো তো সেখানে জিনিসটা গিয়ে তা তখন দাঁড়ায় হচ্ছে সময়। তো আপনাকে কিছু না কিছু দিতেই হবে। একটা কথা আছে না, ফার্স্ট ইউ সো দেন ইউ রিপ, প্রথমে চারা পুঁততে হবে তবে গাছ হবে। তো আপনি যদি শর্ট টার্মে কামাতে চান, আমার মনে হয় টাকাটা লাগবে আপনার যদি খুব বেশি উপার্জন করতে চান কম সময়ের মধ্যে। আর যদি লং টার্মে হয় তখন সময়টাকে আপনাকে দিতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, যত ধৈর্য রাখবেন আর যদি ঠিক স্টকে আপনি ইনভেস্ট করেন তার রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন।
0: ঠিক স্টক মানুষ বুঝবে কি করে?
2: ওই বললাম, অ্যানালিসিস শিখতে হবে। যদি শর্ট টার্ম হয় তখন টেকনিক্যাল অ্যানালিসিস, আর লং টার্ম হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কিন্তু যদি খালি একটা স্টক স্পেসিফিক আমি যদি বলি, যে ফিউ মানে এটা তো একটা খুব বিস্তর পড়াশুনো, এটা এরম চটজলদি বলা যায় না, কিন্তু একদম বেসিক কিছু জিনিস যে আমি সেই স্টকে নিশ্চয়ই টাকা লাগাবো না যার সেলস গ্রো হচ্ছে না, আমি সেই স্টকে টাকা লাগাবো না যার প্রফিট গ্রো হচ্ছে না, আমি সেই স্টকে টাকা লাগাবো না যার আমরা ROCE বলি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, যে ক্যাপিটালটা কোম্পানি লাগাচ্ছে তার ভিত্তিতে রিটার্ন জেনারেট করছে না, আমি সেই কোম্পানিতে টাকা লাগাবো না যেটা অনেক ধারে জর্জরিত হয়ে আছে কিন্তু সেই ধারের টাকাটা, যে টাকা ধার নিয়েছে সেই টাকাটাকে যদি আমরা বুঝতে না পারি যে কোন খাতে তারা ব্যবহার করছে বা সেখান থেকে রিটার্ন জেনারেট করতে পারছে কি পাচ্ছে না, রাইট? তো এরকম অনেক কিছু বিষয়বস্তু আছে যেগুলো যদি আমরা টাকা লাগাতে চাই আমাদের এইগুলো তো মানে বেসিক জিনিস, এগুলো আমাদের কিছু ধারণা বিল্ড করতে হয়।
0: বেশ, এই যে শেয়ার বাজারের নানা তথ্য,
1: শেয়ার বাজারে আমরা যাব সেই প্রশ্নে তোমার, তার আগে একটা ছোট্ট না বরং প্রশ্নটার পরে আমরা ফিরে আসি।
0: বেশ, এই যে বিভিন্ন শেয়ার বাজারের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, তার আগে একটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছে পৌঁছে যায় কী করে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং আমাদের আগ্রহ আছে এটা নিয়ে।
2: না, এটা আসলে মানে যখন আমরা ধরুন ট্রেডিং ডেস্কে বসতাম, তো আমাদের কী হয়, আমরা অনেক কিছু ডেটাবেসের আমাদের কাছে অ্যাক্সেস থাকে, সেই ডেটাবেস যেগুলো পেড সাবস্ক্রিপশনস যেগুলো আমরা যে কোম্পানিতে কাজ করতাম তারা নিত, যে যার জন্য তারা কোটি কোটি টাকা পে করতো, যেমন ব্লুমবার্গ টার্মিনাল, রয়টার টার্মিনাল, এরকম নানারকম টার্মিনালস হয় যেখানে লাইভ ফিডস আসে। এবার সেই লাইভ ফিডস তার যেহেতু আমরা মানে আমার কোম্পানি সাবস্ক্রাইব করছে তো আমাদের কাছে সেই অ্যাক্সেসটা আসতো, কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে সেই অ্যাক্সেস আসে না, রাইট? তো এখানেই ডিফারেন্স অবভিয়াসলি একটা ক্রিয়েট হয়, নো ডিনাইং।

0: আজ এই যে ডেটাকে পাওয়ার জন্য যে জিনিসে সাবস্ক্রাইব করতে হয় সেটা কোম্পানিরা সেই টাকা পে করে যেটা সাধারণ মানুষ পারে না করতে।
1: ইনভেস্টমেন্ট ব্যাংকারকে কতটা বিশ্বাস করবো বলেন তো?
0: মানুষকে বিশ্বাস না করলে তো চলে না না আজকের লাইফে। আজকে আমরা ধরুন গাড়ি চালাচ্ছি, আমরা এই বিশ্বাসে চালাচ্ছি যে অন্য দিক দিয়ে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারবে না, সেই বিশ্বাসেই তো আমরা গাড়িটা চালাচ্ছি। তো সেরকমই ইনভেস্টমেন্ট ব্যাংকারও অন্যদিকে কোনো হাতি ঘোড়া তো না, একটা মানুষই, রাইট? তো মানুষকেই বিশ্বাস করতে হবে। এবার যতক্ষণ না সে আপনাকে কিছু বলেছে বা করেছে যাতে আমার মনে হচ্ছে না এই মানুষটাকে আমরা বিশ্বাস করতে পারি না, ততক্ষণ তো আমাকে বিশ্বাস নিয়েই এগোতে হবে পৃথিবীতে।
2: কিন্তু এই যে এআই একটা বিরাট চ্যালেঞ্জের জায়গা, এআই তো যে কোনো মুহূর্তে ইনভেস্টমেন্ট ব্যাংকারের চাকরি খেতে পারে। একটা এআই যেখানে সেকেন্ডের মধ্যে আমাকে অ্যানালিসিস করে বলে দিচ্ছে যে কোন স্টক ভালো কোন স্টক খারাপ, আমার ইনভেস্টমেন্ট ব্যাংকার লাগবে কেন?
0: এআই যে বলছে তার, এআই তো এমনি এমনি বলবে না, তার পেছনে আমার কিছু ফিডস দিতে হবে। এই ফিডটা কাকে কে দেবে সেটা সাধারণ মানুষ, মানে যে ইনভেস্টমেন্ট ব্যাংকার বা যে অ্যানালিস্ট, তাকে কিন্তু সেই ডেটা পয়েন্টসগুলোকে প্লেস করতে হচ্ছে, রাইট? সেই এবার সেই আমি যদি, একটা কথা আছে না, গার্বেজ ইন লিডস টু গার্বেজ আউট, আমি যদি ভুল ফিডস দিই আমার আউটপুটও ভুলভাল হবে, তাই না? সো এআই সেরমভাবেই কাজ করবে যতটা সে ইনপুটস পাচ্ছে। এবার এই ইনপুটসগুলো কী হওয়া উচিত, কোন কনটেক্সটে কোন ইনপুটস হওয়া উচিত, নিশ্চয়ই সেখানে সেই দেখুন সব কিছুই, এটাও একটা ক্যালকুলেটারের মতো এআই। হ্যাঁ, ক্যালকুলেটার খালি নাম্বার নিয়ে ডিল করতো, এটা অনেক লজিক আর অনেক মানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে ডিল করছে, কিন্তু তার মানে বেসে তো দাঁড়িয়ে আছে সেই সাবজেক্টটা, সাবজেক্টটাকে জানতে হবে। হ্যাঁ, অনেক যে আগে আপনারা বলতেই পারেন যে প্রসেস ড্রিভেন যে ওয়ার্ক, যেগুলো আগেকার দিনে ক্লারিক্যাল জব বলা হতো, যেটা আপনি যদি এমএনসিতে কাজ করেন সেখানে তারা বলে প্রসেস জবস বা অপারেশনাল জবস, সেই কাজে নিশ্চয়ই এখন অনেক এফেক্টেড হবে, কেননা সেই প্রসেস রিলেটেড কাজগুলোকে এআই করে দেবে। কিন্তু ঠিক আছে, যদি সেটা মানে সেখানে সেই সময়টা বাঁচে, তো সেই মানুষ তখন আরও ব্রেন ওরিয়েন্টেড যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করবে, আর সাবজেক্ট রিলেটেড ম্যাটার দিয়ে ডিল করবে।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সলিসিটর রয়েছেন, যাবো তার কাছে। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
3: হ্যাঁ শোনা যাচ্ছে?
1: হ্যাঁ যাচ্ছে, বলুন।
3: হ্যাঁ, আমি আয়েশা, আয়েশা সালাউদ্দিন কানিজ বলছি।
2: বলুন।
3: আমি আমার ইউটিউব চ্যানেলটা থেকে যদি ওই পেট্রিয়ন বা ওই রকম ইয়েতে ওটা থেকে যদি রোজগার করতে চাই, আমি যে কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করি সেইটার জন্যে কি কি রুলস ফলো করতে হয় একটু জানতে চাই। আর আমার এখন 18+ হয়েছে, আর আমার ফার্স্ট ইয়ারে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা থেকে আমি আমার যাবতীয় ট্রানজ্যাকশন করি, এটার জন্য আর কি করতে হবে সেইটা একটু জানতে চাই।
2: শুনতে থাকুন।
1: আমাদের প্রশ্ন কিন্তু আমরা আগেই বলেছিলাম, আজকের আমাদের আলোচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই জন্য এটা কখনো অন্য কোন সময় অন্য কোন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং যারা করেন,
2: যারা এসইওর লোক, সি মানে যারা এসইওটা খুব ভালো বোঝেন,
1: তারা এই প্রশ্নের উত্তর দেবেন। আমরা বরং এটা যেটা আলোচনা করছিলাম যে স্টক মার্কেটে টেকনোলজিকে কীভাবে ইউজ করা হচ্ছে।
0: স্টক মার্কেটে টেকনোলজি তো প্রচণ্ডভাবে ইউজ করা হচ্ছে, কেননা আজকে ধরুন টেকনিক্যাল অ্যানালিসিসেই আমরা আগে যে জিনিসগুলো করতাম, আগে আমরা চার্টস বানাবার জন্য আমাদের ধরুন আজকে একটা,
2: এটা একটা বড় জানার কথা, আমাদের বড় উত্তর, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাবো, এসে ডিটেলসে জানবো এটা।
4: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment.

0: in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold. Shonge Specialist, Shonge Specialist, 100.1 FM Golde.
2: সঙ্গে স্পেশালিস্ট নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর মনীষা, আর আমরা খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আলোচনা করছি। কারণ আমরা এই ইনভেস্টমেন্টের কথা এলেই শুধুমাত্র কোন শেয়ারে ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, এখন কোনটা ইনভেস্ট করা যায়, কোন সেক্টরে রিটার্ন বেশি, এগুলো আলোচনা করি। এর বাইরে গিয়ে এর পেছনের গল্পটা কী এবং কেন আমরা ইনভেস্ট করব, যে প্রশ্নে আমরা বিজ্ঞাপন বিরতিতে গেছিলাম, সেই প্রশ্নটা ছিল যে এই শেয়ার বা স্টকের ক্ষেত্রে টেকনোলজিকে কীভাবে ইউজ করা হচ্ছে।
3: রাইট, সো টেকনোলজি তো প্রচণ্ডভাবে ইউজ করা হচ্ছে। একটা সিম্পল জিনিস বলছি যে ধরুন আমাদের লিস্টেড স্টক প্রায় 500,000। এবার ধরুন আমি কোনো স্টকে টাকা লাগাবো, অবভিয়াসলি তার কোনো একটা স্ট্র্যাটেজি আছে বা কিছু রুলস আছে। এবার ধরুন আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যেখানে আমি 5টা জিনিস দেখলে তার ভিত্তিতে আমি সেই স্টককে আইডেন্টিফাই করব। এবার এই 6,000 স্টক লিস্টেড, তার মধ্যে থেকে কোন স্টক সেই রুলসগুলো প্রত্যেকটা রুলস ফলো করছে, আমি যদি এক এক করে দেখতে যাই তাহলে আমার অনেক বছর লেগে যাবে হয়তো, তাই না? তো সেইখানে আমাকে টেকনোলজি হেল্প করছে যে আমি উইদিন সেকেন্ডস আমি সেটা আইডেন্টিফাই করে নিতে পারছি আজকের দিনে, যেটা হয়তো মানে 20 বছর আগে আমরা সেটা পারতাম না। এই জিনিসটাই বলা হয় স্ক্যানার, রাইট? সেরকম ফান্ডামেন্টাল অ্যানালিসিসও দের ইজ সামথিং কল স্ক্রিনার, যে আমার এত এত স্টকের মধ্যে থেকে কোন স্টক যে লজিকটা আমরা ইউজ করছি সেই লজিককে প্রত্যেকটা পয়েন্টসকে মিট করছে, আমি সেকেন্ডসের মধ্যে সেই নামগুলো পেয়ে যাচ্ছি। তো মানে তারপর চার্টিংয়ের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর সব চার্টিং সফটওয়্যার্স বেরিয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করি। তো টেকনোলজি তো প্রচণ্ডভাবে হেল্প করছে টু টেক ফাস্ট ডিসিশনস অ্যান্ড অলসো মেবি কারেক্ট ডিসিশনস ইন সার্টেন ওয়েজ।
2: স্টকে বিনিয়োগ করলে তার জন্য কি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ভালো ফলের জন্য?
3: যেটা বললাম, যদি আপনি লং টার্মে টাকার ভালো মানে মোটা কম ইনভেস্টমেন্টে অনেক টাকা উপার্জন করতে চান, আর যদি অবভিয়াসলি আপনাকে স্টকটাকে ঠিক আইডেন্টিফাই করতে হবে, সেটা যদি না করা যায় তাহলে তো সেটা করা যাবে না। কিন্তু যদি আপনার স্টকটা ভালো হয়, রাইট, যার পোটেনশিয়াল ভালো, যার লজিকটা ভালো, এবার সেখানে যদি আপনি ইনভেস্ট করে যদি আপনি লং টার্ম হোল্ড করতে পারেন তাহলে নিশ্চয়ই অনেক ভালো রিটার্নস আপনি জেনারেট করতে পারেন।
4: ভারতের অর্থনীতি কতটা সেন্টিমেন্টাল, কতটা অপটিমিস্টিক, এটা যদি একটু বলেন আমাদের।
3: সেন্টিমেন্টাল তো বটেই, কেননা এখানে অনেক কিছুই পারসেপশন ড্রিভেন, অনেক কিছুই মানুষ একটা স্টোরি ড্রিভেন জিনিসপত্র চলে। তো সেটা, আর আমি এটা খালি ভারতের অর্থনীতি বলবো না, যেহেতু আমি গ্লোবাল কনটেক্সটেও কাজ করেছি, এটা যতক্ষণ মানুষ আছে মানুষের সাইকোলজি আছে, তো সাইকোলজির তার এফেক্টও থেকেই থাকে মানুষের মধ্যে, তো সেটা ইজ ডেফিনেটলি আ পার্ট। অপটিমিজম যত দিন বাড়ছে মানুষের মধ্যে, কেননা আমরা যেরকমভাবে লাইফকে শুরু করেছিলাম আর লাস্ট 20 বছরে অ্যাটলিস্ট আমি নিজের কনটেক্সে বলতে পারি যতটা আমরা চেঞ্জ দেখেছি, তো সেটা তো অবভিয়াসলি ইন্সপায়ার্স আস টু ডু মাচ মোর অ্যান্ড গেট মোর আউট অফ লাইফ, রাইট? তো সেই অপটিমিজম আমার মনে হয় সব লেভেলেই অনেকটা বেড়েছে, আর স্পেশালি জেনজি যে সেগমেন্টটা, তারা তো আমাদের মতো কনস্ট্রেন্টসের মধ্যে হয়তো অতটা তারা আরও অ্যাওয়ারনেস বা ডিজিটাল মিডিয়ামের অ্যাক্সেস এসবের মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, তারা

0: পৃথিবীকে দেখতে পাচ্ছে আজকে ঘরের মধ্যে থেকে, তো তাদের অ্যাওয়ারনেস অনেক বেশি, তো তারা আরও হয়তো অপটিমিস্টিক বেশি, তো সেটা একটা মানে খুব ভালো জিনিস আমার মনে হয়।
1: বিটকয়েন, ন্যানো ডলার, এগুলো ভবিষ্যতের ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে কি চেঞ্জ করে দেবে? বিটকয়েন, অন্যান্য যে ইনভেস্টমেন্ট ডিজিটাল মানি থেকে,
0: দেখুন আমি এইটা নিয়ে মেবি আই এম নট দ্য রাইট পার্সন টু কমেন্ট অন দ্যাট, কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং সীমিত এই বিষয়ে, কিন্তু বিট মানে এর পেছনে যে মানে একটা ফাইন্যান্সিয়াল লজিক আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, কিন্তু ইটস নট ফ্রিজড ইয়েট, রাইট? এটা যে এই ক্রিপ্টো কারেন্সির যে এটা, সেই জন্য গভর্নমেন্টও এখনও কোথাও ইস ইন টু মাইন্ডস যে কী করবে না করবে, তারা একটা ঠিক ডিসিশন হয়তো সেরকমভাবে একটা কনক্রিট ডিসিশনে আসতে পারছেন না, যে এটাকে ফুললি সাপোর্ট করবে কি কিছুই মানে একদমই ক্লোজ করে দেবে চ্যাপ্টারটাকে। তো কেন এর সায়েন্সটা ইজ ইভলভিং, ইটস নট ইয়েট ইভলভড ইন দ্য রাইট কনটেক্সট। আর কিন্তু ফ্রম আ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ আমি একটু অ্যাপ্রিহেন্সিভ, কেন এই ইনভেস্টমেন্টের কনটেক্সে একটা টার্ম আছে যেটাকে বলা হয় মানে আন্ডারলাইং, রাইট? জানে মানে যেমন আপনি ধরুন আজকে একটা টিসিএস এর স্টক কিনছেন, তো পেছনে একটা টিসিএস কোম্পানি আছে, রাইট? বা ধরুন একটা আপনি ধরুন একটা দেশের কোনো ফরেক্সের কোনো কারেন্সি পেয়ার্সে আপনি ইনভেস্ট করছেন, পেছনে একটা দেশ আছে, কিন্তু আমার এইখানে বিটকয়েনের নিচে কিন্তু কোনো আন্ডারলাইং সেই অর্থে নেই, তো সেই জন্য আমি অ্যাপ্রিহেন্সিভ, কিন্তু অনেকে করছে, কিন্তু আমি খুব একটা ফেভারে নই এর।
2: এখন খুবই আলোচনায় কথায় কথায়
0: করতে হচ্ছে না, আমি ডিজিটালি, যেমন ইউপিআই ইজ অলসো ডিজিটাল কারেন্সি সামওয়্যার, রাইট? যে আমাকে কাউকে আমাকে অ্যাকচুয়াল টাকা দিতে হচ্ছে না, আমার ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আমি টাকাটাকে পাস অন করছি। সো দ্যাট ইজ হোয়াট ডিজিটাল কারেন্সি ইজ।
2: আমি কেন এই প্রশ্নটা করলাম, এই যে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ডিজিটাল কারেন্সি কি একটা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ আনছে?
0: দেখুন ইনভেস্টমেন্ট ব্যাংকিং যে অর্থে আমি বুঝি, তো এটা ডিজিটাল কারেন্সি খালি একটু ট্রানজ্যাকশনাল পার্টে জিনিসটা এফেক্ট করতে পারে, কিন্তু নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ যে আজকে ধরুন একটা যেটা বললাম ফান্ড রেজিং একটা ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাজ, এবার সে টাকাটা রেজ করবে একটা কোনো কোম্পানির জন্য, এবার সে হয়তো টাকাটা আগে ব্যাংকের মাধ্যম দিয়ে টাকাটা যেত কোম্পানির কাছে সেসব হতো, এখন সেটা না হয়ে একটা ডিজিটাল কারেন্সির মাধ্যমে টাকাটা যাবে কোম্পানির কাছে। সো এটা একটা জাস্ট একটা মাধ্যম, কিন্তু দ্য বেসিক টেনেটস অফ যে সেই কোম্পানিতে টাকা দেওয়া উচিত কি উচিত না, সেই ডিসিশনসগুলো তো সেমই থাকবে সেখানে, আই ডোন্ট সি এনি চেঞ্জ।
1: আচ্ছা, ভারতের কোন পাঁচটা ক্যাপ মানে পরের, আমরা বলছি আরও 5-10 বছর পরের ইকোনমির কথা বলছি, কোন পাঁচটা সেক্টর ভারতের ইকোনমির এই যে ইনভেস্টমেন্ট ইকোনমি যেটা সেটার একটা বড় বদল আনতে চলেছে, গ্রোয়িং পাঁচটা সেক্টর কি কি?
0: দেখুন সব সেক্টরই ভালো সেক্টর যেখানে মানুষের তারা একটা বড় শ্রেণী মানুষের রিকোয়ারমেন্ট তারা মিট করছে, রাইট? তো যেহেতু উইথ দ্য চেঞ্জ অফ মানে ধরুন এআই সংক্রান্ত যে সেক্টরে যে কোম্পানিসগুলো, বা ডিফেন্স সেক্টর যেহেতু অনেক ডিফেন্সে ইনভেস্টমেন্ট হচ্ছে, বা ধরুন এনার্জি সেক্টর সেটা একটা অনেক বড় রেভলিউশন হতে চায় চলছে, ওয়াটার রিলেটেড যে টেকনোলজিস, কারণ জল ইজ গেটিং টু বি ভেরি স্কেয়ার্স ইন দ্য ডেজ টু কাম, তো এরকম নানান সেক্টর আছে। তো সানরাইজ সেক্টরসও আছে, আবার ট্র্যাডিশনাল সেক্টর সেরম না, যে সেটা দেখুন আমি এটা খুব সিম্পলভাবে বুঝি, সেটা হচ্ছে গিয়ে যে যা নিউ ইয়র্কে হয়েছে সেটা কিন্তু বোম্বেতে হয়নি, যা বোম্বেতে হয়েছে তা কলকাতায় এখনও হয়নি, আর যা কলকাতায় হয়েছে তা বাঁকুড়া বীরভূমে হয়তো হয়নি, তাই না? তো অনেক কিছু হওয়ার আছে, সেটা ট্র্যাডিশনাল হোক আর সানরাইজ হোক, অনেক কিছু হওয়ার আছে। এবার জিনিসটা হচ্ছে আমরা সেই হওয়ার পথে আমরা পথে খুঁজছি কি না, রাইট? ওয়েদার উই আর গেটিং টু বি কনডিউস টু মেক চেঞ্জেস ইন দ্য লাইফ অফ পিপল, রাইট? তো দ্যাটস হাউ আই লুক ইন টু ইট।
2: আর একটা বিষয় যেটা আমার বিভিন্ন সময় শুনি, কিন্তু যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার তাদের কাছ থেকে শোনাটা খুব জরুরি, যে ক্রাউড ফান্ডিং, এই বিষয়টা ঠিক কি এবং কিভাবে এর সুযোগ যারা উদ্যোগপতি

0: আছেন তারা নিতে পারেন, বা ইনভেস্টমেন্ট ব্যাংকাররা কীভাবে হেল্প করতে পারে?
1: ক্রাউড ফান্ডিংয়ে ইনভেস্টমেন্ট ব্যাংকার্সরা সে অর্থে হেল্প করে না। ক্রাউড ফান্ডিং হচ্ছে গিয়ে যে আমি কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনেক লোকের কাছে, একটা ক্রাউডের কাছে চললাম উইথ আ পার্টিকুলার কজ, যে কিছু একটা ঘটনা ঘটেছে, কোনো ইভেন্ট হয়েছে, কারোর কিছু অসুস্থতা হয়েছে বা হোয়াট এভার, ইট মে বি আ সোশ্যাল কজ অলসো, রাইট, যে আমার আপনার টাকা দিয়ে হেল্প করুন। সো অনেক ক্রাউডের থেকে, মানে অনেক মানুষের থেকে তারা টাকাটাকে একটা জায়গায় জড়ো করে এবার সেই কজে সেটাকে প্লেস করা হচ্ছে টাকাটাকে। সো দ্যাট ইজ হোয়াট ক্রাউড ফান্ডিং ইজ অল অ্যাবাউট। তো এইখানে ইনভেস্টমেন্ট ব্যাংকার্সরা সে অর্থে হেল্প করে না, এখান মানে কিছু সোসাইটিস, কিছু এনজিওস বা কিছু প্ল্যাটফর্মস আছে যারা এই, যার মাধ্যম দিয়ে এটা করা যায়।
2: আচ্ছা, আপনার যে পেশা, আপনি একটা কোম্পানিকে বিচার করেন, তার সমস্যা দেখেন, তার সুবিধে দেখেন, বাইরে থেকে একটা কোম্পানিকে দেখে তার ভিতরের সমস্যা একজন ইনভেস্টমেন্ট ব্যাংকের কী করে বোঝেন, শুধুই ব্যালেন্স শিট দেখে?
1: না না, অ্যাবসলুটলি নট। আমি যেটা বললাম, যে কোনো কোম্পানি সম্বন্ধে জানতে গেলে দু রকমের রিসার্চ হয়, একটা প্রাইমারি রিসার্চ, একটা সেকেন্ডারি রিসার্চ। সেকেন্ডারি রিসার্চ হচ্ছে গিয়ে যেটা আমরা কোনো ওয়েবসাইট, ডেটা বেস, কোনো মানে বাইরে থেকে যে ইনফরমেশান জোগাড় করা, দ্যাট ইজ সেকেন্ডারি রিসার্চ। কিন্তু প্রাইমারি রিসার্চ, আমি কোনো কোম্পানিকে যদি স্টাডি করতে চাই, আমাকে অবভিয়াসলি সেই কোম্পানির মানুষের সাথে কথা বলতে হবে, সেই যে প্রশ্নগুলো আমাদের আছে সেই প্রশ্নগুলো নিয়ে তাদের সামনে যেতে হবে, তাদেরকে কড়া কড়া হয়তো প্রশ্ন করতে হবে যেটা হয়তো তাদের শুনতে ভালো লাগবে না, রাইট? তো অবভিয়াসলি সেখানে লট অফ ইন্টারাকশনস টু টেক প্লেস উইথ দ্য টপ ম্যানেজমেন্ট। তো নিশ্চয়ই দুটো ক্ষেত্রে দুটোভাবেই হয়, মানে একটা ডাইরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে হয় আর একটা সেকেন্ডারি পার্সপেক্টিভেও হয়।
2: আচ্ছা, এই যে ইনভেস্টমেন্ট একটা একটা কেউ করছে, আপনি বলছেন যে সেই ইনভেস্টমেন্ট যিনি ব্যাংকার তিনি ভিতরের ব্যাপারটা বুঝতে পারছেন, কোম্পানি একটা ব্যালেন্স শিট দেয়, কোম্পানির ব্যালেন্স শিট কি সব সত্যি কথা বলে নাকি তার ভেতরে অনেক গল্প থাকে?
1: দেখুন, যদি সব আমরা যদি যে ব্যালেন্স শিট কোম্পানি দেয় সেটাকে যদি আমরা মানে একদম ফেস ভ্যালুতে সব আমরা ট্রাস্ট করে মানুষ, তাহলে ব্যাংকে, ধরুন তারা ব্যাংকে গেল টাকা চাইতে, তাহলে তো ব্যাংক তো সেই ব্যালেন্স শিট দেখেই টাকা দিয়ে দেবে, কিন্তু সেটা হয় না। ব্যাংকে একটা সেট অফ পিপল থাকে যাদেরকে বলা হয় ক্রেডিট অ্যানালিস্ট, রাইট? তাদের কাজ হচ্ছে যে এই কোম্পানিকে টাকা দেবে কি না তার বিষয়ে পুরো স্টাডি তারা করে। তাহলে এরা করে কেন? কেন এই জন্যই করে যে কেননা উই ক্যান নট টেক ইট অন ফেস ভ্যালু, যে সে ব্যালেন্স শিট দিয়েছে একদম আমরা সেটাকে মানে এগ্রেবল হয়ে আমরা টাকা দিতে পারি না, আমাকে পুরো আরও অনেক কিছু জিনিস দেখতেও হবে আর সেখানে আমাদের ক্রস চেক করতে হবে যে ফ্যাক্টস ফিগার্সগুলো ঠিক আছে কি না। তো সেটা ডেফিনেটলি ইজ আ টাস্ক। খালি ব্যালেন্স শিটের ভিত্তিতে কিন্তু টাকা দেওয়া হয় না, মানে এটা অনেকের একটা ভুল ধারণা থাকে, কিন্তু সেরকম না, এটার এর পেছনে পুরো ডিটেল স্টাডি যায় এর পেছনে।
0: এই মুহূর্তে 2248-8085 কে আছেন দেখি। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
3: নমস্কার।
2: হ্যাঁ
0: নমস্কার,
3: আমি নদিয়া জেলার শান্তিপুরের জয়দীপ বিশ্বাস বলছি।
2: বলুন।
3: বলছি যে আচ্ছা, এই যে কোম্পানি বা ব্যাংকের কথা বলছেন, এটা এগুলো যখন মানে তারা বুঝিয়ে ওঠে, তারা কিন্তু সব কাগজপত্র দেয় কিন্তু বলে যে আমি যখন জিজ্ঞাসা করি যে টাকাটা যদি আমার আপনাদের এটা বন্ধ হয়ে যায় তখন আমার কি হবে, তারা তখন বলে যদি এটা উঠেও যায় এটা সরকার টাকা দেবে। তো এইরকম একটা কোম্পানি আমার 12 বছর চলে আমি টাকাটা রেখেছিলাম, আমাকে 35,000 টাকা কিন্তু ওটা কিন্তু চোট হয়ে গেছে, তারা কিন্তু সরকারি কাগজপত্র সবই দেখিয়েছিল, কিন্তু এই যে আমার টাকাটা গেল, তাহলে আমি কাকে বিশ্বাস করে টাকাটা আমি ইনভেস্ট করব, কোনো কোম্পানি বলেন বা কোনো নতুন হঠাৎ বুঝি ওটা ব্যাংক বলেন, আর সেখানে আমার টাকাটা সিকিউরিটি কি বলুন?
1: এটা কি উনি স্টক ইনভেস্টমেন্টের কন্টেক্সটে
2: ব্যাংকে কোন একটা ব্যাংকে রেখেছিলেন?
1: ব্যাংকে রেখেছিলেন উনি, সেই ব্যাংক বন্ধ হয়ে গেছে,
2: মানে কোন একটা কোম্পানিতে রেখেছিলেন বলেন। প্রশ্ন কিন্তু ছিল যে আমি ব্যাংকেও যদি ইনভেস্ট করি আমি কোন বিশ্বাস থেকে করব এবং কিভাবে সেই টাকা আমি উদ্ধার করতে পারি।
1: দেখুন, ব্যাংকে তো আরবিআই আমার এগুলো কোনো মানুষেরই কোনো কন্ট্রোলে সব কিছু তো নেই, তো ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে আরবিআইয়ের উপর ভরসা করতে হবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা রেগুলেটরি বডি, আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে সেবির উপর ভরসা করতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যারা

0: পাচ্ছি না, কিন্তু তার বলে কি কাগজ নেই? আছে। সো পেছনে ডিপোজিটরি পার্টিসিপেন্ট বলা হয়, তো ডিপি, NSDL, CDSL, রাইট, এরকম নানান কোম্পানি আছে যারা এই পুরো কাগজের ব্যাপারটাকে ম্যানেজ করছে। তো তো দেয়ার আর প্রসেসেস ইন প্লেস, আমাদেরকে সেটাকে ভরসা করতে হবে যে সবাই তার কাজটা করছে, প্রসেসেস আর ইন প্লেস। কারণ আমরা যদি খুব নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলি তাহলে তো লাইফই কাটানো যাবে না, তাই না? তো সেই ভরসা নিয়ে এগোতে হবে।
1: এবং পজিটিভ ভরসা থেকে আমাদেরকে আমাদের যে ফেসবুক লাইভ হচ্ছে তার নিচে প্রশ্ন করেছেন শুভ দত্ত, দত্তপুকুর থেকে লিখছেন, আজকের ফাইন্যান্স ও স্টক মার্কেট নিয়ে আলোচনাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুব দরকারি। স্যার, আমি একটি লোকাল ফ্যাক্টরিতে কাজ করি, আমাদের মতো সাধারণ চাকরিজীবীদের আয় সীমিত, তাই জমানো টাকা নিয়ে ঝুঁকি নেওয়ার ক্ষমতাও আমাদের কম। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, অল্প জমানো টাকা দিয়ে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কি আমাদের মতো সাধারণ মানুষের জন্য নিরাপদ? একদম নতুনদের জন্য, যারা মার্কেট সম্পর্কে কিছুই বোঝে না, তাদের জন্য অপেক্ষাকৃত কম ঝুঁকির ইনভেস্টমেন্টের উপায়গুলো যদি স্যার একটু সহজ করে বুঝিয়ে বলেন তবে খুব উপকার হয়। অনুষ্ঠান মন দিয়ে শুনছি, শুভ দত্ত।
0: যেটা বললাম যে নিশ্চয়ই করা যায় আর শুরু করাই উচিত। প্রথমে বুঝি যে কেন করা উচিত, তার একটা একটা এক্সাম্পল দিই। যে আজকে আমার বাবা যখন, ধরুন আমার মনে আছে উনি ব্যাংকের ইন্টারেস্ট পেতেন সেটা 13-14% হতো, রাইট? তারও আগে 16-17% ব্যাংক ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট দিত, সেটা কমতে কমতে এখন 6-7% গিয়ে দাঁড়িয়েছে, রাইট? আজকে যদি আমেরিকায় আপনি ব্যাংকে টাকা রাখেন আপনি পান 1-2%, বলে না ভারতবর্ষ এটা 6-7% কমে গিয়ে দাঁড়ালো 1-2%। আর যদি আমরা তর্কের খাতে ধরেও থাকি যে 6-7% আমরা যদি পাই সেটাও একটা আহামরি কিছু রিটার্ন, কিন্তু আমরা পাচ্ছি না। তো আমাদের আর কি অল্টারনেটিভ আছে যেখান থেকে আমি রিটার্ন জেনারেট করতে পারি, রাইট? তো সেখানে নানান এভিনিউস আছে। আপনি একটু রিয়েল এস্টেটে টাকা লাগান, এবার রিয়েল এস্টেটও ক্যাপিটালটাও আপনার অত বেশি লাগছে। তো যদি আমরা সেইভাবে ভাবি, স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট হচ্ছে একটা জায়গা যেখানে আমি খুব কম টাকায় আমি স্টার্ট তো করতে পারি প্রসেসটা, রাইট? বেটার লেট দ্যান নেভার অ্যাজ ইট ইজ সেড। কেননা আমি প্রথম দিন থেকে খালি টাকা কামাবো এটাই অবজেক্টিভ হওয়া উচিত না, এটা যে একটা আমাকে সারা জীবনের জন্য আয়ের পথ দেখাতে পারে তার জন্য আমাকে এটাকে শিখতে হবে, আর শিখতে একটু সময় লাগে। সেটার জন্য আজকে স্টার্টটা আমি আজকে 500 টাকা দিয়ে শুরু করতে পারি, সেটা ভাবনা চিন্তাটা করাটা খুব জরুরি আমার মনে হয়, রাইট? তো স্টার্ট করাটা খুব জরুরি। এবার করতে করতে মানুষ যখন বোঝে, বুঝতে সে সময়ের সাথে সে তার রোজগারও বাড়বে, তার আয়ও বাড়বে, এখান থেকেও সে একটা সাবজেক্টকে একটা বলা হয় না, দে ওয়ান শুড হ্যাভ 7 sources অফ ইনকাম। যারা রিয়েল ওয়েলদি তারা সবসময় এই কথাটা বলে যে 7টা সোর্স অফ ইনকাম থাকা উচিত। তো আমাদের একটা কোথাও মানসিকতা, আমরা চাকরি করছি তো আর কিছু করবো না বা এরকম, তো সেরকম না। তো আমি এটাকে এরমভাবে দেখি যে আমার যদি মাল্টিপল সোর্স অফ ইনকামের আমার মাইন্ডসেট থাকে তো এটা তো প্যারালাল মাইন্ডসেট, যে আমি চাকরির সাথেও এটা করতে পারি বা ব্যবসা করছি তার সাথেও করতে পারি, এরকম না যে এটাকে আমাকে আলাদা করে করতে হচ্ছে। আর এটা একটা খুব ভুল ধারণা মানুষের যে আমাকে স্টক মার্কেট করতে গেলে হয়তো পুরোটা সময় স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, আদৌ সেটা না। আমি যদি একটা সুইং ট্রেডার হই, আমি হতে পারে যে আমি, ধরুন একটা কথার কথা বলছি, যে একটা মাসে 30 দিনের মধ্যে 22 দিন ধরুন ট্রেডিং ডেজ, হ্যাঁ, মার্কেট খোলা থাকে। এবার আপনি 1000 টাকা করে প্রতিদিন কামাচ্ছেন ইন্ট্রাডেতে, সেটাও হতে পারে, বা তার মানে 22 দিনে আপনি 22,000 কামালেন। আবার হতে পারে সুইং ট্রেডিং করে আপনি 22 দিনে 22,000 টাকা কামালেন, দুটো ক্ষেত্রেই 22,000 কামালেন। কিন্তু এইখানে সুইং ট্রেডিংয়ে আপনি সবসময় স্ক্রিনের সামনে বসে থাকতে হচ্ছে না, আপনি বাকি কাজের সাথে সাথে আপনি করতে পারছেন। আবার এইদিকে ইন্ট্রাডেতে যতবার কেনা বেচা করছেন তত কিন্তু আপনার ট্যাক্স চার্জেস লাগছে, যেটা কিন্তু সুইং ট্রেডিংয়ে লাগছে না। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বোঝা খুব প্রয়োজন, যে আমি কীভাবে জিনিসপত্রগুলোকে দেখবো। সব কিছু করা যায় যদি আমরা ডিসিপ্লিন থাকি, যদি আমরা বুঝে করি জিনিসটাকে, রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল প্রিজার্ভেশন ভালো করে করি। আর এইসব তখনই করতে পারবো যখন উই আর ওপেন টু লার্নিং। আমরা যদি শিখতে রাজি থাকি তাহলে আমরা এইসব করতে পারবো। তো প্রথম কোয়েশ্চেন হওয়া উচিত আমার মনে হয় যে আমি রেডি টু লার্ন। যদি লার্ন করার এ থাকে, এবার হচ্ছে গিয়ে আমাকে ঠিক গুরু খুঁজতে হবে যে কে আমাকে এটা শেখাতে পারবে।
2: ঠিক গুরু খোঁজার নিয়ম কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে?
0: ঠিক গুরু ইন দ্য সেন্স একটু তো হাত পায়ের মারতেই হয় যে ফিগার আউট করতে হয় যে

0: কার থেকে, এটাও কিছুটা আমি বলবো কিছু লাকও কিন্তু, বলে না দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য লাকি ইউ গেট, রাইট? আমি যদি খুঁজতে থাকি আমি আই উইল ফিগার আউট সাম পার্সন অর দি আদার। আজকের দিনে তো অনলাইনে যদি আমরা খুঁজতে থাকি, ফেসবুক ফেসবুকে অলরেডি অ্যাড ফ্যাড চলে আসে, যেখানে যারা শেখায় তাদেরকে দেখা যায়। তো এবার আমাকে বুঝতে হবে যে কার সাথে আমি কানেক্ট করতে পারছি, কার বোঝানো স্টাইল বা তার কার কি ব্যাকগ্রাউন্ড, সেই সাথে একটা মানুষ যদি কানেক্ট করতে পারে, তার মনে হয় যে এনার থেকে আমি শিখতে পারি। আর দেখুন, শেখা ইজ অলসো আ রিলেটিভ টার্ম, কেউ আপনাকে 100% পুরো শিখে দিতে তো পারবে না, শেখাও ইজ অলসো আ কন্টিনিউয়াস প্রসেস। আমরা যতদিন না মারা যাবো প্রতিদিনই একটা শেখার অপরচুনিটিও থাকবে আর হয়তো আমরা শিখবো, কিন্তু শেখার মানে ওই পারফেক্ট খুঁজতে গিয়ে মুশকিল হয়ে যায়। আমাদেরকে প্রোগ্রেস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড পারফেকশন অ্যাজ ইট ইজ সেড, রাইট? সো প্রোগ্রেস করতে হবে, যা যতটা পাচ্ছি ভাবনা চিন্তা করে এবার নেমে পড়ো ফিল্ডে, রাইট? তো এমন কিছু হবে না যে কারোর থেকে এত বুদ্ধি লাগিয়ে বা এ লাগিয়ে যে আমি কারোর থেকে কিছুই শিখতে পারবো না। কারোর থেকে হয়তো 80% শিখবো, কারোর থেকে 60% শিখবো, কিন্তু আমি যদি 60%ও কারোর থেকে শিখি, তো আমি তো 60% লাইফে আগে এগোলাম, তাই না?
1: তো মার্কেট ক্র্যাশ করে, আপনারা তো শান্ত থাকেন কি করে? ইনভেস্টমেন্ট ব্যাংকাররা সাধারণ মানুষের তো ত্রাহি ত্রাহি
0: কেন? ওই আমরা রিস্ক ম্যানেজমেন্টটা আমরা ভালো করে বুঝি, যে আমরা যখন ট্রেড নিতে যাই আমরা এইটা মাথায় রাখি যে আমার ম্যাক্সিমাম লস করার কি আছে, রাইট? তো আমরা যেহেতু সেই কথা বললাম যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আমরা জানি আমাদের ম্যাক্সিমাম লস করার আছে এইটা, তো সেটা যদি হয়। আর এটা একটা খুব ভুল ধারণা যে মার্কেট খারাপ হলে সেটা, বরঞ্চ সেটা ভালো জায়গা, অ্যাজ ওয়ারেন বাফেট সেজ, রাইট? বাই ওয়েন এভরিওয়ান ইজ সেলিং, সেল ওয়েন এভরিওয়ান ইজ বাইং, রাইট? তো মার্কেট যখন পড়ছে, আপনি একটা মার্কেটের সবথেকে যদি ভালো জিনিস কম দামে পান আপনি নেবেন না, রাইট? সো জিনিসটা হচ্ছে এভরিথিং ইজ রিলেটিভ, যখন মার্কেট পড়ছে তার মানে সেই জিনিসটার দাম কম হচ্ছে আজকে, দ্যাটস আ অপরচুনিটি দ্যাট ইউ আর গেটিং। আজকে কোভিডের মতো সিচুয়েশন ধরুন, কোভিডে কত কিছু প্রাইস পড়ে গেছে, তারপর কতটা মার্কেট উঠেছে সেখান থেকে, তো যারা সেই সময় কিনেছিল তারা তো দে মেড দ্য মোস্ট আউট অফ দ্যাট। তো মানুষ বেশি মার্কেটকে নিয়ে মাথা ঘামায়, যেটা আমার মনে হয় খুব ভুল করে তারা, তাকে বেশি স্টককে নিয়ে মাথা ঘামাতে হবে, সেক্টরকে নিয়ে মাথা ঘামাতে হবে, রাইট? মার্কেট যদি আমি ইন্ডেক্সে টাকা লাগাই তখন হয়তো বেশি এ হয়, কিন্তু ইন্ডেক্সে তো তখন ডেরিভেটিভসের ব্যাপার এসে যায়, সেগুলো আরও অনেক হায়ার ব্যাপার এসে যায়। যদি আমরা বেসিকই না বুঝি, ইকুইটি মার্কেট না বুঝি, তো সেই নিয়ে আমার মনে হয় না।
2: আচ্ছা, এই যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, মার্কেট খারাপ থাকার সময় ইনভেস্টমেন্ট করা ভালো না, ভালো থাকার সময়, হাই থাকার সময়, মার্কেট যখন চাঙ্গা থাকে?
0: ওয়ারেন বাফেট আমাদের সবসময় সেটাই বলেন না, যে বাই ওয়েন এভরিওয়ান ইজ সেলিং, রাইট? তো যখন মার্কেট খারাপ থাকে, যদি আপনি সেইখানে পোটেনশিয়াল ভালো স্টকস আইডেন্টিফাই করতে পারেন, দ্যাট গিভস ইউ দ্য ম্যাক্সিমাম রিটার্ন, রাইট? তো দ্যাট গিভস অলওয়েজ গিভস অপরচুনিটি। দেখুন, অপরচুনিটি আসতেই থাকে, প্রশ্নটা হচ্ছে আপনি সেই অপরচুনিটির জন্য ওয়েট করছেন কি না। ঠিক মানে ওয়েন দ্য রাবার মিটস দ্য রোড, যখন একদম সেই সুযোগটা আসছে আপনি তখন গিয়ে ট্রেডটা নিচ্ছেন কিনা। তো ইটস অল অ্যাবাউট ফাইন্ডিং দোজ রাইট অপরচুনিটিস, সেটা সবসময় আসে, ভালো সময় আসে, খারাপ সময় আসে।
1: কোনো কোম্পানির শেয়ার খুব দামি হয়ে গেছে, আমি বাইরে থেকে বুঝবো কি করে?
0: যেটাকে বলা হয় ওভার ভ্যালুড হয়ে গেছে, রাইট? তো তার কিছু টেকনিক্যাল উপায় আছে, যেমন পি রেশিও আমরা দেখি আর কি, প্রাইস ইকুইটি রেশিও, তারপর আপনার আর্নিংস ইল্ড দেখি আমরা, প্রাইস টু বুক ভ্যালু দেখি, এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার, পেগ রেশিও দেখি আমরা, তো এগুলো নানা রকম টেকনিক্যাল জিনিসপত্র আছে যেগুলো যদি আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এই স্টকটা হাইলি ভ্যালুড, মানে ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালুড কি কোথায় দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে আমরা সেন্স পাই। বাট পি ডেফিনেটলি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি।
1: ধরুন কেউ সুইং ট্রেডিং করতে চাইছে, তার একটা লক্ষ্য আছে, কোনো একটা জিনিস সে করবে, হাতে 3-4 মাস সময় আছে, তার প্রাথমিক কি কাজ করা উচিত? একটা ডিম্যাট অ্যাকাউন্ট সে খুলেছে, এবার সে কি করবে?
0: সে শেয়ারকে স্টাডি করবে, মানে তাকে সুইং ট্রেডিংয়ের কনটেক্সটে তাকে বুঝতে হবে যে আমি কি স্ট্র্যাটেজি মানে ইউজ করব। তো বেসিক্যালি স্টককে ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ইউজ, একটা কথা যেটা বলে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে আমি কোন স্টক কিনবো, কখন কিনবো, কতটা কিনবো, কতটা রিস্ক নেব আর কখন বেরোবো, এই 5টা জিনিস নিয়ে যখন আমি

0: এগোই, তখন সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি। তো আমি যদি সুইং ট্রেডিং করি, আমাকে জানতে হবে যে আমার কী কী জানা স্ট্র্যাটেজি আছে। এবার যখন আমি স্ট্র্যাটেজির, ধরুন পাঁচটা স্ট্র্যাটেজি আছে, এবার কোন স্ট্র্যাটেজির তে, ধরুন আমি একটা এ নামক স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিতে যদি আমার তার স্ক্যানার থাকে, তাহলে আমি স্ক্যানারকে ব্যবহার করে আমি এত এত স্টকের মধ্যে থেকে সেই স্টককে আইডেন্টিফাই করতে পারছি যেটা এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি সেই স্টকে টাকা লাগাতে পারি, রাইট? তো সেই জন্য স্ট্র্যাটেজিকে বুঝতে হবে আমাকে, এই টেকনোলজিকে আমরা কীরকমভাবে ব্যবহার করতে পারি সেরকমভাবে এ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমার কাউকে ভালো লাগে, কোনো কোম্পানিকে ভালো লাগে বলেই আমি সেই কোম্পানিতে টাকা লাগিয়ে দেবো, রাইট? তার একটা প্রসেস আছে, তার পুরো স্টাডি আছে।
1: আমাদের আলোচনা হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের রিস্ক নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে একজন শ্রোতা আছেন। হ্যালো,
2: আমি বিবেক রঞ্জন দাস বলছি, ওডিআরসি বেহালা থেকে। এই বন্ডের ক্ষেত্রে এই দেখা যায় যে ট্রিপল এ রেটিং, কেয়ার অ্যান্ড ক্রাইসিল এই রকম লেখা থাকে, এই যে রেটিংগুলো, এইগুলো থেকে কি বোঝা যায়? এবং এই যে যারা রেট করছে, এগুলো কি সরকারি সংস্থা এই বন্ডের ক্ষেত্রে? আর ওই যে রেড হেরিং প্রসপেক্টাস বলে, ওটাকে, ওটার মানেটা কি?
0: আলোচনা করি। সো বেসিক্যালি কী হয়, ধরুন আমি একটা সিম্পলভাবে বোঝাচ্ছি যে আপনি ধরুন একটা কোম্পানিতে গেলেন, আপনার 1,000 কোটি টাকা লোন চাই, আপনার একটা কোম্পানি আছে। এবার আপনি ব্যাংকের কাছে গেলেন, ব্যাংক কী করে, ব্যাংক তো তাদের স্টাডি করবে, এই যে বললাম ক্রেডিট অ্যানালিস্ট, ক্রেডিট অ্যানালিস্ট বলে তাদেরকে, যারা ক্রেডিট অ্যানালিসিস করে, মানে একটা কোম্পানিকে টাকা দেবে কি দেবে না সে বিষয়ে স্টাডি করে। তো তার জন্য তারা ইন্টারনালি একটা রেটিং করে যে সেই কোম্পানির রেটিংটা কী হতে পারে, তাদের একটা ইন্টারনাল ফ্রেমওয়ার্ক আছে যার মাধ্যমে সেটা করে। আরেকটা জিনিস তারা করে, তারা একটা এক্সটার্নাল কোম্পানির কাছে একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন নেয়, মানে এরকম না যে থার্ড পার্টিটা যা বলবে তাই করব, কিন্তু তার একটা ভিউজ নেব যে তারা কি বলতে চাইছে। এই যে থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট যে ইউনিটের কাছে তারা যে এই গাইডেন্সটা নেয়, তাদেরকে বলা হয় ক্রেডিট রেটিং এজেন্সিস। এই যে আপনি বললেন এরকম অনেক, মানে ক্রিসিল, কেয়ার, ইকরা, পিচ, ব্রিকওয়ার্ক, অ্যাসিউড, এরকম নানা রকম রেটিং এজেন্সিস আছে। এবার এরা যে রেটিং এজেন্সিস, তারা কি করে, এই টপ ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করে, তারা প্রাইমারি রিসার্চ করে, তার মাধ্যমে সব ইনফরমেশনগুলো কালেক্ট করে, করে ওদের একটা 8-point রেটিং স্কেল হয়। এই 8-point রেটিং স্কেলটা এরকমভাবে হয়, ট্রিপল এ, ডাবল এ, এ, ট্রিপল বি, ডাবল বি, বি, সি আর ডি। তার মানে সব থেকে বেস্ট রেটিংটা হচ্ছে ট্রিপল এ। তাহলে যদি একটা কোম্পানি ট্রিপল এ রেটেড হয়, তার মানে কি, সে মোটামুটি নিশ্চয়ই ভালো করছে, সেই জন্য সেরকম রেটিং সে পাচ্ছে। তো এবার এই কোম্পানিও কেন রেটেড, নিজেকে রেটিং করাতে চায়, কেন সে যদি ট্রিপল এ রেটিং পায়, সে কিন্তু ভালো নেগোশিয়েট করতে পারবে অন দ্য ফান্ডিং পার্ট, যে সে ব্যাংক থেকে যে লোন নিচ্ছে, সে যদি 1%, 1.5% ইন্টারেস্ট কমাতে পারে, সেটা একটা অনেক বড় লাভ তাদের জন্য, রাইট? প্লাস এটা একটা পিআর এর এতেও কাজে দেয় যে আমি একটা ট্রিপল এ কোম্পানি, রাইট? তো আই হোপ আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আপনি পেলেন। আর দ্বিতীয় যেটা, সেটাকে বলা হয় RHP, মানে রেড হিয়ারিং প্রসপেক্টাস। সো কী হয়, যখন একটা কোম্পানি IPOতে যায়, তো তাদের তো টাকা লাগবে, তো মার্কেটের কাছে টাকা চাইতে যায়। এবার মার্কেটে যারা টাকা দেবে, যে ইনভেস্টার্স বা সাধারণ মানুষ যে টাকা লাগাবে, তারা তো একটা কোম্পানিটার সম্বন্ধে জানতে চাইবে। তো তারা কি করে জানবে, তো তারা দে নিড টু ফল ব্যাক অন সামথিং কল, যেটাকে বলা হয় RHP, মানে রেড হিয়ারিং প্রসপেক্টাস। রেড হিয়ারিং প্রসপেক্টাস কি, একটা মানে অনেক পেজের একটা ডকুমেন্ট, যেটা প্রথমে কোম্পানি, দেখুন আমি আপনি গেলেই তো সেবি আপনাকে এ দেবে না, অ্যালাউ করবে না টাকা রেস করতে। সেবি বুঝতে চাইবে যে আপনি কেন টাকা রেস করতে চাইছেন সাধারণ মানুষের থেকে। তো এই কোম্পানি বোঝাবে কি করে, তারা যে ডকুমেন্টটা তৈরি করবে প্রথমে, সেটা যেটা সেবির সামনে প্লেস করবে, সেটাকে বলা হয় DRHP, ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাস। এবার সেবির নানা রকম প্রশ্ন থাকতে পারে, এই কোম্পানি সেই উত্তর দিয়ে তারা

0: যখন ফাইনালাইজ করলো যে রিপোর্টটা, সেটাকে বলে RHP রেড হিয়ারিং প্রসপেক্টাস। সেটা এবার সাধারণ মানুষ যারা ইনভেস্ট করবে তাদের সামনে প্লেস করায়, যাতে তারা যেন একটা কনসিয়াসলি বুঝে সেই কোম্পানিতে টাকাটা লাগায়। এই ডকুমেন্ট সেট তাতে হেল্প করে।
1: আমরা আরও একটা প্রশ্নে থাকবো, যে ধরুন এই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের কথা বলছিলেন, একটা ছোট বা মাঝারি যারা কোম্পানি, তারা ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছে গেলে কোন দিকটা লক্ষ্য রাখবে যাতে তারা এই ইনভেস্টমেন্ট পায়?
0: মানে ইনভেস্টমেন্ট ব্যাংকার কীরকম হতে পারে, যাদের যারা হেল্প করতে পারে তাদেরকে টাকা রেজ করতে? সো দেখুন, এবার জিনিসটা হচ্ছে গিয়ে পৃথিবীর লেভেলে যারা টপ মোস্ট ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কোম্পানিজ, JP Morgan, মর্গান স্ট্যানলি, তারা তো লাখ লাখ কোটি কোটি টাকার যে বড় বড় ট্রানজ্যাকশানসগুলো ডিল করছে তাদের সাথে জড়িত, এবার তাদের ফিজও অনেক বেশি হয়, রাইট? এবার ধরুন যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা মিড কর্পোরেট যাদেরকে বলা হয়, তারা তো এত কোটি কোটি টাকা ফিজ দিতে পারবে না। তো তাদের সেকেন্ড লেভেল, মানে মানে কি বলবো, মানে সব কোম্পানি তো একটা স্মল এন্টারপ্রাইজ হয়, মিড সাইজ হয় আর লার্জ কোম্পানিজ হয়। তো সেরকমই এই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ওয়ার্ল্ডেও ছোটো কোম্পানি হয়, মাঝারি কোম্পানি হয় আর বড় কোম্পানি হয়। তো তারা তখন এই মাঝারি কোম্পানিকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, আর অনেক সময় এই কোম্পানিগুলো নিস স্পেসিফিক হয়, মানে কেউ হয়তো রিয়েল এস্টেট ফান্ডিংয়ের জন্যেই তারা তাদেরকে হেল্প করছে, বাট এদেরকে অনেকে যদি পিওরলি ডেট, মানে ব্যাংক থেকে টাকা রেজ করতে যায়, তো এদেরকে বলে ডেট সিন্ডিকেশন কোম্পানিজ, তো তাদের কাছে তারা রিচ আউট করে, রাইট? তো এরকম নানান মানে প্রতিষ্ঠান, অবভিয়াসলি তাদের রেপুটেশন, তাদের পাস্ট যে কাজ কীরকম তারা করেছে তার সম্বন্ধে তো একটা ধারণা, একটু রিসার্চ তো করতেই হয়। যে কোনো জিনিসে আমরা কিছু কিনতে গেলে তো আমাদের একটু রিসার্চ আমরা করেই থাকি, তো সেরকম এক্ষেত্রেও প্রযোজ্য।
2: সময় খুব বেশি নেই হাতে, যে প্রশ্নটা না জানলেই আজকে নয়, যে ভারতীয় মধ্যবিত্তের হাতে টাকা আসছে, এটা কি ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো নাকি এটা মার্কেটের জন্য খুব ভালো নয়?
0: না, নিশ্চয়ই টাকা যত আসবে, যত রোল করবে, একটা ইকোনমিক্সের এটা একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম, রাইট? টাকা যত রোল করবে তত আমাদের গ্রোথ হবে আর কি। তো সেটা ওয়ান অফ দ্য মেজর রিজন অ্যাজ টু আমাদের ভারতবর্ষে যে অ্যান্টিসিপেটেড গভর্নমেন্ট চাইছে 2047 মধ্যে আমাদের GDP যাতে $55 trillion হয়। কত হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা মানে ব্রিজ করার এ তো আছে, আর সেটা কী ভিত্তিতে তারা ভাবছে? কারণ আমাদের যে এই 140 কোটি জনসংখ্যা, তার মধ্যে 70% জনসংখ্যা হচ্ছে 27-এর নিচে। তো এই যে আমাদের ইয়াং একটা দেশ, যেটা নেক্সট 10, 20, 30, 40, 50, 60 বছর যে কাজ করবে আর উপার্জন করবে আর স্পেন্ডও করবে, রাইট? কেন আমাদের জেনারেশন, আমরা ছোটোবেলায় যত না স্পেন্ড করার অপরচুনিটি পেয়েছি বা করেছি, আজকের জেনারেশন অনেক বেশি সেটা করে। আর যত সেটা এ হবে আর কি, টাকা ইনভেস্ট করবে বা টাকা স্পেন্ড করবে, তত সার্কুলার ফ্লো অফ মানি যত হবে তত আমাদের দেশের জন্য নিঃসন্দেহে সেটা খুব ভালো।
1: আমাদের আলোচনা চলছে এবং এত সুন্দর আলোচনা হচ্ছে, প্রচুর মানুষ ফোনও করছেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তার নিচে কমেন্ট সেকশানে গিয়ে অনেকে লিখছেন অনুষ্ঠান সম্পর্কে, অনুষ্ঠান তাদের ভালো লাগছে বলে, এবং তাদের কাছে পরিষ্কার হয়েছে যে ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা আসলে কি, কেন ইনভেস্টমেন্ট ব্যাংকিং। আমি এবার একটু অন্য ধরনের প্রশ্ন করি, এই যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং যদি একজন সাধারণ মানুষ জানে, তার লাভ কি?
0: সাধারণ মানুষ জানে, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং যদি একটা সাধারণ মানুষ শব্দটা শোনে বা বোঝে, তার প্রথম বোঝা উচিত যে এটা একটা ভীষণ বড় একটা দুনিয়া, যেখানে তার ফ্যামিলির যদি কেউ চাকরি বাকরি এই জায়গায় পেতে পারে, সে কিন্তু একটা দারুণ কেরিয়ার বানাতে পারে, রাইট? আর তো আমি তো বলবো প্রথম মানুষকে বোঝা উচিত এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যারা আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমি নিজেই এই বিষয়ে কিছু জানতাম না, পরে জেনেছি, আর পরে জানলাম যে এত বড় একটা কাজ আছে যেটার সাথে প্রতিদিন আমরা কিন্তু কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছি, কিন্তু আমরা সেই জিনিসটার সম্বন্ধে খুব একটা আমাদের ওয়াকিবহল আমরা নই। আজকে আমাদের যেটা বললাম, পৃথিবীর সবথেকে হায়েস্ট স্যালারি যে চাকরি মানুষ পাচ্ছে, ওয়ার্ল্ড

0: স্ট্রিটে, দে আর অল ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার্স। তো তো আপনি আপনার ফ্যামিলিতে যদি কেউ ছেলে মেয়ে থাকে যারা ভালো কেরিয়ার বানাতে চায়, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার ভাবি, কিন্তু আসল টাকার দিক দিয়ে গেম কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার্সরা খেলে নিয়ে চলে যাচ্ছে। তো আপনি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কমিউনিটির মধ্যে যদি আসেন, তো চাকরির জন্যও আপনার লাভ আর নিজের ইনভেস্টমেন্টের জন্যও আপনার লাভ, তাই না? তো এটা দুটো ক্ষেত্রেই আপনার কাজে দিচ্ছে, আর এটা একটা খুব ইন্টারেস্টিং ফিল্ড। আপনি যখন প্রতিনিয়ত বিজনেস নিয়ে স্টাডি করছেন, অ্যানালিসিস করছেন, রিসার্চ করছেন, তো আপনি নিজে বুঝতে পারছেন যে কত বিজনেস অপরচুনিটিস আছে। আজকে ধরুন আমি কাজের সুবাদে পুরো ভারতবর্ষ ঘুরেছি, একদম মানে রোডে, কেন আমি এত ফ্যাক্টরিজে ভিজিট করতাম, রাইট, ভারতবর্ষে বা বিদেশেও কিছু জায়গায়। তো অনেকে ভারতবর্ষে এটা হয়তো জানেই না যে ভারতবর্ষে 450টা ক্লাস্টার আছে। ক্লাস্টার মানে কি? যে একটা জায়গায় একই রকমের বিজনেস, ধরুন মোরবি গুজরাটে হচ্ছে ফর সেরামিক্স, তিরুপুর সাউথে হচ্ছে ইজ ফর সে টেক্সটাইল, সুরাত ইজ ফর টেক্সটাইল ডায়মন্ড, রাইট, মোরাদাবাদ ইজ ফর ব্রোঞ্জ। একটা এই যে আমরা সাধারণ মানুষ যে ভাবি চাকরি বাকরি নেই, কী করবো কী করবো, কেউ যদি একটু তারা সারা ভারতবর্ষে একটু ট্রেনে করে ট্রাভেল করে এই ক্লাস্টারগুলোকে যদি একবার ঘুরে নেয়, তারা এত অপরচুনিটি দেখতে পায় যে কি কত কিছু করা যায়। তো তো মানে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং খালি আমাকে একটা চাকরির এতে না, আমাকে ব্যবসা করতে হেল্প করে, একটা ইনভেস্টমেন্টে হেল্প করে। একটা মানুষ কামায় কি করে? একটা মানুষ কামারবার চারটি উপায় আছে, যেটাকে আমি সেবি কথাটা যদি মনে রাখি, সেবি মানে সেই সেবি না, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া না, বাট সেবি মানে এস মানে সেলফ এমপ্লয়মেন্ট, যে আমি যদি ডাক্তার হই, লয়ার হই, যে আমি একটা প্রফেশনের সাথে যুক্ত। ই হচ্ছে এমপ্লয়মেন্ট, আমি চাকরি করে কামাচ্ছি। বি হচ্ছে বিজনেস করে কামাচ্ছি, আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট করে কামাচ্ছি। তো আমি যাই করি না কেন, এই চারটে জিনিসের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে ব্যাপারটা। কিন্তু এইখানে বিজনেস আর যখন আমি সেলফ এমপ্লয়মেন্ট আর এমপ্লয়মেন্ট, সেখানে হোয়াট আই এম ট্রেডিং মাই টাইম ফর মানি, আমি যত কাজ করছি তত আমি উপার্জন করছি। একটা ডাক্তার 50টা পেশেন্ট দেখছে, সে 500টা দেখবে, তার বিয়ন্ড কিন্তু সে দেখতে পারবে না। কিন্তু বিজনেস আর ইনভেস্টমেন্টে কি, ইউ আর ট্রেডিং মানি ফর মানি, আমি টাকা লাগাচ্ছি যাতে আমি টাকা ইনকাম করছি। এই যে মানসিকতায় যে চেঞ্জ হয়, ভাবনা চিন্তায় চেঞ্জ হয়, অপরচুনিটিস যেটা আমরা দেখতে পারি, মানে কুয়ে কা মেন্ডক বলে না, মানে কুয়ের মধ্যে আমি বসে থাকছি না, আমি পুরো দুনিয়া দেখছি যে কত কিছু হতে পারে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা অনেক বিকাশ ঘটে।
1: আমরাও কিন্তু আজকে একটা দুনিয়া দেখলাম, তার কারণ এই যে দুনিয়াটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রায় মানুষের কাছে অজানা ছিল, আর এত সুন্দরভাবে আপনি বললেন, প্রচুর মানুষ এলো, তারা শুনলো, কথা বললো, আগামী দিন ধারণাটা পরিষ্কার হলো, কারণ এটা জানাটা জরুরি। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
2: থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ফিরে আসছি ঠিক 11:10।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ভবতারিণী। प्रधानमंत्री नरेंद्र मोदी ने जनसंख्या वृद्धि और भविष्य में पानी की जरूरतों सहित शहरीकरण से उत्पन्न चुनौतियों के प्रति शहरी स्थानीय निकायों को संवेदनशील बनाने का आह्वान किया है। उन्होंने आज जल शक्ति मंत्रालय की ओर से आयोजित 2 दिवसीय राष्ट्रीय विभागीय जल सम्मेलन के समापन सत्र की अध्यक्षता करते हुए शहरी स्थानीय निकायों को भी इसी प्रकार के चिंतन शिविर आयोजित करने का सुझाव दिया। श्री मोदी ने अधिक से अधिक जल बचत तकनीक अपनाने का भी आह्वान किया। प्रधानमंत्री ने 2 दिवसीय गहन विचार विमर्श की सराहना की। उन्होंने सुझाव दिया कि ये सम्मेलन एक बार की कवायद नहीं रह जानी चाहिए, बल्कि निरंतर समीक्षा और आगे की भी कार्रवाई होनी चाहिए। श्री मोदी ने जन भागीदारी पर जोर देते हुए कहा कि लोगों में व्यापक जागरूकता उत्पन्न करने के लिए जल उत्सव आयोजन को बढ़ावा दिया जाना चाहिए। श्री मोदी ने बांध सुरक्षा के लिए प्रत्येक मानसून से पहले ठोस तैयारी, निर्धारित सावधानियों का पालन और शैक्षिक पाठ्यक्रमों में उपयुक्त रूप से शामिल स्कूली छात्रों के बीच जागरूकता पर जोर दिया। प्रधानमंत्री ने विश्वविद्यालय और उच्च शिक्षण संस्थानों में जल प्रबंधन और इसके प्रशासन से संबंधित ज्ञान और क्षमता मजबूत बनाने का आह्वान किया। भारत का पांचवा विमान राहत और बचाव सहायता लेकर आज नेपाल पहुंचा। विमान में विशेष सुरंग बचाव उपकरणों से सुसज्जित 11 सदस्यीय बचाव दल और 5.5 टन आवश्यक दवाएं हैं। इस बीच

স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডাক্তার, হাসপাতালের দূরত্ব। মহারাষ্ট্রের ভূষাওয়াল রেলওয়ে ডিভিশনের এই সমস্যার সমাধানে একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে। পুরনো একটি ট্রেনের কোচকে তারা রূপান্তরিত করেছে একটি চলমান হাসপাতালে। এই মোবাইল হাসপাতালটি সপ্তাহে নির্দিষ্ট দিনে দূরবর্তী এবং প্রান্তিক রেল স্টেশনগুলোতে, যেখানে সাধারণ মানুষ বা রেলকর্মীরা থাকে, গিয়ে চিকিৎসা বা সেবা প্রদান করে। ভূষাওয়াল ডিভিশনের আওতায় বিশাল এলাকা জুড়ে ছোট ছোট স্টেশন রয়েছে। সেখানকার রেলকর্মী তাদের পরিবারের সদস্যদের বড় শহরের হাসপাতালে যেতে হলে প্রায় দু তিন ঘন্টা রেল বা সড়ক পথে যেতে হতো, ফলে ছোটোখাটো অসুখ বিসুখ হলে তারা চিকিৎসা করাতে যেতেন না, যা পরে বড় রোগে পরিণত হতো। এই দূরত্বের বাধা দূর করতেই রুদ্র হাসপাতাল অন হুইলস চালু করা হয়। সেই চালুর ইতিহাস বা লড়াই শোনাবো আপনাদের পরপর দুটো গানের বিরতির পর।

মনোলক্ষীর কম্পিত কায়, চঞ্চল অন্তর, ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্ত্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।

0: সোনালী বিকেলগুলো হারিয়ে গেলেও রুদ্রর মতো লোকজন হারায় না। ভারতের গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডাক্তার আর হাসপাতালের দূরত্ব। মহারাষ্ট্রের ভোসাওয়াল রেলওয়ে ডিভিশন এই সমস্যার সমাধানে এক অসাধারণ উদ্যোগ নিয়েছে। পুরনো একটি ট্রেনের কোচকে তারা রূপান্তরিত করেছে একটি চলমান হাসপাতালে। এই মোবাইল হাসপাতালটি সপ্তাহে নির্দিষ্ট দিনে দূরবর্তী ও প্রত্যন্ত রেল স্টেশনগুলো, যেখানে কিনা সাধারণ মানুষ বা রেলকর্মীরা থাকেন, সেখানে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। ভোসাওয়াল ডিভিশনের আওতায় বিশাল এলাকা জুড়ে ছোট ছোট নানা স্টেশন রয়েছে। সেখানকার রেলকর্মী ও তাদের পরিবারের সদস্যদের বড় শহরের হাসপাতালে যেতে হলে প্রায় দু তিন ঘন্টা রেল বা সড়ক পথে ভ্রমণ করতে হতো, ফলে ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা চিকিৎসা করাতে যেতেন না, যা পরে বড় রোগে পরিণত হতো। এই দূরত্বের বাধা দূর করতেই রুদ্র হাসপাতাল অন ওয়েলস চালু করা হয়। এই হাসপাতাল কিভাবে কাজ করে
1: সে কথা বলবো, তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে।
2: Coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: বেঁচে থাকার গানে শুনছি রুদ্র হাসপাতালের লড়াইয়ের কথা এবং প্রান্তিক মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে এই রুদ্র হাসপাতাল। বিশ্বজিৎ আর মনীষার সঙ্গে রয়েছেন 100.1 FM গোল্ডে। পরপর বিজ্ঞাপন বিরতি এবং গানের বিরতির পর ফিরে আসছি বেঁচে থাকার গান নিয়ে।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে বেঁচে থাকার গান।

100.1 FM গোল্ডে বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। বলছিলাম রুদ্র হাসপাতালের কথা। এই হাসপাতাল ট্রেনের রেলের নিজস্ব ওয়ার্কশপে দক্ষ কারিগররা আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি দিয়ে তৈরি করেছেন। নিয়মিত সময়সূচি মেনে ট্রেনটি নির্দিষ্ট স্টেশনে পৌঁছায়। সেখানে রেলের বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং প্যারামেডিকেল স্টাফরা উপস্থিত থাকেন। রোগীরা প্রথমে সাধারণ পরীক্ষা নিরীক্ষা করান। এখানে রক্তচাপ, ডায়াবেটিস, ইসিজি, সাধারণ রক্ত পরীক্ষা, চোখ, দাঁত, গাইনোকোলজি এবং শিশু রোগের বিশেষ চিকিৎসা দেওয়া হয়। জটিল রোগের ক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে বড় হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ করানো হয়। আর এই প্রকল্পটি একটি রোল মডেল হয়ে উঠেছে। 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চের মধ্যে এই মোবাইল হাসপাতালটি 28টি ক্যাম্প পরিচালনা করেছে এবং 4321 জনের বেশি রোগীকে সেবা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল চিকিৎসা শেষে প্রতিটি রোগীকে একটি ইউনিক আইডি দেওয়া হয়, যাতে পরবর্তী ভূষাওয়ালের প্রধান রেল হাসপাতালে গেলে ফাইল খুঁজে পাওয়া এবং ফলো আপ করা সহজ হয়। সাফল্যের পর রেল কর্তৃপক্ষ এখন দ্বিতীয় আরেকটি কোচকে রূপান্তরিত করবে বলে ভাবছে এবং সেখানে মজার কথা বা বলা যায় অভিনব উদ্যোগ, ছোট অপারেশন থিয়েটার তৈরি করার পরিকল্পনা।

0: পরিকল্পনা রয়েছে যাতে প্রাথমিক ছোট অস্ত্রোপচারও এই ট্রেনে সম্ভব হয়।
1: আর এই উদ্যোগ প্রমাণ করে যে বড় বড় হাসপাতাল তৈরি করার পাশাপাশি যদি সুচতুরভাবে এই ধরনের হাসপাতাল তৈরি করা যায়, কাজে লাগানো যায়, তাহলে অতিরিক্ত বাজেট ছাড়া খুব দূরবর্তী মানুষের কাছেও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব। রুদ্র হাসপাতালের মতো ভাবনা চিন্তা উন্নত হোক আমাদেরও বেঁচে থাকার গানে। আজ বিশ্বজিৎ আর মনীষা এই খবরেই দাগ রেখে যেতে চায়। তাই যাওয়ার আগে বলছি শুভরাত্রি, নতুন করে ভাবুন যেমন এরা ভেবেছে। ভালো থাকুন।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের পরবর্তী শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এতক্ষণ আধুনিক গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

গাল ফুলুনি কুকুমুনি খাই বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ, দৌড়ি ছিঁড়ে পরের ভিড়ে সব কেমন সুন্দর।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। লোপামুদ্রা মিত্রের পর এবারের শিল্পী মনোময় ভট্টাচার্য। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে পরপর কয়েকখানি আধুনিক গান শুনবেন।

ছোটটাকে শুধু বড় করে রেখো, কাছে থেকে দূরে অনন্তে। শেষ থেকে ফের শুরু হবে খেলা।

আধুনিক গান শুনলেন মনুময় ভট্টাচার্যের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে একটি ঘন্টা, দুটো থেকে তিনটে শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে সাপ মোচন ছায়াছবি থেকে গান শুনবেন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তার কণ্ঠে পরপর কয়েকটি গান সাপ মোচন ছায়াছবি থেকে।

বসে আছি পথ চেয়ে ফাগুনের রোদ।

শুনছেন বাংলা ছায়াছবির গান, বাংলা ছায়াছবি গান শুনছেন। স্বপ্নমোচন ছায়াছবি থেকে এতক্ষণ গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন স্বপ্নমোচন ছায়াছবির চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এবারে শঙ্খ পয়লা ছায়াছবি থেকে গান শুনবেন, প্রথমে মান্না দে, তারপরে লতা মঙ্গেশকর।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, বেশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চোড়তে উট পাখি উড়ছে।

ঠোঁটে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, বুঝুরা দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্ত আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তু দিলাম। এ প্লাস বি হোল না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।

শঙ্কু বিলে ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈত কণ্ঠে একখানি গান, মান্না দে এবং লতা মঙ্গেশকর, তারপরে আর একখানি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শঙ্খবেলা ঝাঁঝুড়ি থেকে একখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শঙ্খবেলা ঝাঁঝুড়ির পরে এবারে জয় জয়ন্তী ঝাঁঝুড়ি থেকে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: জয় জয়ন্তী ছায়াছবি থেকে পরবর্তী গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বাহ, ছড়াটা তো বেশ, তারপরে কি? এটুকুতে মন ভরে কি? কি হলো কারো যে মুখে?

ए পটল তুলতে গিয়ে আন্টি ভুলে এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সাহায্যে সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সাহায্যে সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। কষ্টটা যতই হোক হাজার পিছল ভাগ্যের সিঁড়ি বেয়ে চল উঠে যাল। ওরে আন্টি রে ধর গলা।

জয় জয়ন্তী ছায়াছবি থেকে এবারে শিপ্রা বসু এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে গান শুনবেন।

শিবরায় বসুর পর পরবর্তী গান আরতি মুখোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনছেন জয় জয়ন্তী ছায়াছবি থেকে গান।

সাগরিকা ছায়াছবি থেকে এবারে আরেকখানি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সাগরিকা ছায়াছবি থেকে পরবর্তীতে পরপর কয়েকখানি গান শুনবেন। প্রথম গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সাগরিকা ছায়াছবি থেকে গান শুনছেন। এবারের গানটি সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ধরে ওয়ান ওয়ান টু
1: কারো দেহ পড়ি কাটিয়ার জুড়ি কারো পেট চিড়ে কাটি নাড়ি ঘুড়ি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি জমের দম্ভ ভেঙে
2: ঘুরে বড়াই করি
1: আমরা মেডিকেল কলেজে পড়ি আমরা মেডিকেল কলেজে পড়ি
3: শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ছাঁচুবির গানের অনুষ্ঠান এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে পরবর্তী একটি ঘন্টা শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনবেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে, পরপর কয়েকখানি গান ফিরোজা বেগমের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনলেন নজরুল গীতি, এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। নানা রঙের গানে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী অমর পাল।

আজকের শেষ গান অমর পালের কণ্ঠে। আজকের নানা রঙের গান এখানে শেষ করব, এই গানটি দিয়ে নানা রঙের গান শেষ হবে। শিল্পী অমর পাল।

নানা রঙের গান এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সরোদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

0: আমরা শুনলাম শরদ, শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। এই সঙ্গে শেষ হল প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

দাঁড়াও আমার আখিরও আগে, গানটি শুনলাম সুতপা ভট্টাচার্যের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর ইন্দ্রানী সেন।

হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলের কণ্ঠে গানটা শুনলাম। এই গানটা শোনানোর তাৎপর্য এটাই যে মন নিয়ে ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছিল। আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ছবিতে ব্যবহার করা হয়েছে, বাংলা হিন্দি, কিন্তু এটা যেহেতু আনন্দধ্বনি তো বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছিল। আর এই ছবিটা উল্লেখযোগ্য উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর জন্য, শতবর্ষে মহানায়ক। এর পরের গান সুপ্রকাশ ঘোষালের কণ্ঠে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ছড়ে।